0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত। ঘড়িতে সময় এখন 6:12 হয়ে 3 সেকেন্ড। এখন থেকে একেবারে 7টা পর্যন্ত আপনার সঙ্গে আছি প্রভাত বীণা নিয়ে। বৃষ্টি ভেজা এই ভোরবেলায় গোপা আছি আজ আপনার সঙ্গে। প্রত্যেক দিনের মতন আজও কথা হবে, গান শোনা হবে। তবে এই ভোরবেলা যখন আসছিলাম তুমুল বৃষ্টি হচ্ছে, এখন জানি না বাইরের কি অবস্থা, কিন্তু যখন আসছিলাম ভোরবেলা তখন তুমুল বৃষ্টি হচ্ছে 4টার সময়। আর ঠিক তখনই আসতে আসতে বৃষ্টিকে অন্যরকমভাবে একটু দেখা, অন্যরকমভাবে একটু ছোঁয়া। তাই মনে হলো যে আজকের প্রভাত বীণায় যখন বৃষ্টি ভেজা একটা ভোর রয়েছে, তখন সেই বৃষ্টি ভেজা ভোরের কথা এবং তার গানই আমরা শুনব। তাহলে বৃষ্টি মনে মনে ভিজতে ভিজতে আজকের প্রভাত বীণা শুরু করি আমরা। কথায় এবং গানে বৃষ্টি থাকবে আজ এই সময়টুকু জুড়ে।

অদিতি চক্রবর্তীর কণ্ঠে আমরা গান শুনতে শুনতে আমাদের আজকে জেগে ওঠা এই বৃষ্টি ভেজা ভোরবেলায়। আজকের ভোরটা যখন সবে ধীরে ধীরে রাত থেকে ভোরের দিকে যাচ্ছি, সেই সময় একটা কীরকম থমথমে ভাব যখন ঘুম থেকে উঠলাম তিনটের সময়। এরপর যখন চারটের সময় বেরোচ্ছি, ঠিক সেই সময় প্রথমে টিপ টিপ টিপ টিপ করে বৃষ্টিটা পড়তে শুরু করলো, তারপর মুষলধারে তুমুল বৃষ্টি। এবং গাড়ি যখন এগোচ্ছে তখন রাস্তায় প্রায় কিছুই দেখা যাচ্ছে না, এবং বৃষ্টির যে জলের কণা সেগুলো আমাদের জানলার কাঁচে এসে কীরকম যেন আলপনা এঁকে দিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই মনে হলো, এই যে আকাশ জুড়ে মেঘ এবং গাড়ির জানলার কাছে যে বৃষ্টি ফোটার আলপনা, প্রকৃতির সঙ্গে আমাদের এক গভীর যোগ, এক নিবিড় একটা যে সম্পর্ক, সেটা কোথাও যেন আবার মনে করিয়ে দিল নতুন করে সমস্ত ধুয়ে মুছে শুরু করবার কথা। ভোরবেলায় এমনিতেও আগে বহুবার এই নিয়ে আমরা কথা বলেছি, ভোরবেলা এমনিতেই একটা নতুন দিন শুরু হয়। রাতের সমস্ত কান্না মুছে গিয়ে ভোরবেলায় একটা ঝকঝকে আলো ঝলমলে দিন শুরু হয়। কিন্তু এই বৃষ্টি ভেজা যে ভোর, সে বৃষ্টি ভেজা ভোরে কোথাও না কোথাও রাতের কান্নার সঙ্গে একটা রেশ থেকে যায় এই ভোরের বৃষ্টিতে। কিন্তু তবুও তার মধ্যে কোথাও না কোথাও একটা আনন্দ থাকে, তার মধ্যে কোথাও না কোথাও একটা নতুন কিছু শুরুর ইঙ্গিত থাকে। এবং এই ভোরবেলার এই যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে এক অন্যরকম মায়া থাকে। সেজন্য মনে হলো যে আজকের এই ভোরবেলার বৃষ্টি ছুঁতে ছুঁতে যখন এলাম, তখন যদি আজকে একটুখানি আমরা ভোরবেলায় এই বৃষ্টির সঙ্গেই থাকি। অবশ্য জানি না এই মুহূর্তে আমার স্টুডিওর বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, বা আপনার বাড়ির জানলার কাছে বৃষ্টি ফোটা আলপনা আঁকছে কিনা, বা খুব বিরক্তি নিয়ে আপনার ঘুম ভাঙছে কিনা, কারণ কাজে বেরোতে হবে। এবং বৃষ্টির সময় যতই রোম্যান্টিক হোক আর যতই নস্টালজিক হোক না কেন, কাজে বেরোতে গেলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়। কিন্তু তবুও বৃষ্টি সে তো আসবেই, এবং প্রকৃতির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু নিয়ে আসে বৃষ্টি, অনেক কিছু নিয়ে যায় বৃষ্টি। তাই এই সকালটুকুতে আজকে মনে হলো, বৃষ্টিকে সঙ্গে নিয়েই যদি আমরা হাঁটি, তাহলে প্রকৃতির অনেক কিছুকে সঙ্গে নিয়ে আমরা হাঁটতে পারব। আরেকটা গান শুনি, শুনে তারপর আবার ফিরে আসছি বৃষ্টিতে। এই এই ভোরটুকুতে, এই সময়টুকুতে বৃষ্টির গানই আজকে আমরা শুনবো।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে আবারও ফিরি আমাদের প্রকৃতিতে। জীবন এমন অনেক সময় আমাদের নিয়ে এসে দাঁড় করায় যখন চারপাশটা মেঘে ঢাকা থাকে, তারপরেই সেই মেঘ সরে বৃষ্টি হয়, এবং কখনো কখনো সেই মেঘ সরে গিয়ে, মেঘলা আকাশ সরে গিয়ে একেবারে সরাসরি সূর্য ওঠে। সুতরাং আমাদের এই জায়গা থেকে যেটা নেওয়ার তা হলো, সূর্যকে কখনো মেঘ ঢেকে রাখতে পারে না। জলের ফোঁটা সমস্ত মেঘকে সরিয়ে দিয়ে, সমস্ত মেঘকে মুছিয়ে দিয়ে নতুন করে নতুন একটা দিনের আলো ফুটিয়ে তোলে। আর এই জন্যই মেঘ থাকুক, অন্ধকার থাকুক, যাই হোক না কেন, আমাদের এগিয়ে চলা এবং আমাদের খুব ছোট্ট ছোট্ট ছোট্ট ছোট্ট যে সাফল্যগুলো রয়েছে সেগুলোকে নিয়ে নতুন করে বাঁচতে শেখা, এমনটাই নতুনভাবে বৃষ্টি আমাদের কাছে নিয়ে আসে। বৃষ্টির ফোঁটা যেরকম মাটিকে সজীব করে তোলে, যেরকম গাছকে সজীব করে তোলে, ঠিক সেরকমই আমাদের মনকেও অনেক সময় সজীব করে তোলে। আর মনকে সজীব করে তুললেই তখন কারুর গান আসে, কারুর লেখা আসে, কারুর নানান ধরনের নানান রকম সৃষ্টিশীল কাজের মধ্যে এই বৃষ্টি আসে। কিন্তু ওই যে আমাদের যদি বেরোতে হয় রাস্তায়, তখনও আমাদের আসে রাগ বেশি করে আসে, বিরক্তি বেশি করে আসে, সেসব নিয়েও নিশ্চয়ই কথা হবে, বুঝি নিশ্চয়ই কথা হবে সেসব নিয়ে। কিন্তু তার আগে আরও একটা বৃষ্টির গান আমরা শুনবো। এই সকালবেলাটা যখন খুব বৃষ্টি হচ্ছিল একেবারে ঝমঝম করে, তখন মনে হচ্ছিল যে একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। তো তখনই মনে হলো যে না, আজকে এই সময়টা একটু, মনে হয় না এক একদিন ইচ্ছে হয় না একটু অন্যরকমভাবে ভোরবেলাটা শুরু হোক। তো ভোরবেলায় উঠে অনেকদিন, অনেক সময় দেখবেন যখন খুব নিয়ম করে আমরা চলি, সকালবেলা উঠি, একটু উষ্ণ গরম জল খাই, তারপরে হালকা হয়তো হাঁটতে বেরোলাম বা হয়তো কিছু ব্যায়াম করলাম, তারপরে চা খেলাম, তারপরে নানান ধরনের জিনিসপত্র খেলাম, সুন্দর সুন্দর জিনিসপত্র খেলাম, এরকমভাবে আমাদের দিন চলতে থাকে। কিন্তু যখন হয়তো আমরা কোথাও বাইরে যাচ্ছি বা হঠাৎ করে একদিন এরকম মনেই হতে পারে, দূর বাবা আজকে চানাচুর দিয়ে ভোরবেলা শুরু করব, যদি এমন কারোর মনে হয় তাহলে অসুবিধা কোথায়, একার দিন এমনটা একটু আধটু করাই যায়। আর বৃষ্টি যখন পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বা বৃষ্টির ছোঁয়া একটু একটু পেতে পেতে মনটা তখন তো একটু বৃষ্টি বৃষ্টি করে, যতই রাগ হোক না কেন। তাই আপাতত আরও একটা বৃষ্টির গান শুনে এক্ষুনি ফিরে আসছি।

মান্নাদের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান, পরিচিত গান এবং অন্য রকমভাবে অন্য রকম সুরে একটু ভোরবেলা হাঁটার গান। আজকে ভোরে যেহেতু বৃষ্টি পড়ছিল, এখন জানি না কি অবস্থা, কিন্তু তবুও সেই বৃষ্টির রেশ রয়ে গেছে মনে মনে। ভোরবেলার বৃষ্টির একটা অন্যরকম মায়া আছে, সেই বৃষ্টি আমাদের সঙ্গে প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যায়, আমাদের মিলিয়ে দেয় বেশি করে প্রকৃতির সঙ্গে। পৃথিবী সমস্ত রাতের ক্লান্তি ধুয়ে মুছে নতুন করে জেগে উঠতে চায় আমাদের সকলকে নিয়ে। ঠিক এই ভোরবেলা যখন বৃষ্টি হচ্ছে বা টিপটিপ করে বৃষ্টি পড়ছে বা কোথাও কোথাও হালকা মেঘ ডাকছে, সেই সময় কেউ হয়তো চা হাতে বারান্দায়, কেউ হয়তো চা নিয়ে জানলাটা খুলে একটু উঁকি মারছে কি হচ্ছে বাইরেটা দেখার জন্য, কারুর কারুর কাছে আবার পুরনো স্মৃতি ফিরে আসছে এই বৃষ্টি ভেজা ভোরবেলায়, কেউ আবার কেবলমাত্র বৃষ্টির শব্দ শুনবেন বলেই ছাদে গিয়েছেন আজ, কেউ আবার ছাদে গিয়ে দেখে নিচ্ছেন ফুল গাছ বা অন্যান্য যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা। বৃষ্টি অন্যরকমভাবে একটা দিন শুরু করায় আমাদের দিয়ে, প্রত্যেক দিন যেরকমভাবে দিন শুরু হয় আমাদের, একটু অন্যরকমভাবে হয়ে যায় এই বৃষ্টির দিনটায়। আর সেই রকমই আজকে একটা নতুন দিনের শুরু, যেখানে একটু এলোমেলো হয়ে যাওয়া বৃষ্টি ভেজা, বৃষ্টির ছোঁয়া পাওয়া একটা নতুন ভোর নতুন করে আমাদের জাগিয়ে দিয়ে বলে, একটু বৃষ্টি ভিজে নিলেও আমাদের কিন্তু এগোতেই হবে, থামলে চলবে না। তাই কাজকর্ম যেমন চলার চলবে, বৃষ্টিও যেমন হবার হবে, বিরক্তিও মাঝে মধ্যে আসবে, কিন্তু সব কিছুর সঙ্গে বৃষ্টি থাকবে। সঙ্গে থাকুন।

0: আপনি সঙ্গে আছি আমি আজ গোপা, 100.1 FM গোল্ড শুনছেন প্রভাত বীণা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

জপমালা ঘোষের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। ভোরবেলায় এই যে বৃষ্টি, এবং সেই বৃষ্টি যতই আমাদের নতুন করে হাঁটতে শেখাক, যতই আমাদের নতুন করে ভাবতে শেখাক, যতই একটা অন্যরকম মায়া নিয়ে আসুক, ভোরবেলায় যাদের স্কুল, যখন আমারও স্কুল ছিল, ভোরবেলায় যাদের স্কুল তখন এরম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানেই সেদিন কোথাও না কোথাও একটা চুপি চুপি একটা টুক করে নিয়ে নেওয়া রেইনি ডে, অথবা সকালবেলা যাদের বেরোতে হয় যদি সুযোগ থাকে এবং যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একটা টুক করে রেইনি ডে নিয়ে নেওয়াই যায়। কিন্তু এই যে ভোরবেলা যখন আসছিলাম এবং তুমুল বৃষ্টি হচ্ছিল, তখনও কত ধরনের মানুষ

মানুষজন এই ভোরবেলা যারা বেরোন, নানান মানুষের নানান রকম জীবিকা, একেবারেই প্রয়োজনীয় জীবিকার তাগিদেই তাদের বেরোতে হয়, অথবা যারা বেড়াতে যাচ্ছেন বা যাদের ভোরবেলায় ট্রেন রয়েছে, ফ্লাইট রয়েছে, তারা সেগুলোর জন্য মোটামুটি ভোরবেলা যখন যাতায়াত করি আমরা তখন দেখি এরকম সব মানুষজনই আমরা যাতায়াত করছি যাদের একেবারেই বেরোতে হবে। কিন্তু এই ভোরবেলায় যখন বৃষ্টি হচ্ছে তখন যদি একটা টুক করে নেড়ে নেওয়ার সুযোগ থাকে তো খুবই ভালো। কিন্তু আজকে অনেক মানুষজনকে দেখলাম এবং বয়স্ক অনেক মানুষজনকে দেখলাম, তাদের কিন্তু সুযোগ নেই রেনিডে নেওয়ার, যেমন আমারও সুযোগ ছিল না আপনার সঙ্গে কথা বলতে হবে, গপ্প করতে হবে বলে। তো সেই জন্য আমিও যেমন এলাম, সেরকম অসংখ্য মানুষ বেরিয়েছেন তাদের নিজের নিজের কাজে। আর ঠিক এই সময় যখন নিজের নিজের কাজে বেরোতে হয়, বিশেষ করে শহরে রাস্তাঘাটের যা অবস্থা বা বিভিন্ন জায়গায় ছোট ছোট ছোট ছোট করে জল জমে যাওয়া, এক একটা এলাকার তো একেবারে নামই রয়েছে জল জমে যাওয়ার জন্য, বৃষ্টি হলেই যেখানে মনে হয় বুঝি জল জমে গেল, তো সেই সমস্ত জায়গায় যারা আমরা থাকি বা আমাদের যাতায়াত করতে হয় তাদের ক্ষেত্রে একটা কেমন মুখ ভার হয়ে যায় না যদি বেরোতেই হয় এই বৃষ্টির সময়? সত্যি তো, বৃষ্টি কি সবসময় নস্টালজিয়া নিয়ে আসে? বৃষ্টি কি সবসময় আমাদের রোমান্টিক করে? কখনো না। বৃষ্টি আমাদের কিন্তু রাগও দেয়। তো সেই রাগটা যখন হয়, বৃষ্টি মানেই প্রকৃতি আমাদের বলতে চায় যে একটু ধীরে চলো না বাপু, তোমাদের বেশ সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছি, এত যে গরমের পর একটা বৃষ্টি ভেজা নতুন দিন দিচ্ছি, সেটাকে উপলব্ধি করতে করতে এগো। কিন্তু ঘড়ির কাঁটা যখন এগিয়ে চলে, এই যেমন ঘড়ির কাঁটা এগোতে এগোতে 6:38 হয়েছে, ঠিক এরকমই ঘড়ির কাঁটা যখন এগিয়ে চলে এবং আমাদেরও যখন তার সঙ্গে তাল দিয়ে দিয়ে কাজের দিকে এগোতে হয়, তখন কিন্তু আর কখনোই মনে হয় না যে বৃষ্টির সঙ্গে সঙ্গে একটু ধীরে চলি। একদম ঠিক কথা, ছাতা নিয়ে বেরোলেই বৃষ্টিটা হয় না, আর ঠিক যখনই বাড়ি থেকে বেরোবো ছাতা না নিয়ে সেই সময়ই মেঘের মনে হয় যে এখন বৃষ্টি ঝরানোটা দরকার। বৃষ্টির সঙ্গে আমাদের সম্পর্ক খুব অদ্ভুত। বৃষ্টি ওই জানলার পাশে বসে দেখতে ভালো লাগে বা ব্যালকানিতে বসে দেখতে ভালো লাগে, আর যদি পাহাড় হয় তাহলে তো ওই পাহাড়ের ওপরে যদি একটা বাড়ি হয় এবং খোলা বারান্দা হয় তাহলে সেখানে বসে বসে বৃষ্টি দেখার মজাটাই আলাদা। সমুদ্রের পাড়ে আবার বৃষ্টি দেখার মজাটা আলাদা, সমুদ্রের একরকম জলের ছোঁয়া এবং বৃষ্টির জলের ছোঁয়া, নোনা জল আর এই বৃষ্টির জল মিলেমিশে কোথাও যেন একাকার হয়ে গিয়ে আমাদের এক অন্যরকম স্বর্গরাজ্যে নিয়ে যায়। ঠিক এই সময় এই যে এই স্বর্গরাজ্যে বৃষ্টি আমাদের নিয়ে গেল, সে সমস্তটাই তখনই সম্ভব যখন আমরা বাড়িতে থাকতে পাচ্ছি। কিন্তু যেই মুহূর্তে আমাদের বাইরে বেরোতে হয় সেই মুহূর্তে সমস্ত এই সমস্ত রোম্যান্টিক এই সমস্ত স্বপ্নের জগৎটগর থেকে বেরিয়ে এসে আমরা ঠিক নাক মুখুচকে বলি আজকেই নামতে হলো। বৃষ্টি আর গরম চা এবং তার সঙ্গে গরম কিছুর, যতই আমাদের কোলেস্টেরল বাড়ুক বা আমাদের প্রেশার বাড়ুক, গরম কিছু একটু ভাজা টাজা ধরনের খাবার দাবারের সঙ্গেও একটা বৃষ্টির জোর রয়েছে। আর ছোটবেলায় যখন আমরা স্কুল থেকে ফেরবার পথে ইচ্ছে করে ছাতাটা খুলতাম না বা ওয়াটারপ্রুফটা পরতাম না, তখন বকুনি খেতাম, আর বড় হওয়ার পর কোথায় ছাতা আর কোথায় ওয়াটারপ্রুফ আমরা নিজেরাই খুঁজে বের করি, কারণ তখন আমরা বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি হবে এমন একটা ভয় পাই। ফলে বৃষ্টি কিন্তু আমাদের জীবনে পরতে পরতে পরতে পরতে অনেক কিছু নিয়ে আসে। আর অবশ্যই বৃষ্টি মানে যে ধৈর্যের পরীক্ষা, কারণ বৃষ্টির সময় কাপড় শুকোতে দেওয়ার মধ্যে একটা অদ্ভুত ধৈর্যের পরীক্ষা রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে শহরের বুকে যখন বৃষ্টি নামে, তখন যতই রোম্যান্টিকতা আমাদের আসুক, যতই জানলার কাছে আমাদের বৃষ্টি আলপনা এঁকে দিয়ে যাক, তখন কিন্তু এই শহরে বৃষ্টির একটা যে কোথাও না কোথাও একটুখানি বুড়োটা কুচকে যাওয়ার আভাস, সেটা আমাদের মনের মধ্যে আসে এবং সেটা কবি সুমনের গানের মধ্যেও আসে।

বৃষ্টি কখনো শুধু আকাশ থেকে নামে না, অনেক সময় বৃষ্টি নামে আমাদের মন থেকেও। কখনো ওই বৃষ্টি আনন্দের হয়, কখনো আবার স্মৃতির, কখনো নতুন করে বাঁচার সাহসের বৃষ্টি। চিরদিন কারুর তো সমান যায় না, ঠিক এরকমই বৃষ্টি এক এক সময় এক এক রকমভাবে আমাদের মনের মধ্যে আসে। বৃষ্টি কখনো আশার কথা বলে, বৃষ্টি কখনো আগামী দিনে নতুন করে বাঁচার কথা বলে, বৃষ্টি কখনো আমাদের স্মৃতিতে নিয়ে যায়, আবার বৃষ্টি কখনো ভবিষ্যতের একটা যে অদ্ভুত জায়গা রয়েছে সেখানেও ভাসিয়ে দেয়। বৃষ্টি কখনো জল জমায়, আবার বৃষ্টি কখনো নতুন প্রাণেরও সঞ্চার করে। ফলে বৃষ্টি আমাদের কাছে এক এক রকমভাবে এক এক সময় আসে। আবার যখন মেঘের পরে মেঘ জমতে থাকে, আকাশেও মেঘের পরে মেঘ জমতে থাকে, মনেও মেঘের পরে মেঘ জমতে থাকে, মেঘের পরে মেঘ জমতে জমতে জমতে জমতে একটা সময় বৃষ্টি হয়, একটা সময় মেঘ এবং মন দুটোই পরিষ্কার হয়ে নতুন একটা দিন, নতুন একটা জীবন, নতুন একটা মানুষ আসে আমাদের কাছে।

সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবারও একটু বৃষ্টির কাছে ফেরা, কারণ আজ ভোরে বৃষ্টির গান এবং বৃষ্টির কথা। আইনস্টাইন বলেছিলেন, প্রকৃতির গভীরে তাকাও, তাহলে সব কিছু আরও ভালোভাবে বুঝতে পারবে। আজ যদি একটু সময় নিয়ে আকাশের দিকে তাকানো যায়, তাহলে বোঝা যাবে মেঘও কিন্তু স্থায়ী নয়। হ্যাঁ, যদিও বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, মেঘ বৃষ্টির খেলা চলছে এবং আগামী কয়েকদিনও হয়তো মেঘ বৃষ্টির খেলা চলবে, কিন্তু ক্ষণিকের জন্য। আসলে কিন্তু সমস্ত সময়টা জুড়েই সূর্য থাকে, আলো থাকে, ঝলমলে একটা দিন থাকে। মাঝে মাঝে তাই এই বৃষ্টিটারও দরকার হয় অনেক কিছুর জন্য। পুরনো কিছু ধুয়ে মুছে ফেলবার জন্য একটা বৃষ্টির দরকার হয়। প্রচণ্ড গরম থেকে একটু আরাম পাওয়ার জন্য বৃষ্টির দরকার হয়। কোথাও ভেসে যাওয়ার জন্য বৃষ্টির দরকার হয়। আমাদের কল্পনাকে ভিজিয়ে নেওয়ার জন্য বৃষ্টির দরকার হয়। মেঘ স্থায়ী নয়, বৃষ্টিও স্থায়ী নয়, আর প্রকৃতির এই জায়গাটায় দেখলেই বোঝা যায় কোনো কিছুই স্থায়ী নয়। সুখ স্থায়ী নয়, দুঃখ স্থায়ী নয়, সবটাই আসে কিছুক্ষণের জন্য এবং তারপর সরে যায়। আমাদের জীবনে দুঃখগুলোকে, না পাওয়াগুলোকে বা ওই অন্ধকার মেঘগুলোকে আমরা অনেক বেশি করে মনে রাখি। তাই আমাদের জীবনের যে ঝলমলে দিন বা আমাদের চারপাশের যে ঝলমলে আলো, সেটাকে মনে হয় অনেক কম। কিন্তু মেঘ আসুক বা বৃষ্টি আসুক, আসলে কিন্তু রোদ্দুর এবং ঝলমলে দিন, সেটা থাকবে, সেটা আসবেও। বৃষ্টির যেমন প্রয়োজন, রোদেরও তেমন প্রয়োজন, দিনেরও যেমন প্রয়োজন, রাতেরও তেমন প্রয়োজন। আসলে আমরা যেহেতু প্রকৃতির সন্তান, প্রকৃতিকেই তাই আমাদের প্রয়োজন। আর যত আমরা প্রকৃতির সঙ্গে, প্রকৃতির মধ্যে থাকতে পারবো, ততই আমাদের ভালো।

আপাতত কোথাও কি একটু গিয়ে বৃষ্টি থামল নাকি জানি না, কিন্তু আপাতত ভূপেন হাজারিকা আমাদের শোনাচ্ছেন আরও একখানা গান। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, শুনছেন প্রভাত বীণা, গোপা আছি আজ আপনার সঙ্গে। একটু অন্যরকমভাবে আজকের প্রভাত বীণায় আমাদের অন্যরকমভাবে জেগে ওঠা বৃষ্টিতে ভিজতে ভিজতে।

ভূপেন হাজারিকার গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে এসেছি অনেকটা এগিয়ে, কারণ আমাদের শেষ করতে হবে এবার প্রভাত বিনা। বৃষ্টি ভেজা এই ভোরে বৃষ্টির মায়া নিয়ে শুরু হয়েছিল প্রভাত বিনা আজকের। আর বৃষ্টিটুকু থাকুক, কিন্তু মনের আকাশে যেন সবসময় সাহস, ভালোবাসা আর মায়া দিয়ে ভরা থাকে। বৃষ্টি মানে আজকের এই বৃষ্টি মানে পুরনো দিনের সমস্ত কিছু বা পুরনো সমস্ত কিছু ধুয়ে মুছে, সমস্ত ক্লান্তি সরিয়ে নতুন করে বেঁচে ওঠার এক নাম। আর সেই বেঁচে উঠতে উঠতে মৌসুমি ভৌমিকের এই গান শুনতে শুনতে সকলকে বলি আমরা সবাই ভালো থাকি। বৃষ্টিতে ভিজি আর না ভিজি, ঠিক এই মুহূর্তে আপনার বাড়ির

আকাশে বৃষ্টি হোক বা না হোক, বৃষ্টি সঙ্গে থাকুক আমাদের, আমাদের মনে, আমাদের চেতনায়, আমাদের প্রকৃতিতে। কারণ বৃষ্টি মানেই নতুন করে জন্মের একটা জায়গা, নতুন করে প্রাণের একটা জায়গা। তাই বৃষ্টিতে ভিজতে ভিজতেও একটু বিরক্তিতেও ভালো থাকি আমরা। গোপা ছিলাম এতক্ষণ আপনার সঙ্গে, ফিরে আসবো আবার 8:30 মিনিটে মনের মেলেটে নিয়ে। আপাতত মৌসুমী ভৌমিকের এই গান রইল।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 8:31 হয়ে 58 সেকেন্ড। এখন থেকে একেবারে 10টা পর্যন্ত আপনার সঙ্গে আছি মনের মেলোডি নিয়ে গোপা। মাঝখানে অবশ্য 9টার পর একটু নানান জায়গার খবরাখবর শুনে নেব আমরা, নানা ধরনের গান, আর তার সঙ্গে অবশ্যই আমাদের কথা হবে হোয়াটসঅ্যাপে। কি বিষয় নিয়ে কথা হবে না হবে সমস্ত কিছু বলবো, কিন্তু আপাতত একটু নদীর ধারে বসে গান শুনে আসি।

তালাত মাহমুদের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। একদমই তাই, নদীর তীরে বসে গান শুনতে কে না ভালোবাসে আর কার না ভালো লাগে। আর ঠিক এই সময় নদীর তীরে বসে আরও একটা কাজও চলছে চারপাশে, ছাতা মাথায় দিয়ে মাছ ধরা। সেটার একটা অন্যরকম বিষয় রয়েছে এবং মাছ ধরার মধ্যে যে অপরিসীম ধৈর্য তা যারা মাছ ধরেন তারা জানেন এবং যারা দেখেন তারা আরও বেশি করে জানেন। তো যাই হোক, মাছ ধরা নিয়ে বিষয়টা হচ্ছে না আজকে, যে বিষয় নিয়ে আপনার সঙ্গে আমার কথা হবে 9903059 এই নাম্বারে, তা হচ্ছে মাছ নয়, সেটা হচ্ছে কাল। কাল মানে এই যে কাল, কাল মানে আগামীকাল, তার পরের দিন কাল, তার পরের দিন কাল, এরকমভাবে কাল কাল কাল করতে করতে আমাদের কাল চলে যায়, আমাদের দিনকাল এগোতে থাকে ক্রমশ ক্রমশ ক্রমশ, কিন্তু এই কালের ব্যাপারটা কিছুতেই আমাদের আর পিছন থেকে যায় না। পিছনেই সবসময় আমাদের কাল চলতে থাকে, আমাদের কাজে, আমাদের কথায়, আমাদের ভাবনায়, আমাদের চিন্তায় এই কাল জিনিসটা রয়েছে একটা বিরাট আকারে। মানে আজ না কাল করব, এইটা আমরা সবসময় বলতে থাকি। কাল থেকে ডায়েট শুরু করব, কাল থেকে হাঁটতে বেরোবো, কাল আলমারিটা গোছাবো, এরকম নানান জিনিসপত্র প্রত্যেক দিনের কালের ওপর চলতে থাকে। কিন্তু এই কাল কখনো যে আমাদের কাছে এসেছে এইটার নমুনা বা এইটার প্রমাণ খুব কম আছে, কারণ প্রত্যেক দিনই ব্যাপারটা কাল হতে থাকে। তো এইরকম আপনার জীবনে কাল করবেন বলে ফেলে রেখেছেন এমন কিছু যা কিছু আজও করে ওঠা হলো না, সেরকম কিছু নমুনা যদি আপনার জীবনে থেকে থাকে অবশ্যই আপনি আজকে 9903059 এই নাম্বারে এসে বলে যেতে পারেন সেই কাল করব বলে ফেলে রাখা আপনার ভাবনার কথা। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে, আর আমাদের মনের মেলোডি মানেই সুন্দর সুন্দর গান শোনা শিল্পীদের কণ্ঠে, আর অবশ্যই আপনার কথা শোনা 9903059 এই নাম্বারে। তাহলে চলে আসুন, এই কাল করব, কাল হবে, কাল যাব বলে এরকম কোন ভাবনা এখনো কালের ওপরেই টিকে আছে অবশ্যই সে কথা আমাদের বলে যান আপনি। আর আপাতত এই মুহূর্তে তো আমি আরও একটা গান শুনবো, কার কণ্ঠে শুনবো গানটা শুনে নিই, তারপর বলছি।

সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে বেশ কিছু মেসেজ আমার কাছে এসে জমা হচ্ছে। এই যে কাল বিষয়টা থাকে, কাল কিছু

একটা বললেই কাল করা হবে, মানে মা হয়তো বলল আলমারিটা গুছো কাল করব, পড়ার টেবিলটা গুছো কাল করব, কেউ হয়তো বলল চল আজকে একটু দেখা করি কাল করব। এরকম যে কোনো জিনিস, এই কালের ব্যাপারটা আমাদের মনের মধ্যে একটা জেঁকে বসে রয়েছে, এবং এইটা কেন বসে রয়েছে, কী কারণে বসে থাকে, কীভাবে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এই তো সবে শুরু। এরপর তো গপ্প হবে, আড্ডা হবে, আপনি বলবেন আমিও বলবো, কোথায় বলবো আমরা, সেই নাম্বার আমরা সবাই জানি 9903052992। যদি এই কাল হবে বলে কালের চক্করের মধ্যে যদি আপনি আটকে পড়ে থাকেন, সেই কালের ভাবনা কি আপনার মনের মধ্যে রয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাদের জানিয়ে দিতে পারেন। আজ গোপা আছি আপনার সঙ্গে মনের মেলোডিতে 100.1 FM গোল্ডে। আমরা শুনছি গান আর অবশ্যই আপনার মেসেজের অপেক্ষা। সমস্ত কিছু নিয়েই চলতে চলতে মেসেজ যে এসছে একটুখানি আমি টুক করে পড়ে নিই, সেটা হচ্ছে, আমরা বাঙালি তাই আমাদের দ্বারা ডায়েট এত সহজে হয় না, তাই যতই মনে করি কাল থেকে ডায়েট শুরু করব কিছুতেই সেটা হয়ে উঠছে না। রজত বিশ্বাস, বনপুর, নদিয়া। মৌ মালাকার বড়ানগর থেকে, তিনি বলছেন যে প্রত্যেক দিনই ভাবি, এবেলা ভাবি ওবেলা, ওবেলা ভাবি পরের দিন, চায়ে চিনিটা ছেড়ে দেবো, কিন্তু সেটা কিছুতেই ছাড়তে পারছি না। এটা তো শুধু কালে আটকে নেই, এটা এখন মুহূর্তে আটকে গেছে। সত্যি চায়ের চিনি ছাড়াটা খুব কঠিন একটা বিষয়, বিশেষ করে যারা দুধ চা খেতে ভালোবাসে তাদের পক্ষে তো বটেই। যাক, এখন আর বেশি চায়ের দিকে এগোবো না, তাহলে আবার আমার মনটা চাচা করবে, তখন আবার আমাকে যেতে হবে ক্যান্টিনে, সে অনেক অনেক অনেক কিছু একটার পর একটা চলতে থাকবে। তো থাক, চা নয় আমি একটু পরে খাবো, এখন আপাতত আমি বলি কাল খাবো না, একটু পরে খাবো। আর ঠিক এই মুহূর্তে আমরা আরও একটা গানে চলে যাই, গান শুনতে শুনতে আবার ফিরে আসব আপনারই কাছে, কারণ আপনি মেসেজ পাঠাচ্ছেন আমাকে যে কোন কালের পাকে আপনি আটকে গেছেন, বা আপনার মনে কালের ভাবনা ঠিক কেমনভাবে আটকে রয়েছে। আর আপাতত এই গানটা শুনে আসি।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবার পরের মেসেজে আমরা গিয়ে পৌঁছই। করব করব করে করব কাল করব আজ করব কাল করব করে যেটা হচ্ছে না সেটা হচ্ছে ঘর গোছানো এবং কিছু কাপড় কাচা। আসলে একা হাতে সমস্ত করতে হয়, তাই আজ করব কাল করব বলে হচ্ছে না। এই কাল কাল করে সত্যিই দেরি হয়ে যাচ্ছে এবং কাল হয়ে যাচ্ছে। সৌভিক সরকার, কসবা, হালতু। এরপর হচ্ছে চার চাকা চালানো শেখার খুব ইচ্ছে, কিন্তু কাল কাল করে করে এখনো পর্যন্ত শেখা আর হচ্ছে না। দেখি কালটাকে আজ করতে পারি নাকি। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এই বিষয়ে আপনার সঙ্গে একটা আমার মিল রয়েছে। চার চাকা এই শিখবো শিখবো করে আজ পর্যন্ত শেখা হয়ে উঠল না, কালও শেখা হয়ে উঠবে কিনা এবং তার পরের দিনও শেখা হয়ে উঠবে কিনা আমার ব্যাপারে এটা আমার সন্দেহ রয়েছে। সুতরাং এরকম অনেক কিছুই আমাদের মনের মধ্যে সন্দেহ থেকে যায়, অনেক কিছুই আমাদের মনের মধ্যে একটা ব্যাপার থেকে যায়, কাল হবে। এই যে কাল হবের মধ্যে একটা পরম শান্তি, আজকে থাক কাল হবে। এই যে একটা এর মধ্যে একটা আলস্য ছোঁয়া ছোঁয়া একটা ব্যাপার, আজকে থাক কাল হবে। হবে এখন, আমার মা ভীষণ রেগে যেতেন কাল করবো বললেই, মা ভীষণ রেগে যেতেন। এই যে তোর হবে ক্ষণ, এই বিষয়টা না সাংঘাতিক একটা ব্যাপার। তো এই হবে ক্ষণ বা কালকে হবে, এইটা আমাদের জীবনে প্রত্যেকের জীবনেই থাকে। কেউ বলতে পারবে না যে আমার জীবনে নেই, একমাত্র মায়েদের দেখি এটা থাকে না। তবুও মাঝে মাঝে কি মায়েদেরও মনে হয় এমন কাল হবে? মায়েদের যদি এমন মনে হয় তাহলে হয়তো অনেক কিছুই থেমে যাবে, অনেক কিছু কালকেও গিয়ে আর হবে না। কিন্তু আপনার মনের মধ্যে যদি এমন কিছু থেকে থাকে যে কাল হবে বলে পড়ে রয়েছে এখনও, কিন্তু সেই কালটা এখনও পর্যন্ত উপস্থিত হয়নি, সে কথা আমাদের অবশ্যই বলতে পারেন 9903055992 এই নম্বরে। চলে আসুন তাহলে চটপট, আর আমি গান শুনতে চলে যাই ঝটপট।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। লিখতে তো ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু ওই কাল লিখবো বলে ব্যাপারটা লিখে মানে লেখা হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে। এবং চিঠি লেখার ব্যাপারটা তবু ঠিক আছে, একটা বলা যেত যে ডাকে কিছু গণ্ডগোল হয়েছে, এখান থেকে ওখানে যাওয়া যাচ্ছে না, কিন্তু এখন তো হোয়াটসঅ্যাপ। এখন যদি আপনি বলেন যে কি লিখি তোমায় ভেবে পাচ্ছি না, সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা দুদিন হতে পারে, তিন দিন হতে পারে, চার দিন হতে পারে, পাঁচ দিনের দিন কিন্তু টিকবে না, ধোপে টিকবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, আমাদের অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা থেকে যায়। শুধুমাত্র কি লিখি তোমায় নয়, কি পড়বো, কি খাবো, কোথায় যাব, কোন বন্ধুর সঙ্গে দেখা করব, সমস্ত কিছুতেই একটা কেমন যেন কাল হবে খুন ভাবনার ক্ষেত্র, কাল ভাব্যক্ষণ। এই যে এই বিষয়টা আমাদের প্রত্যেকের মধ্যে চলতে থাকে, এই চলাটার পেছনে কেবলমাত্র কি আমাদের আলস্য জড়িয়ে রয়েছে? কেবলমাত্র আলস্যের কারণেই কি আমরা এমন কিছু করে থাকি যেটাতে আমাদের ভাবনার ক্ষেত্রে কাল হবে ব্যাপারটা চলে আসে? যদি সেটা আপনি ভেবে থাকেন তাহলে একেবারেই ভুল ভাবছেন। এর মধ্যে একটা মনোবিজ্ঞান রয়েছে এবং মনস্তাত্ত্বিক যে ব্যাখ্যা রয়েছে সেটা, মানে সেই মনস্তাত্ত্বিক ব্যাখ্যাতে এই যে সিচুয়েশনটা আমাদের মধ্যে তৈরি হয়, কাল করব বা কাল হবে বা সমস্ত কিছুকেই কালকে দিয়ে দেওয়া বা এড়িয়ে যাওয়া, আজকে অন্তত এই মুহূর্তটা এড়িয়ে যাওয়া, কালকে করব বলে তাকে পিছিয়ে দেওয়া, এইটাকে প্রোক্রাস্টিনেশন বলা হয়, এই গোটা ঘটনাটাকে। এবং এটা সাধারণত কিন্তু কোনো অলসতা নয়, যদিও আমরা বলি তুই ভীষণ অলস যে কারণে এই কাণ্ডগুলো করিস, আগে না, এটা কিন্তু একেবারেই অলসতা নয়, এর মধ্যে কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। এবার এই মনস্তাত্ত্বিক কারণ বা আমাদের মনের কোন অবস্থায় আমরা এরকম ঘটনা ঘটাই, এই কি লিখি তোমায়, এটা তো একটা অন্য ভাবনার বিষয়, কিন্তু তবুও লিখতে গিয়েও থাক কাল লিখবো বা পড়তে গিয়েও কাল লিখব। কিন্তু বিষয়টা হচ্ছে খাবার ব্যাপারে অন্তত আমার মতন মানুষজন যারা আমরা আছি তারা কিন্তু কখনো বলি না কাল খাবো, তাহলে অন্তত আমাদের একটু ওজনটা কমার ক্ষেত্রে অনেকটা বেশি সাহায্য হতো। যাই হোক, এখন আর এইসব ভেবে কোনো লাভ নেই, আপাতত আমরা চলে যাই একটা গানে। আর গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে যাব একটুখানি খবরাখবরে, চারপাশের একটু খবরাখবর শুনে তারপর আবার ফিরে আসব ঠিক 9:10। আপনি সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপাতত সহজ মায়ের এই গান, রইল আমাদের সবার জন্য।

100.1 FM গোল্ডে গোপার সঙ্গে শুনছেন মনের মেলোডি, আর রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, যে গান আমাদের বহু ভালোবাসার গান, ভালো লাগার গান। আর এরপর আমরা চলে যাব আবার আমাদের সেই মেসেজে, যেখানে অবশ্যই আপনি বলতে চলে আসবেন যে কোন জিনিস আপনার কালে আটকে গেছে বা কোন ভাবনা কালে আটকে গেছে। 9903052992 এই নাম্বারে অবশ্যই আপনি বলে যেতে পারেন সে কথা। আর সময়টা একবার বলে দেবো, 9:15 হতে আর কয়েক সেকেন্ড বাকি আছে, জাস্ট কয়েক সেকেন্ড, তো 10 সেকেন্ড বাকি আছে আর 9:15 হতে। আপাতত 9:14 হয়ে এই এই এই হলো 15, সুতরাং ঘড়ি মিলিয়ে নিতে পারেন আপনি। আর যে মেসেজ এক্ষুনি আমার কাছে এলো সেটা পড়ি, তা হচ্ছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা জেনে ভাবি স্মোক করা কাল থেকে ছেড়ে দেবো কিন্তু চেষ্টা করেও পাচ্ছি না। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। এই বিষয়ে আপনাকে একটা কথা আমি বলতে পারি, জীবনে কোনো দিন কেউ এই জিনিসটি কাল থেকে ছেড়ে দেবো বা কোনো একদিন ছেড়ে দেবো বা বিশেষ কোনো একদিনকে ঠিক করে ছেড়ে দেবো এরকমভাবে করতে পারেনি। এই জিনিস যদি আপনাকে ছাড়তে হয় তাহলে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ছাড়তে হবে। এক্ষুনি মনে হচ্ছে এক্ষুনি সমস্ত কিছু নিয়ে ছুঁড়ে ফেলে দিন পুকুরে, গঙ্গায়, যা কিছু সামনে রয়েছে এরকমভাবে, তাহলেই দেখবেন এটা ছাড়তে পারবেন। আদারওয়াইজ কিন্তু ছাড়াটা খুব মুশকিল, ওই একটু একটু করে ছাড়বো বলে ভাবলে এটা কিন্তু ছাড়া যায় না। এটা আমি সচক্ষে দেখেছি, মানে যারা এক্ষুনি ছেড়ে দিয়েছেন তারা এক্ষুনি ছেড়ে দিয়েছেন, না হলে ওই কাল কাল ছাড়বো কাল ছাড়বো কাল ছাড়বো। আর এখানে কোনো কাজ ফেলে রাখি না, করবো বলে কোনো কাজ করবো বলে ফেলে রাখি না, প্রতিটি

সময়ের দাম না দিলে পরের কাজটি চাপ হয়ে যায়। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে তিনি পাঠিয়েছেন। এটা মানে সৌভাগ্য যে আপনি কোনো কাজ ফেলে রাখেন না বা ফেলে রাখতে ভালো লাগে না, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে যে কথা আমি বলছিলাম সেটা হলো গিয়ে এই যে আমাদের কাল করব বলে যে ফেলে রাখবার একটা প্রবণতা, সেটা কি

একটা কাজ করতে থাকে, যেটা সেটার মধ্যে কিন্তু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। যেমন ব্যর্থতার ভয় থেকে আমরা অনেক সময় ভাবি কালকে করব, বিশেষ করে অঙ্ক কষা বা অঙ্ক প্র্যাকটিস, এটা আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ভয় থেকেই করতাম, ব্যর্থতার ভয় না এমনি ভয় আমি জানি না বাপু, ভয় থেকেই করতাম যে কালকে করব, আজকে কিছুতেই অঙ্ক করব না কালকে করব, আজকে অন্য পড়াশোনাগুলো করে নিই কালকে করব। এরকম অনেকের ক্ষেত্রেই মনে হয় যদি ঠিকমতো কাজটা সেরে উঠতে না পারি তো সেই জন্য কাজটা শুরুই করেন না। আবার কাজটা পারফেক্ট হবে কি না সেই বিষয় নিয়ে অনেকের মনের মধ্যে সন্দেহ থাকে। নিখুঁতভাবে কীভাবে একটা কাজ আমরা করব সেইটা ভেবেও অনেকে কিন্তু নিখুঁতভাবে কাজটা করবার জন্য একটু সময় নেন, এবং সেক্ষেত্রে ওই কাল কাল আগামীকাল আগামীকাল আগামীকাল এরকমভাবে চলতে থাকে। কাজ, কোনো কাজ যদি কঠিন বা বিরক্তিকর হয় তাহলে আমাদের মস্তিষ্ক সহজ এবং আনন্দদায়ক কাজের দিকে চলে যায়। তখন কিন্তু আমরা গল্প করি, আমরা মোবাইল দেখি, আমরা নানা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করি, কিন্তু আলমারি গোছানো বা মশারি টানানো বা এই ধরনের কাজগুলো কিছুতেই আর আমাদের হয়ে ওঠে না। শুধু এই ধরনের ছোটোখাটো কাজ নয়, আমাদের অনেক বড় বড় বিষয়, হয়তো কোনো কর্মক্ষেত্রে যেতে হবে, কাজের জায়গায় যেতে হবে, ইন্টারভিউয়ের জন্য যেতে হবে, আজকে থাক কালকে যাব, এরকমও কিন্তু হয়। ফলে এই যে আমাদের ভেতরে নানান রকম জিনিসপত্র থাকে যার সঙ্গে আমাদের মনের একটা যোগ রয়েছে কিন্তু সবসময় আমরা সেটা বুঝে উঠতে পারি না, তো সেই রকম মনের যোগের সঙ্গে আমাদের চলতে হয়, এবং সেই মনের যোগের সঙ্গে চলতে চলতে কখনো কখনো মনের সঙ্গে কিন্তু আমাদের যুদ্ধও করতে হয়। তো যুদ্ধের কথা আপাতত থাক, আপাতত আমরা যুদ্ধ থেকে গানে যাই, গান শুনে তারপরে আবার ফিরে আসবো। কি গান শুনবো ঠিক এই মুহূর্তে কোন গানটা শুনতে পারি, নির্মলা মিশ্রের একটা গান আমরা শুনবো, নির্মলা মিশ্রের গান শুনতে শুনতে তারপরে আবার ফিরে আসবো আমাদের বাকি কথাতে, যে কথা কাল হবে না, যে কথা কিন্তু আজই হবে, না হলে কিন্তু কথাটা পূরণই হবে না।

নির্মলা মিশ্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। চলে যাব আমি পরের মেসেজে। পরের মেসেজ, না আমি কিন্তু তানিয়াদি নই। তানিয়া আর আমার গলাটা কি একরকম লাগছে বুঝতে পারছি না তো। আমি তানিয়াদি নই, গোপাদি। যাই হোক, অনেকদিন পর আই মানে এই বিষয়ে এই পোর্শনটা আমি তাহলে আপনার জন্য বলে দিই, কারণ আপনি তো এটা তানিয়াদিকে লিখেছেন। তো আশা করি আমার সঙ্গে কথা বলতেও আপনার খুব একটা খারাপ লাগবে না। যখন কোনো ভালো কিছু রেসিপি রান্না করার কথা ভাবি যে কালকে করব, সেটাও হয়ে ওঠে না। আর আজকে সময় হলো না ফোন করবার। ও, কোনো বন্ধুকে যদি মনে হয় ফোন করব, তাহলে আজকে তো আর ফোন করবার সময় হলো না, কালকে ফোন করব। এই কালটা আর কখনো আসে না। আর কোনো রান্নার রেসিপি যদি মনে হয় যে সেই রান্নার রেসিপিটা তিনি করবেন, তাহলে কাল ছাড়া মানে সেটা মনে হয় যে কালকেই করব, এবং সেটাও হয়ে ওঠে না। বাঘা যতীন থেকে পিঙ্কি। এরপর মানে এটা এখনও আমার প্রশ্ন, তানিয়ার গলাটা আমার মতন না আমার গলাটা তানিয়ার মতন, যে অনেকেই কিন্তু এই বিষয়টায় ভুল করছেন, অথবা এমন হতে পারে যে আমরা হয়তো পাশাপাশি একই অনুষ্ঠান করি বলে। নেভার মাইন্ড। এরপরে চলে যাচ্ছি আমি পরের মেসেজ, যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি বলছেন, আমার বাড়ির আলমারিটা আজ নয় কাল গুছিয়ে রাখবো বলে দৈনন্দিন কাজের চাপে আর সময় করে হয়ে উঠছে না, এবার করতেই হবে। আমি চলে যাব এরপরের মেসেজে। কে আছেন? আচ্ছা, উনি করিমপুর থেকে সন্তোষ সিহি। তিনি বলছেন যে কাল করবেন বা কাল হবে, এই ব্যাপারটা ওনার ভালো না লাগলেও এই কালের মাঝখানেই উনি আটকে গিয়েছেন, এবং এই এইটা থেকে বেরিয়ে আসাটাও আমাদের খুব প্রয়োজন। এরপর আমরা চলে যাব কার কাছে, কোন মেসেজে? না, এটা তো আমি ওনার মেসেজ তো আমি পড়লাম। এতগুলো পরপর মেসেজ আসতে শুরু করছে যে একটার সঙ্গে আর একটা গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই কাল কাল করার জন্যই কোনো বিশেষ একজন ব্যক্তি বলতেন, ডু ইট নাও, ঐশী সরকার, চিনার পার্ক। এরপরে আজকের বিষয়টা শুনে একটা ইংরেজি বাক্য মনে পড়ল, টুমরো ইজ অফেন দ্য বিজিয়েস্ট ডে। আর এই যে আমাদের যে আলস্যে ভরা নয়, মানে আপাত দৃষ্টিতে মনে হয় আলস্য, কিন্তু বিষয়টা আসলে আলস্যে ভরা নয়, সেটাকে যে মনস্তাত্ত্বিক দিক থেকে যেটা বলে প্রোক্রাস্টিনেশন, সেইটার জন্য আমাদের এই আগামীকালের দিকে ঝোঁকটা আরও বেশি বেড়ে যায়, কিন্তু সেই কালটা আর আমাদের কাছে এসে উপস্থিত হয় না। আশিস দত্ত সল্টলেক থেকে তিনি বলছেন একথা। এরকমভাবেই আমাদের নানান রকম কথাবার্তার মধ্যে দিয়ে এগোতে থাকবো আমরা, এবং আমাদের প্রত্যেকের জীবনে যতই কঠিন কঠিন গুরুগম্ভীর শব্দ থাকুক না কেন মনোবিজ্ঞানে, সেগুলোকে আমরা মোটামুটি আলস্যের ঘরে ফেলে দিয়ে কালকে হবে বলে আমরা চলব। কিন্তু এই যে কালকে হবে বলে গান শোনাটা তো আমরা মানে থামিয়ে রাখতে পারি না। কালকেও গান শুনবো, আজকেও গান শুনবো, তাতে তো কোনো আপত্তি নেই। আর ঠিক এই মুহূর্তে শ্যামল মিত্র।

শুনছেন 100.1 FM গোল্ড, সঙ্গে আছি গোপা। মনের মেলোডিতে আজ কথা হচ্ছে আমাদের প্রত্যেকের, বেশিরভাগ মানুষের মধ্যেই এই কাল করব বলে এরকম একটা ব্যাপার আমাদের থাকে। কাল করব, কাল হবে, কাল থেকে চলবো, কাল থেকে শুনবো, কাল থেকে প্র্যাকটিস করব, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমাদের থেকে যায়, এবং যেটা কাল কাল করতে করতে ক্রমশ চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। তো সেই রকম কোনো ঘটনা যদি আপনার জীবনেও ঘটে থাকে, তাহলে আপনি অবশ্যই 9903055992 এই নাম্বারে এসে বলে যেতে পারেন আমাকে। আর আপাতত কিশোর বলছেন হাওড়া বালি থেকে, আমার বাবা বলতেন কাল করব বললে কাল হয়ে যায়, এখনই শুরু কর, কতবার ভাবে একটু ড্রাইভিং করব আর হয়ে ওঠেনি, টাইপিংয়েও কাল লেগে গেছে। এরপর চলে যাব শুভ্রা ভট্টাচার্য, বাসদ্রোণী, কলকাতা 70। এই বিষয় ভাবনাটি সত্যি আমাদের জীবনের এক চিরন্তন আয়না। এই যে কাল করব, কাল যাব, কাল হবে, এই অলস ভালো লাগার ভাবনাটা আসলে আমাদের প্রত্যেকের মনের কোণেই আজীবন টিকে যায়। বর্তমানের ব্যস্ততায় আমরা যতই যান্ত্রিক হই না কেন, কিছুটা কাজ আগামীর খাঁচায় বন্দি করে রাখার এই কাল ক্ষেপণ আসলে এক অদ্ভুত মানসিক আরাম দেয়। তবে এই কাল যেন কোনোদিন মহাকাল হয়ে আমাদের আজকের জরুরি সুযোগগুলোকে কেড়ে না নেয়, সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। এরপর কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমি প্রতিদিন ভাবি কাল থেকেই ব্যায়াম করব, করার হয় না, সেই কাল আর আসে না। এরকম অনেক কমন প্রবলেম আমাদের অনেকের মধ্যেই থেকে যায়। কমন প্রবলেম না, এটাকে আমি বলবো কমন অলসতা। তো আমাদের মধ্যে থেকে যায় এগুলো, সেইগুলো নিয়েই আমরা চলতে থাকি। তো অলসতা থাকবে, কর্মও থাকবে, সব কিছুই থাকবে। আমরা কি তা বলে কাজ করি না? কাজ তো নিশ্চয়ই করি, কিন্তু তবু আমাদের মনের ভেতর

ভাবনাটা ওরকম একটা থাকে, আমরা সবাই ওই যে কী যেন একটা গালভরা নাম রয়েছে সেই নামের বশবর্তী হই আমরা ক্রমশ এগোতে থাকি, কিন্তু এগোতে এগোতে থেমে গেলে চলবে না, একদমই চলবে না। আপাতত আমরা একটা গান শুনবো, শুনে তারপর ফিরে আসবো।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

চলে যাই আবার পরের মেসেজে। মনের মেলোডি শুনছেন 100.1 FM গোল্ডে, গোপা সঙ্গে আছি আপনার। পরের মেসেজ হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। আমাদের ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসন অনেক বড়, এখন সেই সিংহাসন পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আজ করব কাল করব বলে যখন দেখি বেশ অনেকদিন হয়ে যাচ্ছে, তখন একদিন ঠিক করি আজ এই কাজটা করবই। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু হয়, আজ এই কাজটা করবই, তখন সেই কাজটা করে ফেলি। যদিও অনেকটা সময় লাগে, তবে তখন আমার সঙ্গে থাকে প্রিয় রেডিও আর অনুষ্ঠান শুনতে শুনতে কাজগুলো আমি সহজেই করে ফেলি, কোনো ক্লান্তি বোধ হয় না। এরপর এই কাল ব্যাপারটা মোটামুটি সব মানুষেরই মনের মধ্যে গেঁথে থাকে। একটি নির্দিষ্ট বয়সের পরে শরীরকে চালু রাখার জন্য আমাদের সবারই এক্সারসাইজ করা উচিত। এই নিয়ে প্রথমে কিছু কিছু মানুষ চিতর রানার পণের মতন প্রতিজ্ঞা করে যে কাল থেকে শুরু করব বলে, কিন্তু সেই কাল আর জীবনে এসে উপস্থিত হয় না। আজই আর পরিণত আজ মানে কালটা আর আজে পরিণত হয় না। জয় মহলানবী যোধপুর পার্ক থেকে তিনি পাঠিয়েছেন। এরপর হচ্ছে কাল শব্দটা খুব খারাপ, আগামীকাল আমি নিজে কোনো আগামীকাল করব এই শব্দটা নিজের কাছে রাখি না, মানে উনি এখনকার কাজটা এখনই করে নেন, যেটা মনে হয় সেটা কখনো সেই কাজটা কখনো ফেলে রাখি না। ঘরের মানে ওনার বাড়িতে যে ফুল গাছ রয়েছে সেগুলো অনেক বড় হয়ে গেলে ওনার স্ত্রী যখন বলেন ওগুলো কেটে ছোট করে দেওয়ার কথা, তখন ফুল গাছগুলো কাটতে যেহেতু মায়া হয় সেই জন্য উনি বলেন পরে কেটে দেব, এইভাবে সময়টা কাটিয়ে দেন। নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া। ওই যে কথা বলছিলাম যে বেশ কতগুলো কারণ রয়েছে যে কারণের জন্য কিন্তু আমরা আমাদের অনেক কাজকে পিছিয়ে দিই। অনেক কাজকে পিছিয়ে দিই মানে অনেক কাজকে কালকে করব বলে ছেড়ে দিই। সিদ্ধান্তহীনতায় যদি আমরা ভুগি, মানে কাজটা করবো কি করবো না, করবো কি করবো না যদি মনে হয়, সেক্ষেত্রে কিন্তু তখন মাথাটা কীরকম মানে কীরকম একটা করতে থাকে, তখন আমাদের মনে হয় যে না থাক কালকেই কাজটা করব। আবার তাৎক্ষণিক আনন্দের প্রতি যদি আকর্ষণ হয় তাহলে কিন্তু আমাদের ব্রেন বা আমাদের মস্তিষ্ক যে কাজটা আমি করতে চাইছি তাতে যদি সেই আনন্দটা আমি যদি না পাই তাহলে কিন্তু সেই কাজটার দিকে কিছুতেই এগোবে না। চাপ এবং উদ্বেগ যদি কখনো থাকে কোনো কাজ নিয়ে বা দুশ্চিন্তা যদি থাকে কোনো কাজ নিয়ে, তাহলে তো অবশ্যই আমাদের ব্রেন বলবে আজ নয়, ও কাজ আমি কালকে করব। কেবলমাত্র আমি যে কথাটা বলছি এমনটা নয়, আমাদের ব্রেন এই কথাটা আমাদের দিয়ে বলায় আজকে নয় কালকে করব। অনেক কিছু ব্যাপার এর মধ্যে থাকে রে বাপু, কখনো কখনো আলস্য একটু জড়ো হয়, কখনো কখনো এই যে আমাদের মাথার নানান রকম বিষয়পত্তর সমস্ত জড়ো হয়, কখনো কখনো আমাদের মন জড়ো হয়, সব কিছু মিলিয়েই না দিনকাল। তো সেই জন্য এরকমভাবে গড়াতে গড়াতে গড়াতে গড়াতে কিন্তু অনেক কিছুই হয়ে যায় কালের গতির টালে।

পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে চলে যাই আমি পরের মেসেজের দিকে, কারণ সময় তো ক্রমশ এগিয়ে চলেছে। আমার কাজ ফেলে রাখার অভ্যেসটা ছোট থেকে ছিল, যার জন্য মায়ের কাছে খুব বকা খেতে হয়েছে। বড় হয়ে যখন নিজে বাবা হয়ে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে শিখলাম, তখন থেকেই অভ্যেসটা কেটে গেছে। এখন ছেলেকে বলি কাজ কখনোই কাল করব বলে ফেলে রাখবি না, মনে মনে একটু হাসি, মনে মনে একটু হাসি পায় তখন এ কথা বলতে গিয়ে। অতনু পাঠক, কাশুন্দিয়া, হাওড়া। প্রজন্মের পর প্রজন্ম, বুঝছেন, এই এই বিষয়টাই চলছে। প্রজন্মের পর প্রজন্ম, কালের পর কাল, এই বিষয়টাই চলে আসছে। কাল আসলে মহান জিনিস, কাল এবং সময়কাল দুটোই খুব অদ্ভুত জিনিস আমাদের প্রত্যেকের কাছে। এরপরে আজ করব না কাল করব এই কথা বলি অবশ্যই একটা অলসতার কারণ হিসেবে গণ্য করা যেতে পারে। শুধু আমরা বলি না, আপনি যে কোনো সরকারি দপ্তরে যে কোনো বড় ছুটির আগে যদি যান, তাহলেই শুনবেন যে এখন নয় ছুটির পরে হবে। এইভাবে ব্যস্ত, নিজেকে কতটা ব্যস্ত রেখেছি এই বিষয়টা এই বাক্যটা দিয়ে আমরা প্রমাণ করি। প্রচণ্ড কাজের চাপ আছে বলে নিজের অলসতা ঢাকার চেষ্টা করি, এটাই স্বাভাবিক, এর কোনো অন্যতা হবে না। তবে খাওয়ার বেলায় এ কথা কিন্তু ভুলেও বলি না। গোপাল মান্না, উলুবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা। সব কিছুকে সব কিছুর সঙ্গে বুলিয়ে দিলে চলে বা মিলিয়ে দিলে চলে বলুন দেখি? খাওয়ার ব্যাপারটা আলাদা, ওটা খাওয়ার ব্যাপারটা খাওয়ার ব্যাপার। খাওয়ার ব্যাপারও এখন যদি বলি আমি যে কালকে হবে, তাহলে সেটা আজকের খাবারটা কি করে হবে? যেমন এই আমি দিনে দুবার চা খাই, সকালে দুধ চা, সন্ধ্যায় আদা দিয়ে লিকার চা। সকালে দুধ চাটা কাল থেকে পরিবর্তন করব করব করেই কালেই আটকে গেছে। উত্তম কুমার দাস, দ্বারহাট্টা, হরিপাল, হুগলি। আজকে কি খাওয়া হয়ে গেছে সকালবেলার দুধ চাটা? যদি না খাওয়া হয়ে যায় তাহলে এক কাপ খেয়েই নিন, সামান্য এক কাপ ছোট দুধ চা তো, কি আর এলো গেল। যদি আপনি মিষ্টি খেতে ভালোবাসেন চায়ে, সেক্ষেত্রে একটুখানি সেইটা একটুখানি আপনি মানে ইয়ে করতে পারেন। আর যদি আপনার অম্বল বা এই ধরনের কোনো অ্যাসিডিটির কোনো সমস্যা না থাকে, তাহলে যদি মনে হয় এক কাপ ছোট দুধ চা, এ আর এমন বেশি কি চাওয়া, ঠিক আছে ও হবে, কাল না হোক তার পরের দিন হবে। আপাতত একটা গান হোক আমাদের সবার জন্য। গানটা শুনতে শুনতে ফিরে আসছি এক্ষুনি।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

আশা ভোঁসলের সঙ্গে সঙ্গে সোনালি আলোয় ভাসতে ভাসতে আমরাও চলে এসেছি আমাদের মনের মেলোডির একেবারে শেষ দিকে। কিন্তু গোপা এখনো 10টা পর্যন্ত আছে, এখনো বেশ কিছুক্ষণ আছে। আপাতত চটপট একটুখানি পড়ে নি আমাদের বেশ কিছু মেসেজ। শিপ্রা কারার, মালিকপাড়া লেন, বেতর, হাওড়া 4 থেকে, তিনি বলছেন উনি মোটামুটি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করার চেষ্টা করেন। যতই শরীর খারাপ হোক বা যতই খেতে দেরি হয়ে যাক, তবুও মনে হয় আগে কাজটা করে নিই, কারণ পরে যদি কাজটা ওনাকেই করতে হবে তখন চাপটা আরও বেড়ে যায়। তবে উনি এটাও বলছেন যে উনি এটাও মনে করেন যে প্রত্যেক দিন আমি কি কাজ করব সেটা নির্দিষ্ট থাকে এবং ঈশ্বর আমাদের প্রত্যেক দিনের জন্য ঠিক করে রেখেছেন কি আমরা করব, কতদূর আমরা এগোবো, এটুকুই উনি জানিয়েছেন। আর এরপরের মেসেজ কার কাছ থেকে পেয়েছি একটু দেখে নিই। পুজোর এখনও অনেক বাকি, এখন থেকেই অনেকে বলছেন এই কাজটা পুজোর পর করব। লক্ষ্মীদে, সুভাষ গ্রাম, ওনারা ওনাদের ওই যে আমাদের যে বিষয়টি রয়েছে, আমাদের এই যে অলসতা আমরা বলে মনে করি, কিন্তু অলসতার সঙ্গে সঙ্গে আরও একটা গালভরা নাম এই আমাদের যে এই কাল করব বলে বিষয়টার মধ্যে রয়েছে, যেটা প্রোক্রাস্টিনেশন। এটা অনেক বেশি এদের ওনাদের ক্ষেত্রে, আমি জানি না এটা টেস্ট করবার কোনো কিছু আছে কিনা, যদি থাকে তাহলে সেটা অনেক বেশি হবে, এটা ঠিক আছে থাকতে দিন, কোনো অসুবিধা নেই। আমি পরের মেসেজে যাই। পরের মেসেজ থেকে হচ্ছে আচ্ছা পরের মেসেজ আমি কার যাব, হ্যাঁ আগরপাড়া থেকে চন্দন কুন্টু, যেসব মানুষ একা থাকে তাদের কাল বলে কিছু হয় না, টিকে থাকতে গেলে তাকে দিনের শেষে দিকপাল হতেই হয়। ওমা, আমি তো জানি তিনি খুব মানে আরও সদর্পে বলতে পারেন, আমি তো একা, আমাকে তো কেউ বলার নেই, আমি কালই করব ব্যাপারটা। আচ্ছা, ধূমপান সম্পর্কে আমি অনেককে বলতে শুনেছি আগামী রমজান মাস থেকে আমি ধূমপান ছেড়ে দেবো, অথচ জীবনের বহু রমজান চলে গেছে কিন্তু ধূমপান ছাড়া হয়নি, এটা একটা কথার কথা বলে আমি মনে করি। কাজী আবু জাফর, আত্রাই, বাংলাদেশ। এবং এটা তো ঠিক কথাই যে আমাদের এই ধূমপান ছাড়ার যে অভ্যেস সেটা কিন্তু মূলত এক সেকেন্ডে, নিমেষের মধ্যে যদি না ছাড়া যায় তাহলে কিন্তু হবে না। এটা আমি আমার বাবাকেও দেখেছি, যে যারা যারা আমি বন্ধু বান্ধব যাদের যাদেরই দেখেছি, যারা যারা ছাড়তে পেরেছেন এই ধূমপান, তারা কিন্তু জাস্ট ধূমপান ছাড়বো বলেই আর খাবো না বলেই ছেড়েছেন। ওই আগামী দিন, বিশেষ কোনো দিন, বিশেষ কোনো মাস, বিশেষ কোনো লগ্ন নক্ষত্র দেখে কখনোই কিন্তু এটা ছাড়া যাবে না। কিন্তু এটা আপাতত এই যে ধূমপানের যে নেশা, ধূমপানের যে অভ্যেস, সেটা আমরা যত তাড়াতাড়ি আমরা ছেড়ে দিতে পারি তত তাড়াতাড়ি ভালো। আসলে এই যে কালকে করব বলে যে বিষয়টা আমরা ফেলে রাখি, সেটা আমরা কাজটাকে পিছিয়ে দিই না, যেটাকে ফেলে পিছিয়ে দিই সেটা হচ্ছে অস্বস্তি, ভয়, অনিশ্চয়তা, এগুলোকে সব এড়িয়ে চলি, সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে যদি আমরা আজকের কাজ আজকেই করব বলি, আমাদের চারপাশটা, আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু আমাদের প্রত্যেককেই প্রত্যেক দিনের কাজ আমাদেরই করতে হবে, না হলে চাপ হয়ে যাবে। সেই চাপের মধ্যে কখনো থাকবো কখনো থাকবো না, এইভাবে এগোতে এগোতে আমরা চলবো। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আমাদের সকলের জন্য এই গান রইল। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে, আবার কথা হবে, আবার দেখা হবে, কাল নয় কোনো দিন কোনো একটা সময়। ভালো থাকুন, সঙ্গে থাকুন।

समझे अज समझे।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 শুরু হয়েছে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছের চারা লাগানোর ওপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহ উদযাপনের সূচনা করেছেন তিনি। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে 2015 থেকে 2020 সালের মধ্যে চাকরি পাওয়া 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ সুপ্রিম কোর্ট অবৈধ বলে বাতিল করে দিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আজ সে বিস্তারিত খবরে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং চার দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এখানে তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীতে বিভিন্ন প্রস্তুতকারক, রপ্তানিকারক, ক্রেতা, বিনিয়োগকারী, নীতি নির্ধারক, আন্তর্জাতিক প্রতিনিধি দল, কারিগর, স্টার্টআপ এবং প্রযুক্তি পরিষেবা প্রদানকারীদের এক মঞ্চে নিয়ে আসা হয়। ভারত টেক্স 2026-এর তৃতীয় সংস্করণে প্রায় 7,000 ক্রেতা এবং 20,000-এরও বেশি বস্ত্রপণ্য প্রদর্শিত হচ্ছে। 14টি দেশের আন্তর্জাতিক প্রদর্শকরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
1: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী মিশন চালু হওয়ার পর থেকে ভারত এ ধরনের 50টি মিশনে প্রায় 3,00,000 কর্মীকে পাঠিয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। বর্তমানে রাষ্ট্রসংঘে 10টি শান্তিরক্ষী বাহিনীতে দেশের 4,300-এরও বেশি কর্মী নিযুক্ত রয়েছেন। উল্লেখ্য, ভারত নির্বাচিত হলে 2028 থেকে তাদের কার্যকালের মেয়াদ হবে 2 বছরের। এর আগে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 8 বার দায়িত্ব পালন করে। এর মধ্যে সাম্প্রতিক

শীতলতম হল 2021-22 সাল। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তাদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, তারা আবু মুসা, বন্দর আব্বাস, বুসাহার, চাবাহার, জাস্ক এবং কোনারকের ওপর ইরানি তটরক্ষী বাহিনীকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন আক্রমণ চালিয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর স্বীকার করেনি। সেন্টকম আরও বলেছে যে ইরানি বাহিনীর সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার জন্যই নতুন করে তাদের এই আক্রমণ। ইরানও পাল্টা বাহরিন, জর্ডনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আমির শাহীর দুটি ট্যাঙ্কারে তেহরান হামলা চালালে একজন নৌসেনা নিহত এবং অন্য আটজন জখম হন। আমির শাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ট্যাঙ্কার দুটির ওপর ইরানি হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন 6 জন ভারতীয় এবং 2 জন ইউক্রেনের নাগরিক। জর্ডনের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের 4টি ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে পেরেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পিভ্যাক্স পাহাড়ে ইরানের সম্ভাব্য পরমাণু চুক্তি কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান সেখানে পরমাণু শক্তি ব্যবহার করে অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমী গোয়েন্দাদের অনুমান। এর আগে গতকাল ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ দিয়ে ইরানি পণ্যবাহী জাহাজ গেলে মার্কিন যুক্তরাষ্ট্র 20% শুল্ক আদায় করবে। এই অবরোধ শুধুমাত্র ইরানি জাহাজ বা ইরানের সঙ্গে ব্যবসাকারী জাহাজগুলির উপর প্রযোজ্য হবে। ভারত গতকাল ব্রাসেলসে অনুষ্ঠিত প্যালেস্তাইন ডোনার গ্রুপ পিডিজির দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছে। বৈঠকে বক্তব্য রাখার সময় বিদেশ মন্ত্রকের কনসুলার, পাসপোর্ট ও ভিসা এবং প্রবাসী ভারতীয় বিষয়ক সচিব সুপ্রিয়া রঙ্গনাথন বলেন, ভারত প্যালেস্তাইনিদের দীর্ঘদিনের সহযোগী। তাদের জন্য ভারতের ধারাবাহিক সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের প্রকল্পগুলির মাধ্যমে মূলত স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে, যা সেদেশের পুনর্গঠনে বিশেষভাবে প্রয়োজন। ব্যাংককের একটি মিউজিক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 30। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আহত 70 জনেরও বেশি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে 24 জনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, থাইল্যান্ডের রাজধানীর উত্তরাঞ্চলে অবস্থিত রংবিয়ার না লাতপ্রাওয়ে বারে গত রবিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন এক ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। এমন বিভ্রান্তিকর বিষয়বস্তু থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছের চারা বসানোর উপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের উদযাপনের সূচনা করে তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নারকেল গাছের চারা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবার 70টি বড় আকারের রথযাত্রার উৎসব হবে। সেখানে রাজ্য সরকারের তথ্য, সংস্কৃতি, স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হচ্ছে, সেখান থেকে চারা গাছ বিতরণ করা হবে। এছাড়া এবছর 7 কোটি 20 লক্ষ বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার মধ্যে পরিবেশ দিবসে 9 লক্ষ চারা রোপণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। এর পাশাপাশি দিব্যকলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষায় নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতাকর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য।
রাজ্যের মাদ্রাসাগুলিতে 2015 থেকে 2020 সালের মধ্যে চাকরি পাওয়া 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ সুপ্রিম কোর্ট অবৈধ বলে বাতিল করে দিয়েছে। রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই এদের নিয়োগ হয়েছিল বলে কলকাতা হাইকোর্ট আগেই তাদের আবেদন খারিজ করে। সুপ্রিম কোর্ট সেই আদেশই বহাল রেখেছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ওই 361 জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ স্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ডিজি কারা নাটরাজন রমেশবাবুকে রাজ্য সিআইডির ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সিআইডির অতিরিক্ত দায়িত্বে থাকা সুপ্রতিম সরকারকে এডিজি টেলিকমিউনিকেশন পদে পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ অঞ্চলের এডিজি ও আইপিজি কে জয়রামনকে অর্থনৈতিক অপরাধ দমন শাখার অধিকর্তা করা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ফাইনাল হবে রবিবার নিউ ইয়র্কে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 শুরু হয়েছে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ UNSC-তে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরবর্তী সংবাদ শুনুন দুপুর 1:30।

0: শুরু হয়ে গেল আপনাদের পছন্দের, আপনাদের অনুরোধের গানের অনুষ্ঠান তোমায় গান শোনাবো। আর আজকে তোমায় গান শোনাবো নিয়ে 100.1 FM গোল্ড স্টুডিওর এই প্রান্তে রয়েছে আমি দেবলীনা,
1: আমি সরিতা, আর আমাদের সঙ্গে রয়েছে আপনাদের পাঠানো গানের অনুরোধ। প্রথম যে গানটা শুনলাম, শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে অনুরোধ করেছিলেন এই গান শোনার জন্য গায়ত্রী বসুর কণ্ঠে, আর এই গানের সুরকার এবং গীতিকার সুধীন দাশগুপ্ত।
0: একদমই তাই, আমরা চলে যাব পরের অনুরোধে। তার আগে একটা জরুরি ঘোষণা একটুখানি করে দিই, সেটা হলো আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে, মানে আমরা সকাল 11টার সময় আবহাওয়া দপ্তর সূত্রেই মেসেজ পেয়েছি, তখন ছিল 2 থেকে 3 ঘন্টা, কাজেই এখন 1 থেকে 2 ঘন্টার ভেতরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, এছাড়াও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে। সকলকে সুরক্ষিত স্থানে থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে।
1: পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে পূর্ব বর্ধমান এবং ঝাড়খণ্ডের যারা মানুষজন তাদের জন্যও কিন্তু এই সতর্কবার্তা রইল।
0: আর আপাতত আমরা পরের অনুরোধে যাব, তবে তার আগে আমাদের নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির ওই পারে ফিরে আসছি আপনাদের পছন্দের গান নিয়ে।
2: নার্সিং হোম অলিফিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিফিয়া নার্সিং হোম।
3: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
4: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
5: তোমায় গান শোনাবো
4: 100.1 FM Gold-এ তোমায়।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে।
1: এই গানের গীতিকার সন্তোষ মুখোপাধ্যায় এবং সুরকার দিলীপ সরকার।
0: আমরা এবারে চলে যাই তাহলে পরের বন্ধুর অনুরোধে, চুচুড়া থেকে সুমিত সিংহ, তিনি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গান।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম। পরের গানে চলে যাই। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন অরূপরত নাইচ, অপরূপ আইচ, গোপু আইচ।

0: আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পর ব্যাক টু ব্যাক শুনলাম বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে গান।
1: একদমই, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনেছিলাম আমার হৃদয় নিয়ে গানের গীতিকার পবিত্র মিত্র, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়।
0: আর বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে আমরা যে গান শুনলাম সেই গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অবশ্যই সুধীন দাশগুপ্ত। আর বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে তাপস কান্তি ঘোষ। এবার আমরা একটু মান্নাদের গানে যাই।
1: অবশ্যই,
0: রতু মুখোপাধ্যায়ের সুর, সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে শুনতে চেয়েছেন বৃষ্টির গান।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং রতু মুখোপাধ্যায়ের সুরে আমরা শুনছিলাম এই অসাধারণ গানটি।
1: এবারে আমরা কোন গানে যাই?
0: এবারে লতা মঙ্গেশকরের গানে বরং যাওয়া যাক।
1: মনিহার ছবির গান, তাই তো?
0: হ্যাঁ,
1: শুনি আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: মনিহার ছবির গান শুনছিলাম আমরা দত্ত মঙ্গেশকরের কণ্ঠে, মুকুল দত্তর কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। আর আরেকটা কথা, আপনারা
1: আমরা একটু বলে দিই, সরিতা দি এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ভৈরবপুর মহাপ্রভু তলা থেকে তিলক কুমার নন্দী।
0: বেশ, এতক্ষণ আমরা যে গান শুনছিলাম সেগুলো মোটামুটি ফেসবুকে যে রিকোয়েস্ট এসেছিল সেই অনুযায়ী আপনারা হোয়াটসঅ্যাপেও আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন 9903052992 এই নাম্বারে। তবে ওই গতকাল যারা অনুরোধ করেছেন তারা কিন্তু অনুরোধ করবেন না,
1: হোয়াটসঅ্যাপ এবং SMS করেও কিন্তু আপনার অনুরোধ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর এই মুহূর্তে আবারও চলে যাব আমরা ফেসবুকেরই একটা অনুরোধে। অনিরুদ্ধ গোস্বামী কসবা বসপুকুর থেকে হাটে বাজার এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে শুনতে চেয়েছেন মৃণাল চক্রবর্তী এবং বৈজয়ন্তীমালার কণ্ঠে এই গান।

0: আসলে এই অনুরোধ একটু কমই আসে বলো?
1: একেবারেই তাই,
0: এবং আমাদেরও শোনাতে বড্ড ভালো লাগে যখন আপনারা এরকম কোনো গানের অনুরোধ আমাদের কাছে পাঠান। আমাদের কাছে রবীন্দ্রসঙ্গীতেরও অনুরোধ এসেছে, আমাদের কাছে SMS করে অনুরোধ পাঠিয়েছেন সাগর সেনের গানের জন্য। অনুরোধ করেছেন সঞ্জীব কুমার মণ্ডল, মল্লিককাটি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

আমরা সাগর সেনের পরে ব্যাক টু ব্যাক চলে গিয়েছিলাম আলো ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে অরুন্ধতী হোম চৌধুরীর গানে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এবং এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ এসেছে, অনুরোধ করেছেন গোপা চক্রবর্তী, পার্থ চক্রবর্তী, ডানকুনি, হুগলি থেকে। আর এবারে চলে যাব আমরা অনিন্দিতা রায়চৌধুরী, বেহালা থেকে অনুরোধ করেছেন, আশা ভোঁসলের গান শুনতে চেয়েছেন। আমাদের কাছে হোয়াটসঅ্যাপ কিংবা SMS এই অনুরোধ এসছে, এবং এই গানটি আমাদের দুজনেরই অসম্ভব পছন্দের একটা গান। তো আপনার পছন্দে এবং আমাদের প্রত্যেকের পছন্দে এই গান রইল এই মুহূর্তে আশা ভোঁসলের কণ্ঠে।

0: কিছু কিছু গান থাকে না যে গান শুনলে মন ভালো হয়ে যায় যে পরিস্থিতিতে থাকি না কেন, এই গানটা সেরকম একটা গান।
1: শ্যামল গুপ্তর কথা এবং মান্নাদের সুরে আমরা শুনছিলাম এই গান আশা ভোঁসলের কণ্ঠে। আর আমরা আমাদের একেবারে শেষ যে অনুরোধ সেই অনুরোধে চলে যাব। পানিহাটি থেকে প্রীতি নন্দন, তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তিনটি গানের জন্য অনুরোধ করেছিলেন, তার মধ্যে প্রথম গানটি আমরা বেছে নিলাম। কারণ জুলাই মাস, একজন মানুষ যিনি শারীরিকভাবে চলে গিয়েও প্রবলভাবে আমাদের মধ্যে রয়েছেন, তাকে একেবারে অন্যরকম একটা রূপে আমরা এই গানে পেয়েছিলাম, সুরকার রূপে আমরা পেয়েছিলাম। তো কাল তুমি আলেয়া এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব এই গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মহানায়ক উত্তম কুমারের সুরে।
0: একদমই তাই। আর এই গান শুনতে শুনতেই আজকে তোমায় গান শোনাবো থেকে বিদায় নেব। এতক্ষণ সঙ্গে ছিলাম দেবলীনা আর সরিতা, তবে ফিরে আসব ঠিক 2:30 মিনিটে সুরিলা সফর সঙ্গে করে। সঙ্গে থাকবেন সবাই।

0: সুরেলা সফরে আজকে মঙ্গলবার ডিরেক্টরস কাট, আর যে গান আপনাদের কানে ভেসে গেছে নিশ্চয়ই বুঝতে আর কারোর অসুবিধে নেই যে আজকে ডিরেক্টরস কাটের চেয়ার আলো করে কে বসে রয়েছেন। তিনি হলেন শ্রদ্ধেয় বিমল রায়।
1: একেবারেই তাই, কারণ 12 তারিখ 12ই জুলাই আমরা ফেলে এসেছি তাঁর জন্মদিন, তাই আজকের ডিরেক্টরস কাটে তাঁকে ছাড়া অন্য কাউকে বসানো সম্ভবই ছিল না।
0: বাংলাদেশের এক জমিদার বংশের সন্তান ছিলেন তিনি, কিন্তু নিজে জমিদার বংশের সন্তান হলে কি হবে, জমিদারদের দুর্বলদের ওপরে যেসব অত্যাচার তা তিনি মোটেও মেনে নিতে পারতেন না, এবং নিজের জীবনটাকে একেবারে সেই ছায়া থেকে অনেকখানি দূরে সরিয়ে নিয়ে এসেছিলেন। কলকাতা চলে আসেন, নিউ থিয়েটার্স জয়েন করেন, বিএন সরকারের কাছে তখন কাজ করছেন। যখন নিজের মানে স্বাধীনভাবে একটা সিনেমা তিনি করবেন ডিরেক্টর হিসেবে, এর আগে তিনি সিনেমাটোগ্রাফার হিসেবে, এডিটর হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিল্মে কাজ করছেন, নীতিন বসুর সঙ্গে কাজ করছেন, প্রমথেশ বড়ুয়ার সঙ্গে কাজ করছেন, তো স্ত্রীকে তখন তিনি বলেছেন একটা বিষয় ভাবো তো কী নিয়ে করা যায়, কারণ স্ত্রী সাহিত্য পড়তেন দেশি এবং বিদেশি, এবং তিনি বললেন যে তুমি যদি বিদেশি সাহিত্যে কোনো ভালো গল্প পাও তাহলে তুমি সেটাকে ট্রান্সলেট করো। এইটা বললে কি হবে, পাশাপাশি নিজের খোঁজও কিন্তু চলছিল, এবং চলতে চলতেই প্রেমেন্দ্র মিত্রের উদয়ের পথে, সেটাই তার স্বাধীনভাবে মানে একজন চিত্র পরিচালক হিসেবে তার
1: প্রথম আত্মপ্রকাশ। একদম, এবং এমন একটা ছবি উদয়ের পথে আজকের দিনে দাঁড়িয়েও আপনি যদি দেখেন সেই ছবিটা, মনে হবে প্রত্যেকটা ফ্রেম আপনাকে যেন এক একটা কষাঘাত করছে, যে সত্যিই তো আমরা কতটা চোখ বুজে থাকি, আমরা কতটা অসচেতনভাবে থাকি, সেটা কোথাও আমাদের ভিতরের যে মানুষটাকে আজও উস্কে দেয়। সেই 44 সালে তৈরি ছবি, সেই ছবি কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও সমান প্রাসঙ্গিক।
0: আরেকটা মজার কথা দেখো, মানে তুমি যে কথাটা বললে না যে তখন যারা অল্প বয়সী, তখন একদম অল্প বয়সে যারা উদয়ের পথে দেখছেন তারা কিন্তু একটা নতুন কিছু পেল
1: একদম।
0: হ্যাঁ, এবং এরপর তিনি চোখের ওপর সেই নিউ থিয়েটার্স তার ভাঙনটাও দেখলেন, এবং একটা বিশেষ কাজে, একটা প্রজেক্ট, একটা কোনো প্রজেক্টের দায়িত্ব নিয়ে যেমন মানুষ যায়, সেরকমভাবে তিনি বম্বে এসেছিলেন বম্বে টকিজের হয়ে গোর্কির মা এই ফিল্মটি বানাতে। তো যিনি একটা প্রজেক্ট নিয়ে এলেন, তারপর তিনি বম্বেতে থেকে গেলেন, কেন সেখানেও কিন্তু একজন বাঙালি মানে এক বাঙালি পরিবারের একটা ভূমিকা, তিনি ছিলেন দাদামণি অশোক কুমার, তিনি একটা প্রস্তাব দিলেন যে আপনি, আমি প্রডিউসার, আমি প্রডিউস করব, আপনি একটা ছবি বানান না, এবং স্বাভাবিকভাবেই বাংলার কথা সাহিত্যিক

0: আমরা বলি, তার কাছে ফিরে গেলেন বিমল রায় এবং বেছে নিলেন পরিণীতা।
1: তার আগে কিন্তু বম্বে টকিজের হয়ে তিনি মা এই ফিল্মটি তৈরি করেছেন, এবং তুমি যেটা বলছো যে পরিণীতা যদি তৈরি না হতো তাহলে হয়তো বিমল রায় বম্বেতে থাকার কথা ভাবতেন না, তিনি ফিরে আসতেন তেমন ভাবনা চিন্তা শুরু করেছিলেন। কিন্তু সেই সময় অশোক কুমার তিনি তাকে পরিণীতার প্রস্তাব দেন, এবং তারপরে সেই শরৎচন্দ্রের সেই পরিণীতা আমাদের খুব পরিচিত গল্প। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, বিমল রায়ের প্রত্যেকটা ছবিতেই আমরা যেটা দেখতে পাই, এই যে তৎকালীন যে পরিবার, যৌথ পরিবার এবং সেই সময়কার যে কি বলবো জীবন দর্শন, যেরকম জীবনযাত্রা ছিল, সবটাকে না একদম ছবির মতো করে তুলে এনেছেন, এবং যতটুকু যেখানে প্রয়োজন তার বাড়তি বাহুল্য কোথাও এতটুকু তিনি রাখেননি, যে কারণে আমাদের ভীষণ রিলেট করতে সুবিধা হয় তার প্রত্যেকটি ফ্রেমের সঙ্গে।

0: তখন 1952 সাল, প্রথম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হলো বোম্বেতে, এবং বিশ্বের একেবারে মানে সেরা সেরা সব সিনেমা কাজ সেগুলো এনে দেখানো হলো, এবং এখানকার সেই মানুষগুলো মানে যাদের জহুরির চোখ, বিশেষ করে বাইসাইকেল থিপস, এটা যেমন তোমার মানে
1: প্রায় প্রত্যেক পরবর্তী সময়ে যারা ডিরেক্টর হিসেবে উঠে এসেছেন তাদের প্রায়
0: ধারার ছবি বানিয়েছে,
1: তাদের প্রত্যেককে ইন্সপায়ার করেছে,
0: রসোমান, তো এইগুলো তখন সবাই মিলে দেখছেন এবং একটা নতুন কিছু করতে হবে। এবং বোম্বে আসার পর যখন নিউ থিয়েটার্স থেকে বিমল রায় আসছেন, তখন কিন্তু মনে রাখতে হবে তিনি তার একটা গোটা ইউনিটকে নিয়ে চলে একেবারে, সেই ইউনিটে কারা কারা আছেন, সেখানে আছেন ঋষিকেশ মুখার্জি,
1: নবেন্দু ঘোষ,
0: সেখানে আছেন
1: সুধেন্দু রায়
0: আর্ট ডিরেক্টর ছিলেন। তো তখন ঋষিকেশ মুখার্জি

0: কেউ উনি বললেন যে এরকম কিছু আমরা করতে পারি না। সলিল চৌধুরীর একটা ছোট গল্প, তাই নিয়ে বাংলায় একটা ছবি তৈরির একটা পরিকল্পনা চলছিল, কাজ চলছিল। ঋষিকেশ মুখার্জি বলেন যে রিক্সাওয়ালা বলে একটা গল্প আছে, এটা আপনি দেখতে পারেন। তখন বিমল রায় বলেন, আচ্ছা এভাবে গল্পটা না পড়ে তুমি একটা কাজ করো, তুমি 6-8 পাতার একটা মোটামুটি একটা খসড়া চিত্রনাট্য করো। তো ঋষিকেশ মুখার্জি গল্পটা আবার পড়লেন এবং সেই খসড়া করতে গিয়ে ব্যাপারটা দাঁড়ালো 24 পাতায়,
1: 6 পাতা থেকে 24 পাতা
0: একদম। তো এই 24 পাতার যেটা করা হলো, তখন ঋষিকেশ মুখার্জি বলছেন যে আমি তো আমার মতন লিখলাম এবং আমি পড়তে পড়তে যখন লিখছি আমি তখনই ভাবতে পারছি, মানে একটা বোঝার চেষ্টা করছি যে এটা পর্দায় ফুটিয়ে তোলা কি অসম্ভব কঠিন ব্যাপার হবে
1: কাজ। একেবারে সত্যি কথা বলতে তখন যে ভারতীয় ছবির যে ধারা, সেই ধারার থেকে একেবারে আলাদা। নিওরিয়ালিজম যেটা, সেটা তো বিদেশে যেভাবে তখন চলছে, আমাদের ভারতবর্ষ তো তার সঙ্গে একেবারেই পরিচিত নয়। সুতরাং সেইভাবে তার শুটিং করা, সেটা যে কি সাংঘাতিক কাজ, সেটা মানে যারা করেছেন সে সময় তারা ভারে হারে টের পেয়েছেন।
0: পথের পাঁচালির 2 বছর আগে এই ছবি মুক্তি পেল। তুমি যে কথা বলি ইউরোপিয়ান সিনেমার নিও রিয়েলিস্টিক যে ট্র্যাডিশন, এবং যেটা তৈরি করলো আরও অনেক ফিল্ম মেকারকে স্বপ্ন দেখালো, একটা নতুন ট্রেন্ড সেট করলো
1: একদম, এবং বিদেশে ভারতীয় চলচ্চিত্রকে মানে প্রতিনিধি হিসেবে একটা জায়গা করে দিল। এবং ভারতীয় চলচ্চিত্র যে কি সেটা বোধহয় এই জায়গা থেকে তার খোঁজটা শুরু হলো নতুন করে।
0: 2 বিঘা জমিন,

0: মানুষের একমাত্র পিছু টান তার
1: বসতবাটি।
0: কতখানি মানে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে তখন মানুষ সেটা ছেড়ে যাওয়ার কথা ভাবে, এবং সেখানেও দেখো সংলাপ হিসেবে বারবার ফিরে আসছে যে মাটি তো আমার মা, তাকে কী করে বেছে দিই, মাকে কী করে বেছে দিই, তার জন্য সে যে কোনো রকমের কষ্ট, যে কোনো রকমের অভাব অনটন,
1: তার সংসারে যা কিছু আছে রোজকার নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র সে সবটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসছে, তো যদি এই মাটিটুকু জমিটুকু রক্ষা করা যায়।
0: এবং দোবিঘা জমিন এমন একটা সিনেমা যে কথা বলছিলাম যে পরবর্তী সময়ের অনেক ফিল্মমেকারকে বারবার সেটা অনুপ্রেরণা দিয়েছে। দোবিঘা জমিন শুরু হচ্ছে পিছনে একটা ন্যারেশন যে ফুটি ফাটা জমি, যে অনেক দিন অনাবৃষ্টির কারণে তেমন ফসল হয়নি, চাষিরা খাজনা ভরতে পারেনি, তারপর যখন সেই বৃষ্টিটা আসছে, সেই যে মেঘ করে এসছে এবং সেই যে একটা আনন্দ, সেই যে একটা বৃষ্টি সারা গা বৃষ্টিতে ভিজিয়ে, মানে এইবার তাদের একটাই মনে হয় যে এবার আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে।
1: একদম এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স বললেই কিন্তু আমাদের মনে পড়ে যায় আমাদের সময়কার একটি ছবির কথা,
0: লাগান। এবং আশুতোষ গায়কোয়াড় তার সাক্ষাৎকারে অবশ্যই বলেছেন যে আমি ঘনন ঘনন এই যে সিকোয়েন্সটা ভেবেছি এবং এখানে একটা গান ভেবেছি, এবং তুমি মানে আপনারা যদি দোবিঘা জমিনের সেই গান আপনারা দেখেন, হরিয়ালা সাওয়ান ঢোল বাজাতা, এবং তার যে কোরিওগ্রাফি আছে, তার যে মানে সিনের যে কম্পোজিশন, আমি মিউজিক কম্পোজিশনের কথা, মিউজিক ডিরেকশনের কথা বলছি, সিনের যে কম্পোজিশন, তো তার সাথে ভীষণভাবে মিল পাবেন যে সত্যি সত্যি যে কতখানি লাগানের সেই গানের ভাবনা এখান থেকে অনুপ্রাণিত সেটা বোঝা যায়। এবার দেখো সেইখান থেকে একেবারে ক্ষেত দেখানো হচ্ছে, গ্রাম দেখানো হচ্ছে, সমস্ত কিছু এমনভাবে দেখানো হচ্ছে, এতটা বিশ্বাসযোগ্য, যেখানে বলরাজ সাহানিকে বাছা হলো সেখানে অনেকের আপত্তি ছিল, মনে হলো বা বলরাজ সাহানি এত সুন্দর, এত সুপুরুষ, লম্বা একটা মানুষ,
1: একদম সুটেড বুটেড একজন, এবং যখন দেখা করতে এসেছিলেন বিমল রায়ের সঙ্গে তিনি স্যুট বুট পরে এসেছিলেন, বিমল রায় নিজেও একটু ধন্দে পড়ে গিয়েছিলেন, তিনি ভেবেছিলেন তাকে, কিন্তু কোথাও তাকে দেখে সামনে মনে হয়েছিল একে ঠিক বানাবে তো পারবে তো, বলরাজ সাহানির নিজেরও খুব সেটা মনে হয়েছিল যে আমি পারবো কিনা।
0: কিন্তু আপনারা যখন এই ছবি দেখবেন মানে এত বিশ্বাসযোগ্য, এত বিশ্বাসযোগ্য, এবং যে মানুষটা মেনে নিতে পারছে না এই বঞ্চনাটা, অথচ সে নিজে পড়াশোনা জানে না, সে নিজে পড়তে পারে না, সে কারচুপিটা ধরতে পারেনি, সে আদালতে দাঁড়িয়ে ক্রমাগত বলে যাচ্ছে যে আমার তো 65 টাকাই দেওয়ার কথা, সেটা 253 কি করে হলো,
1: 2 বছরের লাগান আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু তার কোনো রসিদ নেই, কোনো সাক্ষী নেই, তাই সেটা।
0: এবং তার বাবা যে মানে কোনো রোজগার ছাড়া, কোনো পারিশ্রমিক ছাড়া বেগার যে মজুরি দিয়েছে খেতে, সেটারও কোনো দাম
1: মূল্য নেই, একদমই তাই।
0: এবং তারপরে ক্ষেত থেকে চলে আসছে একটা কলকাতার রাজপথ, এবং ঋষিকেশ মুখার্জি বলছেন তার সাক্ষাৎকারে যে আমরা ভাবছি হাওড়া ব্রিজের মতো একটা ভীষণ কনজেস্টেড জায়গা, হাওড়া স্টেশনের কাছাকাছি এত ভিড়ের ভিড় একটা জায়গা, সেখানে কিভাবে শট নেওয়া হবে, এবং দেখানো হচ্ছে যে একেবারে গ্রাম থেকে আসা বাবা ছেলে তারা প্রায় ট্রামের তলায় চলে যাচ্ছে, তারা প্রায় বাসের তলায় চলে যাচ্ছে, তো সেটা বিমল রায় বলেই সম্ভব ছিল। এবং বলছেন যে কখন যে শট নেওয়া হবে, একটা মানুষকে র্যাপার পরিয়ে, র্যাপারের মধ্যে ক্যামেরা দিয়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ফুটপাতে, এবং কখন যে সেই ক্যামেরা চালু হলো এবং কখন শটটা হয়ে গেল
1: কিছু বোঝাই গেল না,
0: ইউনিটারও অনেকে জানতে পারলো না,
1: সেই
0: শুধু একজন ডামি ক্যামেরাম্যান তিনি বল্লাদ সাহানিকে বুঝিয়ে দিয়েছিলেন যে তোমাকে এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে, এটা এটা করে, তা আসল যখন শটটা নেওয়া হলো সেটা যে কখন কিভাবে নেওয়া হলো সেটা মানে ধরাই গেল না। এবং এইটা যখন বিমল রায়কে প্রশ্ন করেছেন ঋষিকেশ মুখার্জি, তখন বিমল রায় বলছেন যদি তুমি প্রোগ্রেসিভ হও তাহলে তোমাকে সেই পথটা খুঁজে বার করতে হবে যে তুমি কিভাবে তোমার ওভারকাম
1: করবে ব্যাপারটা, একদমই তাই। আর এই যে ছবি, তুমি আগে আমরা যে গানটা শুনলাম, কোথাও কোথাও না একটা কথা মনে হচ্ছিল, পরিণীতার গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল গানকে এত সুন্দরভাবে ব্যবহার করেছেন। এখানেও দেখো যখন আমরা বলছিলাম না শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছে গানটা, আলপথ ধরে যখন শম্ভু চলে যাচ্ছে নিজের শিকড়টাকে ছিঁড়ে প্রায় চলে যাচ্ছে শহরে, তখন যে গানটা বাজছে কোথাও সে বলছে ভাই রে বলে তাকে ডাকছে, সে একবার ফিরে তাকাচ্ছে, মনে হচ্ছে যে এই মাটি ছেড়ে আমি চলে যাচ্ছি, এবং বলছে যদি আর কখনো ফিরে না আসো, সেটা কোথাও আমাদের বুকের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন তৈরি করে আজও।
0: এই যে কথা ভাবো, বীজ বিছালে পেয়ারকে,
1: হ্যাঁ
0: হ্যাঁ, মানে ফসল যেটা ফলবে সেটা মানে আমার ঘাম থাকবে তাতে, আমার ভালোবাসাটাও থাকবে, আমার ভালোবাসা থাকবে। এবং আর যে মানে দুবিঘা জমি নিয়ে কথা বলতে গেলে যে শটের কথা বলতেই হয়, যেখানে টানা রিকশায় একটি মেয়ে চেপেছে একটি প্রেমিকা, এবং তার পিছনে তার প্রেমিক উঠেছে, প্রেমিক উঠে সমানে বলছে তাড়া দিচ্ছে,
1: মানে ওকে পেরিয়ে যেতে হবে, চেজ করছে,
0: চেজ করছে, এবং আরো জোরে, এবং তাকে টাকার লোভ দেখানো হচ্ছে,
1: চার টাকা দেবো, ছ টাকা দেবো, ক্রমাগত টাকা বাড়ছে, আর
0: তার
1: শম্ভু একবার পিছন দিকে তাকিয়ে বলছে আচ্ছা বলে তার গতিটা বাড়ছে।
0: এবং সেখানে প্যারালালি দেখানো হচ্ছে একটা ঘোড়ার গাড়ি চলছে, একটা ঘোড়া মানে তার পায়ের থেকেও কোথাও মানে টাকার যে তাগিদ, টাকা জমানোর সেই তাগিদে শম্ভু এগিয়ে যাচ্ছে ঘোড়ার থেকে।
1: এবং সেখানে যে ওই আবহের ব্যবহারটা, ঘোড়ার খুরের শব্দটা শোনা যাচ্ছে, আর ও সমানে প্রাণপণে
0: টানারিকশার ঘন্টিটা, এবং ঘোড়ার পিঠে চাবুক পড়ছে আরো জোরে যাওয়ার জন্য, আর চাবুকের সঙ্গে মিলিয়েছেন সে যে সাদা রুমাল যেটা নাড়ছিলেন সেটা অনেকটা চাবুকের মতো। তো এই মানে কি বলবো, মানে এই শট, এবং সেখান থেকে যেখানে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, চাকাটা খুলে বেরিয়ে যাচ্ছে,
1: একদম।
0: যারা ফিল্ম স্কুলে ভর্তি হন, যারা পড়তে যান, তাদের কাছে এখনো, যারা সিনেমাটোগ্রাফারের কোর্স করতে যান, এই শট নিয়ে প্রশ্ন
1: আবশ্যক আর কি, দেখার মতো আর কি,
0: শেখার মতো। আমরা গ্রামের একটা গান শুনেছিলাম, আর আপাতত শহরে এসে পড়ার পরে যে গান, সেই একটা গান শুনতে শুনতে আমাদের চলে যেতে হবে তিনটের সংবাদ বিরতিতে, তাই তো?
1: ফিরে আসবো 3:10 মিনিটে, সঙ্গে থাকবেন,
0: সঙ্গে অবশ্যই থাকবেন, কারণ আমাদের সঙ্গে রয়েছেন ডিরেক্টরস কাটে বিমল রায়।

0: One Day International for three match series at Edgbaston in Birmingham today. The match will begin at 3:30 p.m. Indian Standard Time. And with that, we end this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট. ডিরেক্টর স্কাট.

0: আমরা ফিরে এলাম সংবাদ বিরতির ওপারে। যে ফিল্মের গান দিয়ে সেই ফিল্মের নাম মধুমতি, সেই ফিল্মের প্রসঙ্গে পরে আসব। তার আগে আরও বেশ কিছু ফিল্মের কথাই আমাদের আসার কথা।
1: শরৎচন্দ্রের কাছে আবারও ফিরলেন তিনি, এবারে বিরাজবহু।
0: একদমই তাই, কারণ শরৎচন্দ্রের গল্প, সে গল্পে আপামর বঙ্গবাসী শুধু নয়, ভারতবাসী মজে আছে। তাই গল্প বলার জন্য এর চেয়ে ভালো গল্প আর কি হতে পারে? সেই কারণেই বারে বারে ফিরে আসে শরৎচন্দ্রের কাছে। এবং শরৎচন্দ্রের গল্পকে সত্যি সত্যি তিনি যেভাবে কলম ধরেছেন, যেভাবে লিখেছেন, সেইটাকে ঠিকভাবে সেলুলয়েডে প্রজেক্ট করার জন্য বোধহয় শ্রেষ্ঠ মানুষটি ছিলেন বিমল রায়। তিনি বারে বারে প্রমাণ করেছেন। পরিণীতাও বহুবার তৈরি হয়েছে, অথচ তাঁর তৈরি পরিণীতা দেখলে আমাদের চোখ জড়িয়ে যায়। বিরাজবহুতেও ঠিক তাই। সেই যে সম্পর্কের যে রসায়নটা এত সুন্দর করে ধরেছেন অভি ভট্টাচার্য এবং কামিনী কৌশল মুখ্য ভূমিকায় ছিল এই ছবিতে, অসাধারণ সুন্দরভাবে পোট্রে করেছেন একেবারে গ্রাম বাংলাকে এবং সেখানকার মানুষজনকে।
1: এবং এখানেও সলিল চৌধুরীকে আমরা পাচ্ছি তার সঙ্গে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভারতীয় গণনাট্য সংঘ IPTA, তার মাধ্যমে যে একটা যোগসূত্র এদের মধ্যে তৈরি হয়েছিল এবং সেইটা আমাদেরকে উপহার দিয়েছিল, এত ভালো ভালো ছবি, এত ভালো ভালো গান। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, তার ওপারে ফিরছি সুরেলা সফর নিয়ে বিরাজবহুর গানে গানে।
2: রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে।
3: জল হ্যায় তো হম হ্যায়, আইয়ে ঘরো অফিসো মে রেইন ওয়াটার হার্ভেস্টিং তকনিক আপনায়ে, রিচার্জ পিট অর শাফ্ট বনওয়ায়ে, অনুপযোগী বোরবেলো কো ঠিক করে, জলাশয়ো সে গাদ নিকালে, অধিক সে অধিক পেড় লগায়ে। ইস বারিশ আইয়ে জুড়ে ক্যাচ দ্য রেইন অভিযান সে।
4: সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: বিরাজবহু যে বছর মুক্তি পায় সম্ভবত সেই বছরই আবারও
1: 54 সালে,
0: হ্যাঁ, এবং বিমল রায়ের যেটা নিজস্বতার একটা ইডিওলজি সেটা হচ্ছে কখনো তিনি মানে বক্স অফিসের চাহিদা অনুযায়ী কখনো মানে তার মধ্যে না একটা অদ্ভুত পোয়েটিক সেন্সিটিভিটি ছিল,
1: ঠিক,
0: তার যে কোনো সৃষ্টি মনে হতো একটা কাব্য, তো সেই জায়গা থেকে কিন্তু তিনি কখনো সরে আসেননি, কখনো কম্প্রোমাইজ করেননি, এবং তিনি আবারও মানে তখন যখন তিনি তার ইউনিট নিয়ে বোম্বেতে এসেছেন তাদেরও মনে হতো যে কী করে সার্ভাইভ করবো, কী করে সার্ভাইভ করবো, সেখান থেকে তিনি তুলে ধরলেন নকরি, এবং এই নকরিতে আমরা পাচ্ছি কিশোর কুমারকে, যে মেন প্রোটাগনিস্ট,
1: হ্যাঁ,
0: তো এবং সে বারবার বলছে আমি তো বিএ পাশ করেছি, আমি কি মানে ঘাস কেটে বিএ পাশ করেছি, মানে বিএ পাশ করে
1: চাকরি আমি পাবই, হ্যাঁ, কি আর ব্যাপার। সত্যি কথা বলতে তুমি ভাবো 54 সাল, সেই সময় কিন্তু বিএ পাশ করাটা খুব একটা

0: এবং এমন একটি ছেলে, এক তরুণ, যার বোন একটা মারণ রোগে আক্রান্ত এবং তার চিকিৎসার ব্যবস্থা করার সে চেষ্টা করছে, এবং তার রেজাল্ট বেরোনোর পর সে একটা সুপারিশের চিঠি নিয়ে পৌঁছচ্ছে শহরে, গ্রাম থেকে সে শহরে আসছে,
1: হসপিটালে গিয়ে একটা সুপারিশের চিঠি নিয়ে যাচ্ছে হসপিটালে। তুই যেটা বলছে বোনের কথা, হসপিটালে গিয়ে কিন্তু সে সিট খুঁজছে বোনকে ভর্তি করার জন্য, সুচিকিৎসার জন্য,
0: একদম। এবং অদ্ভুতভাবে তুমি দেখো যে ভাগ্যের কি পরিহাস, যখন হসপিটালের বেড খালি এই টেলিগ্রামটা তার কাছে এসে পৌঁছচ্ছে,
1: একই সঙ্গে তার বোনের মৃত্যু সংবাদ এসে পৌঁছচ্ছে,
0: কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে তার বোনের মৃত্যু সংবাদ। এবং এই ছেলেটা জীবনের এত সমস্যার ভেতরেও কিন্তু হাসতে ভুলে যায় না। এই ছেলেটা যে মেসে থাকছে এবং সেখানে আর যারা বেকার তার সঙ্গে থাকছে, তাদের মধ্যে কেউ যদি আত্মহননের চেষ্টা করে, সে গিয়ে কিন্তু তাকে বাঁচায়।
1: একদম, সে কখনো আশা ছাড়ে না, বরং প্রত্যেককে ভরসা জুগিয়ে যায়। সেই মানুষটি যখন একেবারে ছবির শেষের দিকে আমরা দেখি, সে যখন ভেঙে পড়ছে এবং চুপচাপ তার প্রেমিকাকে ঘরে রেখে সে বেরিয়ে যাচ্ছে এবং স্টেশনে, রেল স্টেশনে গিয়ে পৌঁছচ্ছে, তার মুখের ভাবভঙ্গি, এখানেও আমাকে ডিরেক্টর বিমল রায়কে আরেকবার স্যালিউট করতে হয়, কারণ ওই যে আলোর ব্যবহার, আলো আধারীর,
0: আলো আধারীর ব্যবহার
1: অসাধারণ।
0: এবং ওই যে রেলের যে ব্রিজটা, ফুট ব্রিজ যেটা থাকে, যেখানে সেইখানে ফাঁক দিয়েও যখন দেখছে, মানে দেখো কিভাবে, যে এর আগে ওই যখন বোঝাচ্ছিল অন্য কাউকে কাউন্সিলিং করে যে তুমি জীবনের একটা দিক দেখছো কেন, তুমি পুরো জীবনটা দেখো, এবং যখন ও নিজেকে শেষ করার জন্য গেছে, তখন ওই ফাঁক দিয়ে, রেলিংয়ের ফাঁক দিয়ে তার চোখ মুখটা দেখা যাচ্ছে, অর্থাৎ জীবনের পুরোটা কিন্তু ও তখন দেখছে না, তখন ওকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে শিলা। এবং অদ্ভুত অদ্ভুত ভাগ্যের পরিহাসের ভেতর দিয়ে ছেলেটা এগোচ্ছে, এগোতে এগোতে সেই সেই তরুণ গিয়ে পৌঁছচ্ছে, কিন্তু সে কখনো তার মানবিকতার জায়গা থেকে সরে আসছে না। সে মেসের যে বৃদ্ধ চাকর, তাকে দিয়ে সবটুকু মাল যাতে উপরে না বইতে হয়,
1: বয়স্ক মানুষ, তার থেকে খানিকটা নিয়ে নিচ্ছে,
0: একদম সেটাও যেমন সে করছে, আবার দেখো তার যেভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, সেখানেও কিন্তু একজন বয়স্ক মানুষ, তার বাড়িতে তার সন্তান অসুস্থ এবং তার কাজটা সে এগিয়ে
1: দিয়ে দিচ্ছে, সেই দোষে আর কি তাকে চাকরি থেকে বরখাস্ত,
0: এবং সেই কাজে কিছু ভুল হয়েছে, যখন তাকে বলা হলো যে আপনার কাজে ভুল হয়েছে, আপনি অন্যকে দিয়ে করিয়েছেন, আপনার করার কথা ছিল, তখন সে নিজে গিয়ে বলছে যে ভুলটা তো সে করেনি, ভুলটা তো আমি করেছি,
1: শাস্তিটা আমার পাওয়া উচিত।
0: এমনকি সে কর্তৃপক্ষকে বলছে এটা তো গায়ের জোয়ারি হচ্ছে, সে কিন্তু এটা ভেবে বলছেই না যে এটা তার চাকরির ক্ষেত্রে একটা বিপদ আনতে পারে,
1: একদমই।
0: এবং অদ্ভুতভাবে তুমি দেখো এখানে আমাদের, মানে তার কয়েক বছর পরে মুক্তি পাবে সত্যজিৎ রায়ের মহানগর, এবং সেখানেও কিন্তু ঠিক এইভাবেই এডিথের জন্য প্রতিবাদ করতে গিয়ে আরতি নিজের রেজিগনেশন দেয়। তো এই যে মানুষগুলো আর্থিক প্রতিকূলতায় জর্জরিত, তারপরেও তারা কোথাও মানবিকতাটা ছেড়ে দিচ্ছে না, এইটা কিন্তু শেখাচ্ছেন বিমল রায়।
1: শুধু তাই নয়, তার ছবি তো প্রত্যেক একটা ছবি এক একটা বার্তা দিয়ে যায়। এই ছবির শেষেও তুমি মনে করে দেখো, যখন শিলা তাকে বাঁচিয়ে নিয়ে, মানে তার প্রেমিকা তাকে, কিশোর কুমারকে বাঁচিয়ে নিয়ে ফিরে যাচ্ছে, তখন একটা ব্যাকগ্রাউন্ডে ভয়েস ভেসে আসছে, এরকম কোনো মানুষকে যদি আপনি দেখেন তাকে সাহায্য করবেন।
0: এবং তার আগে বলা হচ্ছে, সেখানেও একটা রহস্য রয়ে গেল, যে যেখানে ওর কলিগরা বলছে যে তুমি যাতে চাকরিটা আবার ফিরে পাও, আমরা সেই চেষ্টা করব, বলছে ও চাকরিটা ফিরে পাক আর নাই পাক, ওর সাথে আগে যাই ঘটুক, এরকম ওর মতন আর যাকেই দেখবে তাকেই বলো, জীবনটা কিন্তু থেমে যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে না।

0: নকরি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে, কিন্তু পড়লে কি হবে, সেই মানুষটা কিন্তু এই বিশ্বাসের জায়গা থেকে সরে আসেননি, তার পরিচয় আমরা এরপরেও পেয়েছি। এরপর তিনি আবার ফিরছেন শরৎচন্দ্রের কাছে এবং একটা সময়ে তিনি নিজে প্রমথেশ বড়ুয়ার দেবদাসে তিনি সিনেমাটোগ্রাফার হিসেবে যুক্ত ছিলেন,
1: একেবারেই তাই।
0: তো তিনি বেছে নিলেন দেবদাস, এবং জানি না মানে অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমরা দুজন আজকে যারা এখানে বসেছি দেবদাসের অনেকগুলো ভার্সন দেখার পরে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি এটাই বোধহয় সেরার সেরা দেবদাস।
1: এটা শুধু আমাদের দুজনের কথা নয়, অনেকেরই কথা, কারোর কারোর হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু সেই সংখ্যাটা আমার মনে হয় খুবই নগণ্য। কারণ সত্যি কথা, এই যে দেবদাস, সেই দেবদাস দেখলে না কোথাও চোখটা জুড়িয়ে যায়, মনে হয় একখণ্ড গ্রাম বাংলাকে তিনি তুলে এনেছেন। এবং ওই যে তুমি বলছিলে একটা মানে এস্থেটিকের কথা, পোয়েটিক জাস্টিসের কথা, মানে কোথাও না নন্দন দত্তের কোনো অভাব নেই।
0: মানে তুমি দেখো, ছোট্ট পার্বতী এবং ছোট্ট দেবদাস, তাদেরকে দেখানো হচ্ছে অসম্ভব সাবলীল অভিনয়, এবং আমরা দেখছি সে ছোট্ট দেবদাসের পার্বতীকে ডাকার ধরনটাই ছিল একটা ঢেলা নিয়ে বা গাছ থেকে পড়ে যাওয়া ফল কুড়িয়ে টিনের চালে ছুঁড়ে মারা, এবং সেটা শুনেই পার্বতী বুঝে যেত, তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে আসতো। তো সে ছোট্ট পার্বতী যখন বড় হচ্ছে, হ্যাঁ আমরা দেখছি সেই ছোট্ট পার্বতী কলসি নিয়ে গেছে পুকুরে, সে জল ভরছে, এবং তারপরে জল, জলের উপরে আলোর একটা খেলা, মানে আমরা এটাই বলি যে সময় বহিয়া যায় নদীর স্রোতের পায়ে, ঠিক সেইভাবে টাইম ল্যাপসটাকে জলের মাধ্যমে বোঝানো হলো, এবং শালুকের যে শাপলা ফুলের কুঁড়ি ছিল
1: সেটা ফুটে উঠলো, মানে ওই কিশোর থেকে তারা তারুণ্যের পা দিয়েছেন, যৌবনে পা রেখেছেন।
0: তারপরে যখন আমরা দেখছি, আমরা দেখছি পার্বতী আর কিন্তু সেই ছোট্ট বালিকা বা কিশোরী নেই, সে কিন্তু এক তরুণী, সে এক যুবতী, অপরূপ সুন্দর সে সুচিত্রা সেন, এবং এত সুন্দর একটা নো মেকআপ লুকের ব্যবহার হয়েছে ওই সময়ে দাঁড়িয়ে ভেবে দেখুন। আবার দেখো মানে এই যে যখন দেবদাস আসছে ফিরে, তখন কিন্তু প্রথমে একটা সাসপেন্স, মানে দেবদাসের চেহারাটা দেখানো হচ্ছে না, আমরা অফ ভয়েসে তার গলাটা শুনছি সব কিছু, কিন্তু আমরা পার্বতীর এক্সপ্রেশন দেখছি, পার্বতী সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে যে দেবদাসকে সে দেখবে, এবং দেবদাসকে যখন সে দেখছে তার আগে পার্বতী একটা প্রদীপ জ্বালছে, সেই প্রদীপের আলোয় আলোকিত হচ্ছে এই দেবদাস, আমরা দেখছি দিলীপ কুমার। এবং এই যে টিনের চালে ছুঁড়ে মারা, বড় পার্বতীকেও যখন ডাকছে
1: একইভাবে,
0: ঠিক এইভাবে সে ছুটে বেরিয়ে আসছে, দেবদাস যখন চলে যাচ্ছে যে তাদের সম্পর্কটা তার বাড়ি মেনে নিচ্ছে না, সে রেগে গিয়ে কলকাতা চলে যাচ্ছে, তখনও ছুটছে, এবং একইভাবে পার্বতী সিঁড়ি দিয়ে দৌড়ে ছুটে নেমে আসছে। তো এই ছোট্ট ছোট্ট ট্রিটমেন্টগুলো এত সুন্দর,
1: এবং যে জায়গাটা তুমি বলছিলে একটু আগে যে ওই পালকির যে দৃশ্যটা, যে
0: পালকির দৃশ্যে আমরা আরেকটু পরে যাই সরিতা, তার আগে বরং আমরা একটা
1: গানে যাব,
0: একটা গানে যাই,
1: চলো।

0: আমরা এই গান শুনছিলাম, আর দেখো যে কথা বলছিলাম তার আগে, যে পালকির সেই দৃশ্যটা, মানে যেখানে চন্দ্রমুখী এবং পাড়ো তারা একে অপরকে দেখছে প্রথমবার, এবং সেখানে গানের প্রয়োগটা অসাধারণ,
1: অসাধারণ। এবং শৈলেন্দ্রর কথা,
0: হ্যাঁ,
1: এবং সেই কথায় যেভাবে মানে বোঝানো হচ্ছে যে দুজনের পরিস্থিতি, এবং সবথেকে বড় কথা, পার্বতীও কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে পালকি নিয়ে এসছে দেবদাসের খোঁজে, চন্দ্রমুখীও কিন্তু তার একজন দারোয়ানকে সঙ্গে করে পায়ে হেঁটে আসছে দেবদাসের গ্রামে দেবদাসেরই খোঁজে। আর যখন পার্বতী পালকি থেকে বেরিয়ে দেখতে দেখতে যাচ্ছে, তখন চন্দ্রমুখীর যখন দৃষ্টি পড়ে পার্বতীর মুখে, এত সুন্দর বৈজন্তীমালা ফুটিয়ে তুলেছেন তার সেই মানে ফেশিয়াল এক্সপ্রেশনে,
0: তার জিজ্ঞাসা মনের মধ্যে যেটা রয়েছে,
1: যার কথা এত শুনেছি, মানে এমন বর্ণনা সে শুনেছে তার কোথাও বুঝে নিতে অসুবিধে হচ্ছে না,
0: এটাই পার্বতী,
1: এই বোধ হয় সেই। এবং এর আগে দেখো যখন কলকাতায় ফিরে যাচ্ছেন, মার্জিং শট কিছু, মানে যেখানে একটা মুখের ক্লোজ আপ আমরা দেখছি এবং তার উপরে মার্চ করা হচ্ছে অতীতের কিছু দৃশ্য বা অন্য, মানে প্রথম যখন নেশার পথ বেছে নিচ্ছে দেবদাস, তখন আবারও কিন্তু আমরা তার মুখের একটা ক্লোজ আপ পাচ্ছি, এবং সেখানে সেই মদের বোতল, সেই গ্লাস, সেই সেইটার একটা মার্জিং শট সেই ক্লোজ আপের সঙ্গে, এবং ফিরে ফিরে আসছে যে তাকে কি শুনতে হয়েছে, তার বাবা রাজি হয়নি, পার্বতী রাত্রিবেলা তার কাছে বেরিয়ে এসেছিল এবং বলেছিল যে তুমি তো আজ আমাকে আড়াল করবে, এত বড় নদী কি আমার কলঙ্ক ঢাকার জন্য যথেষ্ট নয়। তো এইগুলো অদ্ভুতভাবে একটা মার্জিং শট দেখছি,
0: তার মনের যে দোলাচলটা সবটা বুঝিয়ে দেওয়ার জন্য এইভাবে মার্জিং শটগুলোকে ব্যবহার করেছে।
1: এবং তুমি দেখো যে যখন একেবারে বলা হলো যে এক ফোঁটা মদও তার কাছে বিষ হয়ে উঠতে পারে ট্রেনের ভেতর, সে যে ট্রেনটা যাচ্ছে এবং জায়গার নামগুলো শুধু স্ক্রিনে লেখাটা পড়ছে যে কোথায় কোথায় যাচ্ছে, এবং সেখানে যখন ট্রেনের কামরায় হঠাৎ করে চুনিবাবু উঠছেন, এবং আবার যখন দেবদাস মদ খাচ্ছে ছেড়ে দেওয়ার পর, তখন তার সাথে তিনি কি মিশিয়েছেন, ট্রেন তার গতি বাড়াচ্ছে এবং কয়লা তুলে সেই ইঞ্জিনের ভেতরে,
0: হ্যাঁ, কোথাও এটা বোঝানো যে আগুনটা একেবারে মানে আগুন, ভিতরের আগুনটাও দাউ দাউ করে জ্বলছে,
1: যে আরেকটু মদ তার শরীরে যাচ্ছে মানে এবার সে আস্তে আস্তে এটা একটা বিষক্রিয়া তৈরি করবে তার ভেতর। আর সব থেকে বড় কথা, এই যে তুমি দোলাচল বললে, যখন ট্রেনের ভেতরে সে একটা পান্ডুয়া স্টেশন, এবং যেখানে বলা হচ্ছে যারা এই জায়গায় যাবে তারা এখানে নেমে পড়ো, যারা এই এখানে মানিকপুর নামটা তার কানে আসছে, এবং সে কোনো মতে টলতে টলতে নামছে, নামার আগে তার চিরদিনের যে সেই সঙ্গী সেই বৃত্ত তার গায়ে সে নিজের গায়ে শালটা দিয়ে দিচ্ছে, এবং সে গিয়ে সেই গাড়োয়ানকে ডেকে গাড়িতে উঠছে, এবং সেই গাড়ির নিচে দেখো একটা হারিকেন, মনে পড়ছে, হারিকেনটা দুলছে, এবং সেটা ঠিক এইভাবেই দুলছে যে তার জীবনটাও, মানে সে বলছে যে আমার কাছে আর বেশিক্ষণ সময় নেই, এবং সেই হারিকেনের আলো ছায়াটা এমনভাবে দিলীপ কুমারের ক্লোজআপে ব্যবহার করেছেন যে তার ভিতরের সেই ওঠানামা, সেই যে বলেছিল যে আমি মরে যাওয়ার আগে তোমার কাছে যাব, যে আমার সেবা করলে যদি তোমার সুখ হয় সেই সুখটুকু আমি তোমায় দিতে যাব। আর আরও একটা কথা, মানে যে ট্রিটমেন্টটা, মানে এই যে তুমি বারবার বলছো না যে আতিশয্য নেই, কোনো বাহুল্য নেই, হ্যাঁ, মানে এই যে একটা অনুচ্চারিত আবেগের ছবি এঁকে গেছেন গোটা দেবদাস জুড়ে, এবং সেটা এতটাই অনুচ্চারিত, যখন দেবদাস একেবারে শেষ কয়েকটা শ্বাস তার বাকি, যখন গাড়োয়ান এসে জিজ্ঞাসা করছে বাবু আপনার কি হলো, বাবু কি হলো, ঠোঁট নড়ছে, আমরা কিছু শুনতে পাচ্ছি না, শুধুমাত্র সুচিত্রা সেনের ক্লোজ আপে দেখা যাচ্ছে সুচিত্রা সেনের কানে কথাটা শোনা যাচ্ছে, ঠোঁট নড়ছে কিন্তু গাড়োয়ান শুনতে পাচ্ছে না, দর্শক শুনতে পাচ্ছে না, শুধু পার্বতী শুনতে পাচ্ছে। এই যে কি অনবদ্য ট্রিটমেন্ট, মানে এটা যে ওই ছবিটাকে কোন একটা উচ্চতায় পৌঁছে দিয়েছে ভাবা যায় না।
0: আমরা কি তাহলে এই ছবির একটি গানে যাব,
1: ওই পালকির গান তুমি যে গানের কথা বলছিলে, আমরা সেই গানে যাব, যে একজনকে সরিয়ে নিয়ে, মানে শেষে যেখানে আমরা দেখছি যে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে সেই খাটিয়া করে, আর একজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার ঘরের ভেতর, মানে যারা এখনো দেখেননি অবশ্যই অনুরোধ করব এই দেবদাস একবার দেখুন।

0: পালকি বাহকদের গানের সঙ্গে কি অদ্ভুতভাবে হীরের যে একটা সুর হয়, একটা মিলনকলি মিশিয়ে দিয়েছেন।
1: অদ্ভুত, এইটা এস ডি বর্মনের,
0: মানে সেটাই তো বলছি, মানে চিত্র পরিচালক সেরকম
1: বেরিয়েছিল তার মধ্যে, মানে বিমল রায় দুটো ছবি, তার মধ্যে মধুমতি একেবারে সুপার হিট যাকে বলে। এবং আরো এক বিখ্যাত চিত্র পরিচালক এই ছবির সঙ্গে যুক্ত, তার নাম ঋত্বিক ঘটক,
0: তারই কাহিনী নিয়ে
1: একদম।
0: এবং মধুমতি নিয়ে এত বিতর্ক হয়েছিল যে বিমল রায় যিনি এই ধরনের ছবি বানান, যিনি দুবিঘা জমিন বানাবেন, তিনি কেন মধুমতি বানাবেন? একটা পুনর্জন্মের গল্প, একটা প্রেমের গল্প, তাতে ভূত প্রেত আছে, এরকম একটা কেন? তো সেরকম ভাবে দেখতে গেলে তো বলতে হয় ঋত্বিক ঘটক বা এরকম গল্প লিখবেন কেন আর বিমল রায় বা বানাবেন কেন? এর উত্তর দিয়েছিলেন সত্যজিৎ রায়, বলছেন একটাই তো জীবন, তো আমাদের যা শখ আহ্লাদ আছে সেই জীবনে তো মেটাতে হবে, একটা নির্দিষ্ট ফর্মুলা আঁকড়ে বসে থাকবো কেন? যা যখন বানাতে ইচ্ছে করবে তাই বানাবো।
1: একদম তাই। এবং শুধুমাত্র মধুমতির গল্প নয়, তার অভিনয়, তার শিল্প নির্দেশনা, এখানে সুধেন্দু রায়ের কথা বলতে হয়, এবং তার গানের প্রয়োগ, গানের কথা তো ছেড়েই দিলাম, ওটা একটা আলাদা অনুষ্ঠান করার জায়গার দাবি রাখে, কিন্তু গানের প্রয়োগ অসাধারণ।
0: এবং মধুমতির যদি আপনারা দেখেন যেভাবে গল্পটা সাজানো হয়েছে, এবং এই যে তুমি বলছো যে শিল্প নির্দেশনা, যে প্রাণ যেখানে, ওই রাজাবাবুর যে বাড়িটা, যে ক্যাসলটা, দুর্গটা, সেটাকে বানানো এবং কোথা থেকে কোথায় কখন গিয়ে পড়বে, ছাতের ধারে গিয়ে যখন
1: মধুমতি পড়ে যাচ্ছে ছাদে,
0: সেই জায়গাটা আবার ঠিক ওইভাবে যখন ডেকে নিয়ে ওপরে উঠছে সে, যখন আনন্দবাবুকে
1: ডেকে নিয়ে,
0: হ্যাঁ, এবং আনন্দবাবু যখন ওখান থেকে ঝাঁপ দিচ্ছে, এই যে একটা মায়া, একটা ভ্রম, যখন যখন ইলিউশনের যে সিনগুলো ছিল, মানে যেখানে আনন্দ এসে মধুমতিকে খুঁজে পাচ্ছে না কিন্তু আনন্দ একা মধুমতির গলা শুনতে পাচ্ছে, এই যে আজারে পরদেশি গানের যে প্রয়োগ, তাকে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে যেভাবে প্রয়োগ করা হয়েছে, তার বাবার কাছে গিয়ে বলছে তুমি, আপনি শুনতে পাচ্ছেন না, মাধবীর কাছে গিয়ে বলছে তুমি শুনতে পাচ্ছ না, ওই যে আমাকে ডাকছে। এবং তুমি ভেবে দেখো যখন মাধবীর কাছে কথা বলছে তখন মধুমতির ছবিটা ঠাস করে পড়ে যায়। তারপর এগুলো কিন্তু খুব চেনা ফর্মুলা আমাদের কাছে, যে একটা আত্মা যে শান্তি পায়নি, যে একটা প্রতিশোধ স্পৃহায় জ্বলছে, কিন্তু তারপরও সেটা এমনভাবে সেখানে দেখানো হলো, এমনভাবে তুলে ধরা হলো, এবং আলো আঁধারি বারবার বারবার, এবং কোথায় যে আপনার ন্যাচারাল লোকেশনের সাথে কোথায় যে স্টুডিওর ভেতরের সেট
1: মিলিয়ে দেওয়া হয়েছে সেটা ধরতে পারা মানে অসম্ভব,
0: অসম্ভব। মানে আপনি যদি শুধু সুহানা

0: জাফর অরি মৌসুম হাসি গানটা শোনেন, তাহলেও আপনি ধরতে পারবেন না যে কোনখানটা রিয়েল লোকেশন আর কোনখানটা স্টুডিওর ভেতর সাজানো। সেই ডাক, সেই গান, যে গান শুনলে মনে হয় যেন গত জন্ম থেকে কোনো একটা ডাক ভেসে আসছে, সেই গান শুনতে শুনতে আপাতত ডিরেক্টরস কাট থেকে আমরা বিদায় নিচ্ছি।
1: কিন্তু একটা কথা বলে যাই এখানে, টু বি কন্টিনিউড, আবারও পরের মঙ্গলবার আবারও ডিরেক্টরস কাটে বিমল রায়ের বাকি ছবিগুলো নিয়ে ফিরে আসবো।
0: হ্যাঁ, আমরা ইহুদি থেকে শুরু করবো, আর বাকি ছবিগুলো থাকবে। আর আজকে আরেকজন কিংবদন্তি সুরকারের জন্মদিন, তাকে ছোট্ট করে একটু শ্রদ্ধার্ঘ্য জানাবো আমরা এই গানের ওপারে ফিরে এসে।

0: খুব ছোট্টবেলায় সাইগাল সাহেবের ভজন শুনে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি মানে সঙ্গীতের নেশা তখন থেকেই তাকে চেপে ধরে এবং তিনি চলে যান লখনউতে সঙ্গীত শিক্ষার জন্য। সেখানকার মরিস কলেজে সঙ্গীত শিক্ষা করেন, এরপর চলে আসেন মাইহারে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের কাছে শিখতে শুরু করেন।
1: এবং সেখানে একটা মজা হয়েছিল, ওস্তাদ আলাউদ্দিন খান বলেছিলেন, আমি তোমায় যেটুকু সময় শেখাই তার বাইরে তুমি কতক্ষণ রেয়াজ করো। তখন তিনি বললেন, কেন, সকালবেলা দু ঘন্টা, সন্ধ্যেবেলা দু ঘন্টা। আলাউদ্দিন খান বললেন, তুমি যদি কাল থেকে আট ঘন্টা রেয়াজ না করতে পারো তাহলে আর তোমার এখানে থেকে লাভ নেই, তুমি বাক্সপাত্রা গুছিয়ে মানে মানে বিদায় হও। তিনি তো পড়লেন ভারী মুশকিলে। তখন বাবা আলাউদ্দিন বললেন যে তুমি আমার সাথে বসবে প্রত্যেক দিন রাত দশটা থেকে ভোর চারটে পর্যন্ত আমার সামনে তুমি রেয়াজ করবে। এবং রাত দশটা থেকে ভোর চারটে পর্যন্ত বাবা আলাউদ্দিন তাকে মন দিয়ে যে রাগটা সবথেকে বেশি শিখিয়েছিলেন সেটা ছিল ইমন। এবং সেই ইমন রাগ এমনভাবে তাকে আবিষ্ট করেছিল, আমরা চিত্রলেখার যে গান শুনছিলাম, আমরা তাজমহলে আমরা বারবার তার গানের প্রয়োগে কিন্তু ইমন রাগকে পেয়েছি। দশ এগারো বছর বয়সে গিলিডান্ডা ছেড়ে যে বাচ্চাটি সুরের মায়াজালে বাঁধা পড়েছিল তিনি আর কেউ নন, তিনি হলেন রোশনলাল নাগরাত।
0: আর সেই মানুষটি এরপর কিন্তু চলে এলেন মুম্বাইতে, তার আগে দিল্লির অল ইন্ডিয়া রেডিও ঘুরে এসেছেন, সেখান থেকে এসে এখানে খাজা খুরশিদ আনোয়ারের সঙ্গে সহকারী হিসেবে প্রথমে কাজ করেন, তারপর প্রথম ব্রেক পান কেদার শর্মার নেকিবাজি 1949-এর ছবি।
1: এবং তখন তিনি বুঝতে পারলেন যে রেডিওতে গান তৈরি করা ফিল্মে সুর দেওয়ায় কতটা তফাত। রেডিওতে নিজের মনের মতন করে গান তৈরি করা যায়,
0: যেমন ইচ্ছা তেমন সুর বসানো যায়, কিন্তু এক্ষেত্রে ছবির ক্ষেত্রে খেয়াল রাখতে হয় সিচুয়েশন কি, চরিত্রটা কেমন, কি ঠিক কি কোন সিকোয়েন্সে গানটা হচ্ছে।
1: এবং তারপরেও যখন তিনি সুর করছেন, জানো তিনি বলছেন যে আমি যখন সুর করতাম প্রথমে আমার ছোট ছেলে রাজেশকে শোনাতাম, রাজেশ বলতো বাবা তোমার সুরটা এত ফিকা ফিকা লাগে কেন, তুমি কঙ্গ ইউজ করছো না, অন্য কিছু ইউজ করছো না,
0: ওয়েস্টার্নাইজ কিছু বাদ্যযন্ত্র।
1: অথচ তার স্ত্রী কিন্তু, তারপরে তিনি যার মতামত নিতেন তিনি তার স্ত্রী, এবং তার স্ত্রী বলতেন যে এই যে ছবিটা তুমি কাজ করছো এখানে কিন্তু আবেগের গভীরতাটা যেভাবে যে সুরে ধরা পড়বে তুমি ঠিক সেটাই করো। এবং উনি কিন্তু আজীবন এটাই করে গেছেন। এবং তার ছোট ছেলে রাজেশ রোশন, তার একটি সাক্ষাৎকার শুনছিলাম, তিনি বলছেন এককালে বাবাকে এ কথা বললেও আজ আমি যখন শুনি নিভৃতে একাকী বাবার সুরি শুনি।
0: একদমই তাই। এবং আরেকটা কথা, এই মানুষটি মানে তার অসুখ ছিল, একটা হৃদয়ঘটিত অসুখ ছিল, হৃদয়জনিত অসুখ ছিল, তার জন্য উত্তেজনা মারণ ছিল। তো অথচ দেখো ক্রিয়েটিভ একজন মানুষ স্বভাবতই উত্তেজনা তো আসবেই। তো তিনি কাওয়ালির, মানে তাকে বলা হয় যে কাওয়ালির আর কি বাদশাহ, তো তিনি কাওয়ালি তৈরি করেছেন, ছবির নাম দিলহি তো হ্যায়। এবং সেই ছবির কেমন দর্শকদের মধ্যে কেমন সাড়া পড়ছে সেটা দেখার জন্য তিনি হলে উপস্থিত আরও একজন বন্ধুকে নিয়ে, এবং সেখানে যখন বেশ কিছুক্ষণ চলার পর বোঝা যাচ্ছে যে দর্শক ভীষণভাবে পছন্দ করছে
1: এবং দর্শক বলে দিচ্ছে যে কোন রাগে তিনি গান বেঁধেছেন,
0: একদম,
1: তখন তিনি বলছেন চলো চলো নিচে চলো,
0: হ্যাঁ এবার চলো নিচে চলো। তিনি নিচে গেলেন, এক গ্লাস জল নিলেন এবং দুটো ওষুধ খেলেন, খেয়ে বললেন যে উত্তেজনা তো আমার বাড়ুন, সুতরাং আর বেশি থাকলে আমি অসুস্থ হয়ে পড়ো, সেটা সুইসাইডাল ব্যাপারটা হয়ে যাবে আর কি।
1: তিনি একবার অনিল বিশ্বাসকে তার সুর শুনে বলেছিলেন কাঁদতে কাঁদতে, আমি তো এরকম সুর করতে পারি না, আমি বরং ফিরে যাই। অনিল বিশ্বাস তাকে বলেছিলেন, আমি বিশ্বাস করি তুমি একদিন আমার থেকেও বড় সুরকার হবে। তাকে প্রণাম জানাই,
0: আজ তার জন্মদিনে আমাদের তরফ থেকে রইল সশ্রদ্ধ প্রণাম।
1: এবং এই সপ্তাহের মেলোডি মেকারে থাকবেন রোশন। আর যেতে যেতে রেখে গেলাম তাকে, তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা কিন্তু তিনি রেখেছেন, তিনি তার সুরের ভেতর চিরকাল আমাদের মধ্যে আছেন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। আবহাওয়া ও মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যে প্রাণিসম্পদ বিকাশ, গ্রামোন্নয়ন, কৃষি উৎপাদন, মৎস্যচাষ সহ বিভিন্ন বিষয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল, নাবার্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের শ্রী চৌহান বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রের সহযোগিতায় রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই রূপরেখা তৈরির কাজ চলছে। বর্ষার মৌসুমের কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সমীক্ষার কাজ শেষ করে প্রাপকদের তালিকা তৈরির সময়সীমা 15ই আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভিভিজে রামজি প্রকল্পে বছরে 125 দিনে

0: কাজ সুনিশ্চিত করতে ইতোমধ্যে 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে। বৈঠকে কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে নাবার্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এই বৈঠকে ইতিবাচক উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যে দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রীয় অনুমোদন পাওয়া গিয়েছে।
1: ইতিমধ্যে ভারত সরকার 4টি জেলাতে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচি যুক্ত করেছে। যে জেলাগুলি হল দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এর বাইরেও কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রত্যেকটি কর্মসূচির সঙ্গে আমরা যুক্ত হয়েছি।
0: কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
2: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुरा राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे।
0: কৃষি গবেষণা ও আধুনিক চাষাবাদে জোর দিয়ে রাজ্যে 4টি নতুন প্রশিক্ষণ কেন্দ্র ও গবেষণা স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে বলে তিনি জানান। মৃত্তিকার বৈজ্ঞানিক পরীক্ষা করে কোন অঞ্চলে কোন ফসল সবচেয়ে উপযোগী সেই ভিত্তিতে কৃষকদের পরামর্শ দেওয়া হবে। রাজ্য সরকার PM পোষণ প্রকল্পকে আরও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 51,61,000 প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর পিছু রান্নার খরচ 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা এবং PM পোষণের স্কুলগুলিতে 100% LPG সংযোজন অনুমোদন করা হয়েছে। সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এছাড়া 2,24,000 রাঁধুনী ও সহায়কের মাসিক বেতন 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করা হয়েছে। এর জন্য সামগ্রিকভাবে 639 কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন শ্রী অধিকারী। হুগলি জেলায় ভুয়ো লটারির কারবার নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় জেলা পুলিশ কি পদক্ষেপ করেছে তা জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, 10 আগস্টের মধ্যে এ বিষয়ে জেলা পুলিশ সুপার ও চন্দননগর পুলিশ কমিশনারেটের DSP জেলার সব থানাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেবেন। জেলাশাসক বিষয়টি নিশ্চিত করবেন বলে জানিয়েছে আদালত। নন্দন চত্বরে 9-দিনব্যাপী দিব্য কলা মেলার আজ সূচনা হয়েছে। রবীন্দ্র সদনের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার বলেন, দিব্যাঙ্গজনদের জন্য এই মেলার উদ্দেশ্য হল এই সমস্ত মানুষদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা। অনুষ্ঠানে রাজ্যের মহিলা শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় বলেন, দিব্যাঙ্গজনদের স্বনির্ভর করতে রাজ্য সরকার প্রশিক্ষণ ও তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে উদ্ধার ওই ট্রলার থেকে এই নিয়ে 10 জনের দেহ পাওয়া গেল। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লি তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে, যা ঘটেছে তার তীব্র নিন্দাও করেছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী 2টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাভাদ হুসেইনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত, আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। খবর শেষ হলো, এরপরের খবর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করেছেন। সন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। প্রায় 20 বছর পর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुरा राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे।
0: কৃষিমন্ত্রী বলেন, পাট উৎপাদনে দেশে শীর্ষ রাজ্য হওয়া সত্ত্বেও এতদিন পাটের বীজের জন্য পশ্চিমবঙ্গকে অন্ধ্রপ্রদেশের ওপর নির্ভর করতে হতো। আলু ও ভুট্টার বীজও আসত ভিন রাজ্য থেকে। এই নির্ভরতা দূর করতেই রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। কৃষি গবেষণা ও আধুনিক চাষাবাদে জোর দিয়ে রাজ্যে 4টি নতুন প্রশিক্ষণ কেন্দ্র ও গবেষণাগার স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। মৃত্তিকার বৈজ্ঞানিক পরীক্ষা করে কোন অঞ্চলে কোন ফসল সবচেয়ে উপযোগী সেই ভিত্তিতে কৃষকদের পরামর্শ দেওয়া হবে। এর ফলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির পথ প্রশস্ত হবে বলে মনে করছে প্রশাসন। বৈঠকে ইতিবাচক উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন পাওয়া গেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্রীয়

0: সরকার 1000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের নেতৃত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। 2011 সালের মে মাস থেকে 2026 সালের মে মাস পর্যন্ত সময়কালে শিক্ষা, খাদ্য ও সরবরাহ, বিপর্যয় মোকাবিলা, পুর ও পঞ্চায়েত, আবাসন, মৎস্য, শিল্প, পূর্ত, ভূমি, জিটিএ সহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে এই কমিশন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের তদন্তের আওতায় থাকবে ঘুষ, তোলাবাজি, সরকারি প্রকল্পে দুর্নীতি, আমফান পুনর্বাসন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ, পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, বেআইনি গ্রেপ্তার বা মিথ্যা মামলা, সরকারি চাকরিতে দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে অনিয়ম, বেআইনি নির্মাণে প্রশাসনিক মদত এবং সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হবে। রাজ্য সরকার পিএম পোষণ প্রকল্পে শিশু পিছু রান্নার খরচ বাড়িয়েছে। প্রকল্পের আওতায় থাকা স্কুলগুলিতে এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, 51,61,000 প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য প্রতিদিন শিশু প্রতি রান্নার খরচ 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা ধার্য করা হয়েছে। পিএম পোষণের স্কুলগুলিতে 100% এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকার ইউনিট প্রতি এলপিজি সংযোগের জন্য 3,000 টাকা করে খরচ বহন করবে। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আর এক দফা বড়সড় রদবদল হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WPPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সীমান্ত সুরক্ষাকে আরও সুদৃঢ় করে অনুপ্রবেশ সহ অন্যান্য অবৈধ কাজ রোখার পরিকাঠামো গঠনে রাজ্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনী BSFকে পর্যন্ত 1,024 একরেরও বেশি জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে জানা হয়েছে, গত শুক্রবার পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর সহ 9 জেলায় বাহিনীকে মোট 1,024.75 একর জমি দেওয়া হয়েছে। কোচবিহারের পুঞ্জিবাড়ি এলাকার হোগলাবাড়িতে রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে 11টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কয়েকজন শ্রমিক রেললাইনে কাজ করার সময় বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ওই লাইনে চলে এলে সুধন বিশ্বাস এবং অসীম সরকার নামে ওই 2 শ্রমিক প্রাণ হারান। প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই জানিয়ে তিনি বলেন, সরকারের তরফ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছের চারা বসানোর ওপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এর জন্য নারকেল গাছের তারা বিতরণের নির্দেশ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এবার জানান, আরও এবার 70টি বড় আকারের রথযাত্রার উৎসব হবে। রাজ্য সরকারের তথ্য, সংস্কৃতি, স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় যে সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হবে সেখান থেকেও চারা গাছ বিতরণ করা হবে।
1: এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে, আমি এই বর্ষে 26 কোটি গাছ লাগাবো।
0: পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণের গড়িমসি নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, গত 3 বছর ধরে এই মামলায় তাঁর বেঞ্চে কেবল রিপোর্টই জমা পড়ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন থেকে প্রতি মাসে এক্ষেত্রে কী পদক্ষেপ করা হচ্ছে তা লিখিতভাবে আদালতকে জানাবার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর রামসার সাইট হিসেবে খ্যাত গুরুত্বপূর্ণ এই জলাভূমি সংরক্ষণে বদ্ধপরিকর বলে আদালতে জানিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 14 আগস্ট। সন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সন্ন্যাসী ও ভক্তজন এই উপলক্ষে সেখানে সমবেত হন। তারকনাথ মন্দির থেকে বাউনার পাড় মোড় পর্যন্ত মিছিল হয়। সন্ত সভায় আশীর্বচন রাখেন তারকেশ্বর মঠের মহন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এতদিন তারকেশ্বরধাম অবহেলিত ছিল, এবার শ্রাবণী মেলা ও পুণ্যযাত্রাকে ঘিরে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সরকার যাবতীয় আয়োজন করছে।
2: আমরা তারকেশ্বর ধাম পূর্ণ ধাম এই শ্রাবণী মেলায় আমরা অনেক উদ্যোগ গ্রহণ করি। ঝাউড়া ফলি থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল ওয়ারেস, ন্যূনতম সেবা এবং বিভিন্ন ভাবে সহযোগিতার ব্যবস্থা থাকবে।
0: দিব্যাঙ্গজনেদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। নন্দন চত্বরে আজ নদিনের দিব্য কলা মেলা সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনেদের জন্য এই মেলা শুধুমাত্র কেনা বেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজনকে সমাজের মূল ধারায় সামিল করা।
3: विक्रय के लिए न केवल एक प्लेटफॉर्म उपलब्ध कराते हैं, बल्कि उनके अंदर एक आत्मविश्वास का भाव, आत्मगौरव का भाव, आत्मनिर्भरता का भाव भी पैदा करते हैं।
0: উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের ওপর আগামী 24 ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়ার উপর দিয়ে বিস্তৃত হওয়ায় এরাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল থেকে শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে 1 সদস্যের তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করেছেন। সন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটী থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। প্রায় 20 বছর পর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন।
4: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं विशाल शर्मा। भारत ने कहा है कि वो पश्चिम एशिया के घटनाक्रमों पर करीबी नजर बनाए हुए है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने होर्मुज जलडमरू मध्य से सुरक्षित और निर्बाध नौवहन और व्यापार जारी रखने का आह्वान किया है।
5: पश्चिम एशिया में जो भी गतिविधियां चल रही हैं उस पर हम लगातार नजर रखे हुए हैं। हमारा मानना है कि स्ट्रेट ऑफ हॉर्मुज के रास्ते सुरक्षित और आजाद नौ परिवहन और व्यापार के पक्ष, जिसका हम हमेशा से बात करते रहे हैं, इससे यह सुनिश्चित किया जा सकता है कि लोगों का आर्थिक सुरक्षा, उनके ऊर्जा का सुरक्षा पूरे दुनिया में, सिर्फ भारत में नहीं पूरे दुनिया में उस पर आधारित है। और ये नौ परिवहन अगर आजाद तरीके से चलेगा तो उनकी आर्थिक और ऊर्जा सुरक्षा को सुनिश्चित किया जा सकता है।
4: नई दिल्ली में श्री जायसवाल ने कहा कि विदेश मंत्रालय ने ईरान के उप मिशन प्रमुख को तलब कर भारत की गहरी चिंता से अवगत कराया। उन्होंने कहा कि एक भारतीय नागरिक की जान जाने और कई भारतीयों के गंभीर रूप से घायल होने की कड़ी निंदा की गई। प्रवक्ता ने कहा कि भारत ने कड़ा विरोध दर्ज कराते हुए कहा कि इन हमलों को जल्द से जल्द रोका जाना चाहिए, साथ ही तनाव कम किया जाना चाहिए और दोनों पक्षों को बातचीत, संवाद और कूटनीति का मार्ग अपनाना चाहिए ताकि पश्चिम एशिया में शांति और स्थिरता सुनिश्चित की जा सके। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में विरोध प्रदर्शनों पर श्री जायसवाल ने कहा कि ये प्रदर्शन पाकिस्तान द्वारा दशकों से किए जा रहे शोषण, मौलिक अधिकारों के हनन तथा अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में प्रशासनिक दमन का परिणाम है। कृषि और किसान कल्याण तथा ग्रामीण विकास मंत्री शिवराज सिंह चौहान ने कहा है कि पश्चिम बंगाल में मौसम और मिट्टी के अनुसार कृषि विकास की रूपरेखा तैयार की जा रही है। राज्य सचिवालय में आयोजित बैठक में उन्होंने कहा कि इसके लिए कृषि विश्वविद्यालय, शोध संस्थान और पश्चिम बंगाल सरकार मिलकर काम कर रहे हैं। श्री चौहान ने बताया कि पश्चिम बंगाल में चिंसोरा और मालदा सहित 4 स्थानों पर आलू और जूट के बीजों के प्रशिक्षण और अनुसंधान केंद्र स्थापित किए जाएंगे। भारत और ब्रिटेन के बीच व्यापक आर्थिक तथा व्यापार समझौता कल से लागू हो जाएगा। इस ऐतिहासिक समझौते के अंतर्गत भारत से निर्यातित 99% वस्तुओं पर ब्रिटेन के बाजार में कोई शुल्क नहीं लगेगा। ये समझौता भारत और ब्रिटेन की रणनीतिक साझेदारी को मजबूत करने और अपने लोगों के लिए समृद्धि लाने की साझा प्रतिबद्धता को दर्शाता है। भारत का सबसे बड़ा वैश्विक वस्त्र कार्यक्रम भारत टेक्स 2026 आज नई दिल्ली के भारत मंडपम में शुरू हुआ। केंद्रीय वस्त्र मंत्री गिरिराज

0: substantive progress across the negotiating tracks and reached broad convergence on several issues. The Comprehensive Economic and Trade Agreement, CETA, between India and the United Kingdom will come into force from tomorrow. The landmark deal grants Indian exports zero-duty access to 99% of tariff lines in the UK market. Briefing media in New Delhi today, Commerce Secretary Rajesh Agarwal described the India-UK CETA as a defining milestone in India's trade journey, saying it establishes a future-oriented economic partnership between two major economies. The government today released the country's first trial index of services production, ISP, for 19 subsectors, providing for the first time a monthly measure of short-term activity in the formal services sector. The inaugural index, with 2024-25 as the base year, covers April 2026 and accounts for nearly 60% of India's services sector. ISP will be released on the 29th of every month. The Income Tax Department has collected over 7,73,000 crore rupees as direct tax for the financial year 2026-27 so far. It is 16.11% higher growth as compared to financial year 2025-26 during the same period. The Election Commission has extended the schedule for the ongoing special intensive revision of the electoral rolls in Haryana and Andhra Pradesh by 10 more days. According to the Commission's revised schedule, the booth-level officers will now visit house-to-house in both the states till the 24th of this month, which was earlier scheduled till the 14th of July. It added that the draft electoral roll will be published on the 31st of this month. Ukraine's Air Force has said its air defense systems intercepted 5 Russian ballistic missiles during a wave of overnight attacks, although several other missiles and drones penetrated defenses and struck the capital, Kyiv. In cricket, England have
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold বলবেন আপনি শুনবো আমরা শুনছেন আপনার কথা 100.1 FM Gold আপনার কথা 100.1 FM Gold
2: স্টুডিওতে বলে নিই শুরুতেই কে আছি, অলরেডি জেনেও গেছেন, তাও মৌসুমি আর সুস্মিতা। আর আজকের আপনার কথার বিষয়, সত্যি বলে সত্যি কিছু হয় না, সত্যি বলে সত্যি কিছু হয় না। আপনি কি মনে করেন, হ্যাঁ বা না, সেটা আপনারা যুক্তি দিয়ে নিশ্চয়ই লিখে জানাবেন আমাদের ফেসবুক পেজে 100.1 FM Gold কলকাতায়, আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে, ফোন করবেন 2248 8085 এবং আমাদের হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন 9903059922 তে। তাই তো,
3: একদমই তাই। আর ফোন করবেন, আর তার সাথে সাথে আমাদের আজকের ফেসবুকের যে কমেন্ট সেকশনে কমেন্টটা রয়েছে, সেই কমেন্ট সেকশনে গিয়ে, মানে পোস্টারটা রয়েছে আর কি, সেখানে গিয়ে আপনি কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টও করতে পারেন। আর এইভাবে
2: অলরেডি করে ফেলেছেন বেশ কিছু বন্ধু, কমেন্ট করে ফেলেছেন। দেখি, চলে যাই প্রথমেই শুভ্রাদির মেসেজে। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতার 70 থেকে লিখছেন, ভীষণ বাস্তববাদী টপিক। আমরা চোখ দিয়ে যা দেখি বা কান দিয়ে যা শুনি, অনেক সময় তা সম্পূর্ণ সত্যি হয় না। পরিস্থিতি, সময় আর মানুষের নিজস্ব স্বার্থের মুখোমুখি দাঁড়িয়ে সত্যের সংজ্ঞা বারবার বদলে যায়। একজনের কাছে যা চরম সত্যি, অন্যজনের কাছে শুধুই তা একটা দৃষ্টিভঙ্গি। আসলে এই পৃথিবীতে নিখাদ বা চিরন্তন সত্য বলে আলাদা কিছু নেই। যা আছে তা হলো শুধু সময়ের আপেক্ষিকতা আর মানুষের তৈরি করা কিছু ধারণা। মানুষ পরিস্থিতির জন্য মাঝে মাঝে ছোট ছোট সত্যি লুকোয়, কিন্তু ভালোবাসার জায়গায় মা বাবার কাছে সত্যিই সত্যি থাকে, সেখানেই ভরসা। মাঝে আপনাদের এই লাইভ আড্ডায় আমার এই ভাবনাটুকু ভাগ করে নিলাম। অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বিষয়টা ব্যাখ্যা করেছেন, খুব ভালো লাগলো আমাদের।
3: এরপরে চলে যাই একটা হোয়াটসঅ্যাপের মেসেজে। বলছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে, তিনি বলছেন, শুধু সত্য কথা।

0: বললেই সবসময় সত্যের জয় হয় না, বাস্তবতা অনেক সময় তার চেয়েও কঠিন। অনেক মানুষ সত্য জেনেও তা মেনে নিতে চান না, আবার কখনো মিথ্যের চাকচিক্য সত্যকে আড়াল করে দেয়। তাই শুধু সত্য উচ্চারণ করাই যথেষ্ট নয়, সত্যকে প্রতিষ্ঠা করতে লাগে সাহস, ধৈর্য, সময় এবং সহজ সঠিক কাজ। শেষ পর্যন্ত সত্যের মূল্য কখনো নষ্ট হয় না, কিন্তু তাকে জয়ী হতে প্রায় দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তাই বলা যায়, শুধু সত্যি বললে সত্যি কিছু হয় না, সত্যকে অর্থবহ করে তোলে আমাদের সততা, কর্ম এবং সময়ের বিচার। যে সৌভিক সরকার কসবাহালতি থেকে
1: আমাদের সঙ্গে রয়েছেন লিসনার, কে আছেন? নমস্কার।
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলুন।
2: সত্যি বলে কি সত্যি কিছু নেই, এটা আমার ঠিক বিশ্বাস হয় না। আর সত্যি দিয়েই আমাদের জীবন চলে। হ্যাঁ, এটা ঠিক যে যেটা আমার কাছে সত্যি সেটা অন্য কারোর কাছে অতটা সত্যি নাও হতে পারে, কিন্তু সত্যিটা সত্যি। সত্যি কখন, সত্যি কথাটা যুক্তি দিয়ে যদি বোঝানো যায় তাকে, সেটা কিন্তু তারই ভালো। ধরুন আমি একটা কথা তাকে বলছি তার ভালোর জন্য, যে সত্যি কথাটাই, সেই সত্যি কথাটা আমি তার ভালোর জন্য বলছি। তার খারাপ চাইলে কিন্তু আমি তাকে তোর বাক্য দিয়ে তার মনের মতন করে বলে, কিন্তু আলটিমেটলি তার ক্ষতি হতো। সত্যি কথা সবসময় মানে শক্ত লাগলেও সেই সত্যিটা সত্যি বলে আমার মনে হয়।
0: দুটোর মধ্যে থেকে চলে যাই একটা হোয়াটসঅ্যাপের মেসেজে। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, কোরিয়া, কলকাতা থেকে, তিনি বলছেন, মিথ্যাকে যদি চেষ্টা হয় সত্যি করে তুলতে সাময়িক সফল হয় অন্যদের ঠকাতে। সত্যিকারের সত্যি যা কেমনে করি অবিশ্বাস, সত্যি কিছু আছে বলেই এখনো অক্ষত বিশ্বাস। সত্যিকারের তিনটে শব্দ, জন্ম মৃত্যু মা, অন্তর্বর্তীত শব্দত্রয়ের নেই সীমা পরিসীমা।
1: চলে যাই ফেসবুক পেজের বন্ধুর মেসেজে। কল্যাণ কুমার শান্ডিল্য লিখছেন, বিষয়ে যদি সত্যি বলে সত্যি কিছু না হয় তাহলে কিছু বলে লাভ কি? এক কথায় কাম সারছে। তাহলে এখন আমি বা কি লিখলাম আর আপনি বা কি বলছেন আপনার কথায়? সব মায়া, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। থাকবো বস্তু জগতে আর আলোচনার বিষয়ে ভাব জগতের, তাও আমার মতো সাধারণ শ্রোতার জন্য বহুত না ইনসাফি। জগৎ মিথ্যা, সংসার মিথ্যা, বিলে তুই এবার সন্ন্যাস নে। একটু হালকা মেজাজে কথাগুলো বললাম, সত্যি বলছি, এই নিয়ে আমি এখন গভীরে যেতে চাই না। বাস্তবে সত্য আছে, সত্যর উল্টোটাও আছে, আবার ম্যাজিকও আছে যেখানে সত্য ভ্যানিস হয়ে যায়। ব্যাস এইটুকুই, ধন্যবাদ, ভালো লাগলে পড়বেন, না হলে আমরা কিন্তু পড়ে ফেললাম। সঙ্গে নমস্কার, কি বলছেন?
3: নমস্কার। নমস্কার।
1: হ্যাঁ বলুন। নমস্কার,
3: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি। শুভ সন্ধ্যা মৌসুমিদি, সুস্মিতাদি।
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
3: দেখুন, এই জিনিসটা খুব আপেক্ষিক, ঠিক আছে? এটা বাস্তবতার উপর নির্ভর করে। অনেক সময় সত্যি কথা বললে অনেক সমস্যাও তৈরি হয়, কিন্তু সত্যটা সত্য, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই পুরো বিষয়টা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। এটা কে কিরম ভাবে নেবে, অনেকে অনেক কিছু অনেক ভুল করে, তাদেরকে আমরা যুক্তি দিয়ে অনেক সময় বোঝাবার চেষ্টা করি যে দেখো তোমার এটা ভুল, কিন্তু সে মানতে চায় না। এই মানতে তাকে চাইতেই হবে, কেন সত্য সত্যই। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা যেমন চির সত্য, হ্যাঁ, এই যে সত্যটা, এই সত্যটা কোনোদিন মানে এ হওয়ার নয়, এটা মিথ্যা হওয়ার নয়। তেমনি কিছু কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্র বিশেষে কিছু কিছু জিনিস মিথ্যে কথাও বলতে হয়। যেখানে ধরুন একটা ক্যান্সার পেশেন্ট, তাকে যদি আমি বলি যে তোমার ক্যান্সার হয়েছে, আমার খুব কাছের আত্মীয়, তাহলে সে কি হবে, সে আরো ডিটেরিয়েট করে যাবে, আর সেই ভয় থেকে সে জীবনটা তার বাদ হয়ে যাবে। আবার আরো কিছু কিছু বাস্তব জীবন আছে, যেমন হয়তো দেখা যায় যে তার শ্বশুর শাশুড়ি খুব বয়স্ক, কোনো কারণে তার একটি ছেলে মানে পরলোক গমন করেছে, সেই জায়গায় সেই তাকে অনেক সময় গোপন রাখতে হয়, আর সেই গোপন চেপে তাকেই সেই ব্যথাটা চেপে নিয়েও তার কাছে সেই সত্যটা প্রকাশ করা যায় না। যেমন আমরা শরৎচন্দ্রের অনাচার গল্পে দেখেছি, সেখানে কিন্তু সেই চির সত্যটাকে সে অনেকদিন চেপে রেখেছিল বুকে, মানে পাথর চেপে সেই ব্যাপারটা চেপে রেখেছিল। সুতরাং সত্য সত্যই, কিন্তু এই বিষয়টা পুরো আপেক্ষিক, পুরো বিষয়টা নির্ভর করবে আমার পারিপার্শ্বিক পরিবেশ, আমার পরিস্থিতি, আমি কেমন আছি। হ্যাঁ, সেই কিছু কিছু ক্ষেত্রে আমাকে নিজেকে বাঁচার তাগিদে অনেক সময় সত্যকে গোপন করে মিথ্যা বলতে হয়, কিন্তু সেটা কখনো কাম্য নয়, কিন্তু হয়।
1: অনেক ধন্যবাদ। আসলে আমরা কতটা বিশ্বাস করছি তার উপরও নির্ভর করে একটা সত্যি সত্যি কিনা। আসলে এই নিয়ে না অনেক রকম মজার বিষয় আছে, মানে ভাবনার জটিলতা আছে। যাই হোক, আপনারা কিভাবে বলছেন সেটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। চলে যাই একটা ছোট্ট মেসেজে, বেশি বড় নয়, আমাদের ফেসবুক পেজের মেসেজ। সর্বেশ্বর পাল লিখছেন, মাহেশ হুগলি থেকে, সত্য মারা গেছে নামের একটা নাটকে দেখেছিলাম সত্য নামের জনৈক ব্যক্তির দেহান্তর ঘটেছে। আচ্ছা, জন্ম বা মৃত্যু কি সত্য নয়? আকাশের দিন হয়, সূর্যের উদয় হলে তাও মিথ্যে। সত্য আছে, সত্য ছিল, সত্য চিরায়ত, সত্যের জয় হবে নিশ্চিত। বিরাট বড় প্রশ্নচিহ্ন সামনে। কিন্তু
0: একটা হোয়াটসঅ্যাপের আমরা মেসেজে চলে যাই। হোয়াটসঅ্যাপের মেসেজ বলছেন, শুভ সন্ধ্যা আমাদের দুজনকে জানিয়েছে, শুভ সন্ধ্যা আপনাকেও, পরম মিত্র ভবানীপুর কলকাতা থেকে। তিনি বলছেন, সত্যি বলে সত্যি কিছু হয় না, এই কথাটা শুনতে তিক্ত হলেও বাস্তবের সঙ্গে তার মিল অনেক। শুধু সত্য উচ্চারণ করলে সত্য প্রতিষ্ঠিত হয় না, অনেক সময় সত্যকে প্রমাণ করতে হয়, সময়ের পরীক্ষায় টিকে থাকতে হয়, এমনকি বিরোধিতা ও অপমানও সহ্য করতে হয়। তাই সত্যের মূল্য শুধু বলার মধ্যে নয়, তাকে ধরে রাখার সাহস, সততা এবং ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে। কারণ সত্যের পথ সহজ নয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই সবথেকে দৃঢ় ভিত্তি হয়ে দাঁড়ায়, পরম মিত্র আমাদেরকে জানাচ্ছে।
1: এবার দেখে নিই টেলিফোনে কে আছেন। নমস্কার।
4: হ্যালো, নমস্কার।
1: আমি
4: আরম্বার হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি।
1: বলুন,
4: যেমন সত্য সত্য জায়গায় আছে, মিথ্যা মিথ্যা জায়গায় আছে। ধরো আমি ছোট করেই বলছি যে একটা জীবন রক্ষার জন্য সেটাখানে মিথ্যে বললে সেখানে ঠিক আছে, কিন্তু সত্য যেটা সত্য, সত্য জয় আছেই আছে। নমস্কার, ভালো থাকবেন।
1: অনেক ধন্যবাদ। এই হচ্ছে বিশ্বাস। আমি একটু আগে বলছিলাম এখানে বিশ্বাসটাও একটা বিরাট বড় বিষয়। চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর মেসেজে। শুভ্রা ভট্টাচার্য লিখছেন, শিক্ষিকা সমাজকর্মী চুঁচুড়া হুগলি থেকে, বলছেন, সততা সদা জয়, নাহি কোনো ভয়, ইতিবাচক শক্তি রয়, জীবন আলোকময়। নমস্কার বন্ধুরা, আমি মনে করি সত্যি বলে কিছু হয়, আর সত্যের পথ কঠিন হলেও বেলা শেষে সর্বত্র সততারই জয়। সত্য আছে বলেই এখনও প্রকৃতির নিয়মে পৃথিবীর সকল জাগতিক ঘটনার অস্তিত্ব বিদ্যমান। দিন রাত আলো আঁধার ইত্যাদির মতো সত্য মিথ্যা তো পাশাপাশি থাকবেই আমাদের জীবনচক্রে। তাই আপাতত দৃষ্টিতে দুর্নীতি কুবুদ্ধির জাঁতাকলে মিথ্যাকে সাময়িক জয়লাভ করতে দেখে বিভ্রান্ত হলে চলবে না। ব্যক্তিগত জীবন দিয়ে উপলব্ধ সততা এক কঠিন তপস্যার ফল, ফলত সত্যকে আত্মীকরণ করতে সবাই পারে না। তাই সত্যের পথে ভিড় কম, আর সততার ইতিবাচক শক্তি সম্মান সর্ব ঊর্ধ্বে থাকায় দিন শেষে নির্ভয় শান্তির ঘুমটা কিন্তু একজন সৎ মানুষই ঘুমায়। আমি মনে করি সত্য ধ্রুব চিরস্থায়ী, যা মানুষকে দেবত্বে উন্নীত করার মূল অনুঘটক, আর বাকি সব ফেক আইওয়াশ, যা সহজলভ্য হিসাবে সমাজকে অধোগামী করে। এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন, এই ল অনুযায়ী যেহেতু বিজ্ঞান ও জীবন অতপ্রত রিলেটেড, সেহেতু সত্যের জয় আর মিথ্যার পতন অনিবার্য। দারুণ, আপনার দিক থেকে যে ব্যাখ্যা করেছেন খুব ভালো লাগলো।
0: এরপরে আমরা চলে যাই আবারও একটুকুনি আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে। বলছেন যে, আমি বারাসাত থেকে বাবাই সিংহ বলছি, আজকের বিষয় সত্যি বলে কিছু হয় না। এই নিয়ে আমার মতামতটা একটু অন্যরকম। আসলে আমরা যাকে সত্যি বলে ধরে নিই সেটা অনেক সময় শুধু একটা দৃষ্টিভঙ্গি মাত্র। একটা ঘটনাকে যখন দুজন মানুষ আলাদা দিক থেকে দেখে, তখন তাদের দুজনের কাছে সত্যটা রূপ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আজকালকার দিনে মানুষ নিজের সুবিধা, স্বার্থ আর প্রয়োজন অনুযায়ী সত্যটাকে নিজের মতো করে সাজিয়ে নেয়। যে বিষয়টা একজনের কাছে একদম খাঁটি সত্য বা ন্যায্য, অন্যের কাছে সেটাই হয়তো সম্পূর্ণ মিথ্যে বা অন্যায়। তাছাড়া এখনকার দিনে কোনটা আসল সত্যি আর কোনটা বানানো গল্প সেটা বোঝা ভীষণ কঠিন। তাই আমারও মনে হয় পৃথিবীতে চূড়ান্ত বা ধ্রুব সত্যি বলে আসলে কিছু নেই। সব পরিস্থিতির শিকার আমরা, মানুষের নিজের নিজের দৃষ্টিভঙ্গির খেলা। বাবাই সিংহ কিন্তু জানিয়েছেন এইটা লিখে আমাদেরকে, আর ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে বলছেন, প্রিয় আপনার কথা পরম সত্য অতি, আচ্ছা পরম সত্য অস্তিত্বশীল, আচ্ছা তাই পৃথিবী ঘোরে আর সকালে প্রাণী, আচ্ছা সকল প্রাণী মরণশীল, দুয়ের দুই যোগ করলেই হয় চার, এইসবই সত্য, সত্য অবশ্য।

0: এমনই থাকবে। অনিমেষ ভট্টাচার্য জানিয়েছেন এই কথা।
1: দেখে নেব, আমার টেলিফোনে কে আছেন। হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: হুম বলুন।
2: আমি হরিণঘাটার বড়জারগুলি জেলার নদীয়া থেকে সমীর দাস বলছি।
1: বলুন।
2: হ্যাঁ দেখুন, চাঁদ সত্য, সূর্য সত্য, প্রকৃতি সত্য, আর সত্যটা আছে বলেই কিন্তু আজকে পৃথিবী বেঁচে রয়েছে। কিন্তু আমরা যে মানুষ কতটা সত্যি কথা বলছি এই বিষয়ে একটু সন্দেহ আছে। কারণ দেখুন, আমরা আদালতে দাঁড়িয়ে গীতা হাতে নিয়ে আমরা শপথ করি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কিন্তু দেখবেন এক পক্ষকে কিন্তু হারতে হয় আর এক পক্ষকে কিন্তু জিততে হয়। কিন্তু দুই পক্ষই কিন্তু একই শপথই নিয়েছিল যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। কিন্তু দেখা গেল যে এক পক্ষ কিন্তু মিথ্যা বলেছিল। কিন্তু গীতা হাতে নিয়েও কিন্তু আমরা একই কথাই বলি। অতএব আমরা মানুষ কতটা সত্যি বলছি সেই বিষয়ে সন্দেহ আছে। কিন্তু সত্য রয়েছে, সত্যের জয় সর্বদা। সত্য হচ্ছে শক্তি, সত্য হচ্ছে সৃষ্টি, আর মিথ্যা হচ্ছে দুর্বলতা, মিথ্যা হচ্ছে ভয়, মিথ্যা হচ্ছে আতঙ্ক। মিথ্যের আশ্রয় নিয়ে সাময়িক সত্যি পাওয়া যায়, কিন্তু ভয়ের আতঙ্কে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। নমস্কার,
1: অনেক ধন্যবাদ। ভারী সুন্দর করে বলেছেন, একটা পথ দেখিয়েছেন। আসলে পুরোটাই কিছুটা জাগতিক সত্যের কথা আছে, কিছুটা মহাজাগতিক সত্য। কোয়ান্টাম থিওরি এই মুহূর্তে যা সব ব্যাখ্যা দিচ্ছে তাতে সব ওলট পালট হয়ে যায়। কিন্তু যে জাগতিক স্তরে আমরা আছি সেখানে দাঁড়িয়ে যে সত্য মিথ্যার বিচার আমরা আমাদের জীবন দিয়ে করতে পারি, সে কথাই বারবার উঠে আসে আমাদের কথায়। চলে যাই আমাদের ফেসবুক পেজের একটা ছোট মেসেজে। বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে দীনেশ নস্কর লিখছেন যে সত্যি বলে কিছু হয় না, এটা কিরকম কথা। আপনাদের কাছে সত্যিই আমি মেসেজ লিখছি। আমি একজনের সঙ্গে দেখা করব বলেছিলাম, 7:10 আমি সত্যি তার বাড়িতে পৌঁছেছিলাম। সত্যি বলেও কিছু হয়, সত্যিকে মিথ্যে সাজানো হয়। হয়তো আমরা সবসময় সত্যি বলি না, সেটা অন্য কথা। সত্যি বলে একটা বস্তু, সত্যি বলে একটা শব্দ, সত্যি বলে কিছু তো আছে। দারুণ, ঠিক বলেছেন।
3: আচ্ছা আরেকবার বলে দিই যে 100.1 FM গোল্ডে আপনি কিন্তু আছেন, আপনার কথা অনুষ্ঠানে। সত্যি বলে সত্যি কিছু নেই, এটা আজকের বিষয়। আর আপনি যদি ভাবেন যে আমাদেরকে জানাবেন এই বিষয়ে লিখে, তাহলে আপনি জানাবেন কিভাবে জানাবেন 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, অথবা আপনি যদি চান সরাসরি ফোনে কথা বলবেন সেটাও করতে পারেন। সেটা করবেন কিভাবে? না 2248-8085। আর আমাদের ফেসবুকের মানে 100.1 FM গোল্ডের কলকাতার যে পেজ রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু আজকের যে পোস্টার, সেই পোস্টারের নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টও করতে পারেন আজকের এই বিষয় নিয়ে। এই মুহূর্তে সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে তিনি বলছেন, সত্যি বলে কিছু হয় না, কথাটা আপেক্ষিক বা দৃষ্টিভঙ্গির সত্যতাকে বোঝায়। কারণ মানুষের দেখার ধরন ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে সত্যের রূপ বদলে যায়। অপরদিকে ধ্রুব সত্য হলো সেই পরম বা শাশ্বত সত্য যার স্থান, কাল ও পাত্রভেদে কখনো পরিবর্তন হয় না, যেমন জন্মের পর মৃত্যু অবধারিত। পরিশেষে বলা যায় মানসিক বা জাগতিক সত্য পরিবর্তনশীল ও ব্যক্তিগত। তাই বলা হয় যে সত্যি বলে কিছু নেই, কিন্তু এই পরিবর্তনশীল জগতের পিছনে যে অমুক ও চিরন্তন বাস্তবতা লুকিয়ে থাকে সেটাই হলো ধ্রুব সত্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। কে আছেন আমাদের ফোনে, সরাসরি চলে যাব।
1: নমস্কার, কে আছেন?
4: নমস্কার।
1: বলুন
4: দিদি। শুভ সন্ধ্যা দিদি, দুজনকে নমস্কার জানাই।
1: শুভ সন্ধ্যা, বলুন।
4: বলছি দিদি, আমি ছোট্ট করে বলছি।
1: কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: বেলগাঁ থেকে লক্ষ্মণজিন্দা।
1: হ্যাঁ বলুন।
4: বলছি যে দিদি, সত্যি সত্যি যেটা সত্যি হয় সেইটা যে সত্যিটা যদি মিথ্যা যদি বলা হয়, কিন্তু কোনোদিন সেটা মিথ্যা হবে না। সত্যির জায়গায় সত্যি থাকবে, মিথ্যার জায়গায় মিথ্যা থাকবে। সত্যির জয় সবসময়, মিথ্যার কোনো জয় নেই।
1: অনেক ধন্যবাদ। আসলে এখানে না আলাদা করে জয় বা হেরে যাওয়ার কিছু নেই, বিষয়টা ভীষণভাবে আপেক্ষিক, ভীষণভাবে সত্য, আবার ভীষণভাবে বলা যেতে পারে কিছুই নয় বোধ হয়। যাই হোক, আপনাদের কথাতেই আমরা একটা জায়গায় পৌঁছবো আজকে।
3: হোয়াটসঅ্যাপের একটা মেসেজে চলে যাই। বলছেন কিশোর বালি হাওড়া থেকে, বলছে যে কে বলেছে সত্যি বলে কিছু হয় না, তাহলে বলে কেন, সত্য আর মিথ্যের কথাটা এলো কেন? সত্য বলেও কিছু আছে, মিথ্যে বলেও কিছু আছে। সবসময় সব কিছুর মধ্যে আমরা সত্য কথা বলি।

0: না এটা বলতে পারি। সত্যকে মিথ্যা সাজানো হয় আর মিথ্যেকে আবার সত্য সাজানো হয়। আইন আদালতে এটা করা হয় যে পৃথিবীতে আজ জন্ম নিয়েছি একদম সত্য, যে পৃথিবী ছেড়ে চলে গেল সেটাও কিন্তু একটা সত্য। এই সত্য তো কোনো ভেজাল নেই, জন্ম মৃত্যু এটা একদম সত্য। সত্য বলে নিশ্চয়ই কিছু হয়।
1: চলে যাব ফেসবুক পেজে আমাদের বন্ধুর লেখায়। তপন চক্রবর্তী বাসুবাটী সিঙ্গুর থেকে লিখছেন, সত্য বলে সত্যি কিছু হয় না। এই মতামতের বিপক্ষে বলি, সত্য সে তো সত্যই। কবিতা বলেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। জীবন সত্য, নানান গুণ রক্তে মাংসে গড়া মানুষের থাকে। মানবতা, পরোপকারিতা, নিষ্ঠা, ধৈর্য, সদাশয়তা, মিশুক ভাব, রসজ্ঞান, চতুরতা, কৌশল সবই সত্য। এই সত্যগুণ আছে বলেই মানব জীবন গুণাশ্রিত। তাই বলি, সত্য বলে সত্যি সব কিছুই হয়। খুব ভালো।
0: ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজে যাই, তারপরে ফোনে যাব আমরা। সত্যি বলে কিছু হয় না, সত্যি কিছু হয় না এই কথা একেবারে ঠিক নয়। সত্যির ওপর ভিত্তি করেই বিজ্ঞান কথা কয়। নানা রকম ফর্মুলা সত্যের ভিত্তিতে গড়ে ওঠে। দুঃখ, হাসি, কষ্ট, কান্না সত্য যার জীবনে ঘটে। দুই আর দুয়ে মিলে চার গাণিতিক তথ্য, জন্ম নিলে মৃত্যু ঘটবেই, এ তো চরম সত্য। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে কিন্তু আমাদেরকে এই হোয়াটসঅ্যাপটা করেছে।
1: টেলিফোনে কে আছে দেখবো। নমস্কার।
2: নমস্কার,
1: বলুন কে বলছেন?
2: আমি বৈদ্যবাটি চৌমাথা থেকে রামকুন্দু বলছি।
1: বলুন।
2: আমি চারবার লাইন পেলাম, একবার ধরেননি। আপনারা কি ভাংটাং খেয়ে স্টুডিওতে আসছেন নাকি?
0: না, এইরকম কোন রকম কথা যদি মনে হয় আপনারা বলবেন। আপনারাও জানেন এটা একটা মানে পাবলিক প্ল্যাটফর্ম, তো আমরা নিশ্চয়ই চেষ্টা করি প্রত্যেকের ফোন ধরার, কিন্তু এইরকমভাবে যদি কথা বলেন তাহলে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়। সত্যি বলে কিছু না থাকলে পৃথিবী নিষ্ক্রিয় হয়ে যেত, মানব সমাজের কোনো অস্তিত্ব থাকতো না। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে
1: কিন্তু
0: হ্যাঁ ছোট্ট করে আমাদেরকে লিখে জানিয়েছেন। এরপরে আরো একটা ছোট করে, না যদিও এটা খুব একটা ছোট নয়,
1: লিখে নিই। আমাদের কোনো বন্ধু আছেন। নমস্কার, কে?
3: হ্যালো,
1: বলুন, কে বলছেন?
3: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, বলুন।
3: বলছি আমি সোনারপুর থেকে বলছি।
0: বলুন,
1: কে বলছেন, নামটা বলুন।
3: মৃত্যুঞ্জয় হালদার।
1: বলুন।
3: মহাভারতে একটা কথা ছিল, অশ্বত্থামা ভবতি ইতি গজ। সেটা কিন্তু সত্য বা মিথ্যা কিছুই না, সেটা মিথ্যা। কিন্তু পৃথিবীতে সব থেকে এই সত্য মিথ্যা হচ্ছে আপনার যে কাপড়টা দিয়ে খুব ভালো কবি, কিন্তু পৃথিবীর একটাই মাত্র সত্য হয় মৃত্যুটাই সত্য, আর কিছুই সত্য নয়। মৃত্যুটাই সব থেকে সত্য।
1: অনেক ধন্যবাদ বন্ধু।
0: চলে যাই, হ্যাঁ চলে যাই আমরা হোয়াটসঅ্যাপে। বেশ কিছু মেসেজ রয়েছে, তার মধ্যে মোহাম্মদ সবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে, তিনি বলছেন, সত্য উচ্চারণ করলেই সত্য প্রতিষ্ঠিত হয় না, তার জন্য প্রয়োজন সাহস, ধৈর্য ও সময়। অনেক সময় সত্যের পথ কাঁটায় ভরা থাকে আর মিথ্যে সাময়িকভাবে জয়ের হাসি হাসে, কিন্তু সত্যের আলো কখনো নিভে যায় না, সে নীরবে নিজের শান্তি সঞ্চয় করে। সত্যকে শুধু মুখে নয়, কর্মেও চরিত্রেও ধারণ করতে হয়। যে সত্য মানুষের কল্যাণ বয়ে আনে সেই সত্যই চিরস্থায়ী হয়ে ওঠে। শুধু সত্য বলার দাবি নয়, সত্যকে প্রমাণ করার সততা ও জরুরি সময়ের বিচারে মিথ্যের মুখোশ একদিন খুলে যায়, তখন সত্য নিজের মহিমায় দীপ্ত হয়ে মানুষের বিশ্বাস অর্জন করে। তাই সত্যি বলে সত্যি কিছু হয় না। সত্যকে জীবনের প্রতিটি কাজের বাস্তবায়িত করতে হয়। সত্যের প্রতি অবিচল নিষ্ঠাই মানুষকে সম্মান মর্যাদা ও স্থায়ী বিজয়ের পথে নিয়ে যায়। মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস কিন্তু আমাদেরকে এটা লিখে পাঠিয়েছেন।
1: রমা রায় ভিরোড দাসনগর হাওড়া থেকে আমাদের ফেসবুক পেজে লিখছেন, সত্যি যদি না থাকতো মিথ্যাকে কোনো দিন ধরা যেত না। আমি নিজের সততায় বিশ্বাসী এবং কারো খারাপ লাগলেও আমি কিন্তু সত্যি কথাই বলবো, এটা আমার স্বভাব। সত্যির এক ঝাপটায় মিথ্যা বেরিয়ে আসতে বাধ্য হয়। কবিগুরু তো বলেই গেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। সত্যিকে যদি অস্বীকার করি তাহলে শ্রীরামকৃষ্ণকেও ছোট করা হবে। সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে নিশ্চয়ই। সেই এই সেই ভরসাতেই জীবন চলে, এটা ঘটনা।

0: দেখা যাক আমাদের সঙ্গে কে আছেন টেলিফোনে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদিকে, নমস্কার জানাই।
2: বলুন।
1: আমি নিউটাউন কলকাতা নিউটাউন থেকে বিশ্বমন্ডল বলছি।
2: বলুন।
1: হ্যাঁ দিদি, আমার এক বন্ধু, সে মাথা ভাঙাতে থাকে উত্তরবঙ্গে। তা প্রত্যেকবার আমাকে বলে আমাদের বাড়িতে আসবে, কিন্তু সে আসে না। তা লাস্টে ওইরকম একবার বলছে যে আমি যাব তোদের বাড়িতে, মানে তুই তো প্রত্যেকবার মিথ্যা কথা বলিস, তুই তো আসিস না। তখন বলছি এবার আমি সত্যিই বলছি, কিন্তু এবার আমি যেটা দেখ আমি ঠিক আসবো তোদের বাড়িতে, কিন্তু লাস্টে দেখা যায় সেই রেটেও সে এলো না। তা এটা কি সত্যির কি কোনো রইল কিছু? এইটুকুই বললাম দিদি,
0: অনেক ধন্যবাদ। চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর মেসেজে। লিখছেন নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, লিখছেন সত্যি বলে সত্যি কিছু হয় না, বিষয়টা খুবই সুন্দর এবং সত্যি তা সত্য বলে কিছুই হয় না। এখনকার যুগে মানুষ নিজের স্বার্থের জন্য কিছু ঘটনা সত্যি পরিণত করে ফেলে, পরে যদি যাচাই করে দেখা যায় আসলে সেটা সত্যি নয়। আবার কেউ মজা করে মিথ্যেটাকে সত্যি করে বলে, হয়তো সে ওইভাবে বলেই আনন্দ পায়। সত্যিটা কিছুটা পরিস্থিতির ওপর নির্ভর করে। কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনাকে এমনভাবে সাজিয়ে বলল ভাবা গেল সত্যি কিছু একটা হয়েছে, পরে দেখা গেল সেই সত্যি বলেই সত্যি কিছুই নয়, পুরোটাই মিথ্যা। জানি না ঠিক ব্যাখ্যা করতে পারলাম কিনা, যদি কিছু লেখার মধ্যে ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী।
2: সুস্মিতা রায় ঢাকুরিয়া থেকে তিনি লিখছেন, কে বলেছে সত্যি বলে কিছু হয় না? যা কিছু ঘটনা ঘটেছে যে সবই সত্যি ঘটেছে, যতদিন পৃথিবী অটুট থাকবে ততদিন সব কিছুই সত্যিই হবে। ঝড় বৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা বিকেল শেষে রাত, যেটা আমাদের শান্তি আনে সুখ নিদ্রায়, সেটাও সত্য হচ্ছে। রোজ নতুন দিন আর আমরা পাচ্ছি, দিন আর রাত আমরা পাচ্ছি, সেটাও সত্যি হচ্ছে। হ্যাঁ সত্য কথা এখনও আমাদের মুখ থেকে বেরোয় না, আমরা সেই সত্য থেকে অনেক পিছিয়ে। ঢাকুরিয়া থেকে কিন্তু সুস্মিতা রায় এটা লিখে আমাদেরকে জানিয়েছেন। বেশ, আরও অনেকগুলো হোয়াটসঅ্যাপ আছেন, একটা হোয়াটসঅ্যাপে যাব, তার আগে ফোনে কে আছে একবার আমরা দেখে নিই যে আমাদের সাথে সরাসরি কোন লিসনার আছেন। নমস্কার।
3: হ্যালো নমস্কার দিদি ভাই।
2: নমস্কার।
3: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল
0: বলছি। বলুন প্রবীর বাবু।
3: দেখুন দিদি ভাই, সত্য সত্যি সত্যটা সত্যি হয়, কিন্তু দেখুন আজ যদি সত্যিটা যদি না হতো তাহলে কিন্তু দিন রাত্রিটা হতো না দিদি ভাই। এবং দিন রাত্রি হচ্ছে বলেই আমরা কিন্তু সত্যের পথে চলছি। একটা মিথ্যে কথাকে ঢাকতে গিয়ে আরো দশটা মিথ্যে কথা বলতে হয়, কিন্তু সত্যকে ঢাকতে কিন্তু আরো দশটা সত্য কথা বললে সেটা সত্যিই হয়। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: ঠিক তাই, ভালো থাকবেন আপনিও। আর আমাদের সাথে আপনি আছেন ঠিক 45 পর্যন্ত, মানে 8:45 পর্যন্ত মৌসুমী সুস্মিতা রয়েছি। সত্যি বলে সত্যি কিছু নেই, এটা আজকের বিষয়। আপনার কথায় আপনারা আমাদেরকে জানাচ্ছেন বিভিন্ন মাধ্যমে, যেমন 9903059992 এই নাম্বারে প্রচুর হোয়াটসঅ্যাপ এসেছে। আমি জানি আপনিও হোয়াটসঅ্যাপ করবেন ভাবছেন, আর যদি পাবেন সরাসরি কথা বলবেন তাহলে 2248080085 এই নাম্বারে কিন্তু আপনি ফোন করতে পারেন আমাদেরকে।
4: ফিরব বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
5: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM.

0: All day.
1: 100.1 FM গোল্ডে আপনার কথায় ফিরে এলাম। হাতে সময় খুব বেশি নেই, চেষ্টা করব আপনাদের পাঠানো সমস্ত মেসেজগুলো পড়ে শোনাতে। আজকের বিষয় কিন্তু সত্যি বলে সত্যি কিছু হয় না। সঙ্গে আছি মৌসুমী আর সুস্মিতা।
2: একদম তাই। শঙ্খ অধিকারী সাপরাকোন বাঁকুড়া থেকে তিনি লিখছেন যে বড্ড জটিল বিষয়, সত্যি বলে কিছু হয় না। কেউ বলে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, আবার কেউ বলছে এখানেই সব, সব সত্যি। গানে আছে না, এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি। আবার পুরো জগৎকে কেউ কেউ মায়া বলতে চান, অর্থাৎ আমাদের সঙ্গে যা ঘটে তা সবসময় সত্যি নয়, আবার সত্যিও। ভগবান গীতায় যে ধরনের ইঙ্গিতই দিতে চেয়েছেন, এই ধরনের ইঙ্গিতই দিতে চেয়েছেন। তবে এই দৈনন্দিন জীবনে মানুষের ছোট ছোট হাসি, কান্না, সুখ দুঃখ এসবের মধ্যেই তো মানুষ ভেসে থাকে। বলা ভালো, এসবের স্বপ্নের সোনালী রেখাই মানুষকে আগামীর জন্য প্রণোদিত করে। তাহলে পুরো জগৎ সংসারকে মিথ্যে বলি কী করে? আজীবন উপনিষদের ভাবধারায় অনুপ্রাণিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও শেষ পর্যায়ের কাব্যগ্রন্থ শেষ লেখাতে বলেছিলেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। আবার পূর্ববর্তী এক কাব্যে সত্যকে সহজ করে নিতে বলেছেন, তাহলে সত্য আছে বললেই না, তাকে নিয়ে এত কথা, তাহলে সত্যকে অস্বীকার করা তো খুব মুশকিল। আবার সব কিছুকে সত্য বলে মানতে গেলেও মনে হয় এ জগতে মায়ায় গড়া, মায়ার ভুলালি মাগো মহামায়া। শঙ্খ অধিকারী লিখেছেন।
1: দত্তপুর থেকে শুভ দত্ত আমাদের ফেসবুক পেজে লিখছেন, কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলো, এটাই বর্তমানের বাস্তব। আমার মনে হয় পৃথিবীতে ধ্রুব সত্য বা 100% সত্যি বলে আসলে কিছু নেই। সত্যি বিষয়টা পুরোপুরি নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গি আর পরিস্থিতির ওপর। আমার দিক থেকে বিচার করলে যে জিনিসটা একদম সত্যি বা সঠিক বলে মনে হয়, ঠিক অন্য একজনের জায়গায় দাঁড়িয়ে দেখলে হয়তো সেটাই সম্পূর্ণ ভুল মনে হতে পারে। অনেক সময় মানুষ নিজের স্বার্থ, প্রয়োজন আর সুবিধার উপর ভিত্তি করেও নিজের মতো করে একটা সত্য তৈরি করে নেয়। তাই কে ঠিক আর কে ভুল সেটা বিচার করা খুব কঠিন। পরিস্থিতি আর সময় অনুযায়ী সত্যিটা এক একজনের কাছে এক এক রকম রূপ নেয়। তাই সত্যি বলে নির্দিষ্ট একটা কিছু হয়তো সত্যিই হয় না। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজ আপনারা আলোচনা করছেন, বাহ, আমাদেরও ভালো লাগে।
2: চলে যাই সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে, তিনি বলছেন, নমস্কার, আমাদের দুজনকে জানিয়েছে, নমস্কার আপনাকেও। সত্যি বলে সত্যি কিছু যদি নাই থাকে তাহলে ইউনিভার্সাল ট্রুথ, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই চিরসত্যিটি মিথ্যে হয়ে যাবে না কোনোদিনও? চিরন্তন সত্য সত্যই থাকে, সত্য বড়ই কিন্তু সুন্দর হয়। এরপরে আরও একটা চলে যাচ্ছি আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে। সুবীর বোধক খালনা হাওড়া থেকে তিনি লিখছেন, সত্যি কথা সবসময় সব জায়গায় ঠিক হয় না। যেমন অনেক সময় দেখা যায় মানুষ অজান্তেই অনেক ভুল করে, তাহার ফলে যদি কাহারও ক্ষতি হয় তখন সে অনুতপ্ত হয়ে ভাবে আমার জন্য তাহার ক্ষতি হয়ে গেছে। যদি সত্যি কথা বললে কারোর ফাঁসি হয় তখন মিথ্যে কথা বললে যদি তার মনে অনুশোচনা হয় সেটাই বড় পাওনা। অশ্বত্থামা হত হতিগজ
1: ইতিগজ,
2: ইতিটা আর কি উনি ওরমভাবে লিখেছিলেন না, ইতিগজ তাহা পুরাণের কথা। সত্যি আমার মতামত পড়ে শোনানো হবে তো? হ্যাঁ নিশ্চয়ই হবে, আমাদের সময়ের মধ্যে যতটা সম্ভব আমরা নিশ্চয়ই চেষ্টা করি
1: দ্রুততার সঙ্গে। শীষ মোহাম্মদ শিশন ড্রিম হাউস পাড়া নৈহাটি বীরভূম থেকে বলছেন, সত্যি বলে সত্যি কিছু হয় না। গোয়েবলস বলেছিলেন, একটা মিথ্যে বারবার বললে সত্যি হয়ে যাবে, তাকে বলে প্রোপাগান্ডা, অর্থাৎ মিথ্যাকে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে যুদ্ধের খবরগুলো এভাবেই করা হয়। তবে সত্য সত্যই বটে আর মিথ্যা মিথ্যাই। সত্য কোনো দিন চাপা থাকে না, ছাই চাপা আগুনের মতো একদিন না একদিন প্রকাশ পাবে। সরীসৃপ আর পাখির মধ্যবর্তী প্রাণীটি পাখির মতো সামনের দিক আর সরীসৃপের মতন পিছনের বাকি অংশটা একটি কঙ্কাল দেখা যেত, কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে এটি জাল। তাই বলছিলাম সত্যি সত্যি সত্য কোনোদিন চাপা থাকে না।
2: হোয়াটসঅ্যাপের মেসেজে চলে যাই, বলছেন গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে বলছেন, দেখুন সত্যি কিন্তু শেষে সত্যি প্রমাণিত হয়। আমার কয়েকটা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, আমি একটা বিষয় এক বিশিষ্ট ব্যক্তির কাছে অভিযোগ জানিয়ে বলেছিলাম যে আমার যে অভিযোগটি আপনাকে জানাচ্ছি যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে শাস্তি দেবেন, আমি মেনে নিতে গোপাল মান্না বাধ্য রইলাম। তিনি বেশ কয়েকজন ওই বিষয় অভিজ্ঞ ব্যক্তিদের পাঠিয়ে মাপঝোক করে ওই বিশিষ্ট ব্যক্তিকে আমার সামনে ফোনে বলেছিলেন ওই অভিযোগটা 100% সত্যি। তারাও প্রমাণ করে দিয়েছিলেন যে মানে ওইটা যে সত্যি। সত্যি তারা তা প্রমাণ করেছিলেন। গোপাল মান্না কিন্তু এইটা জানিয়েছেন। আর তারপরে আর একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই, সময় কিন্তু আস্তে আস্তে আমাদের একদম চলে যাচ্ছে। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালি থেকে তিনি বলছেন, সত্যি বলে সত্যি কিছু হয় না, মুখে শুধু সত্যি বললে সত্যের জয় হয় না, কাজে না থাকা সততা সবই হয় ক্ষয়, শব্দে নয় সত্য বাঁচে মানুষের আচরণে, ভণ্ডামির মুখোশ খোলে সময়ের শনে, সত্যি বলে সত্যি কিছু নয়, চাই প্রমাণের আলো, ন্যায়ের পথে দৃঢ় থাকাই সত্যকে রাখে ভালো, কথার চেয়ে কর্ম যখন সত্যের পাশে দাঁড়ায় তখন সত্য মানব হৃদয়ে চিরকাল বেঁচে যায়।
1: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে বলছেন, আমরা যদি মিথ্যে বলি ছোটরা কি শিখবে, তবে ওরা তো মূর্খ হয়ে রবে, সত্যি মানে খাঁটি সোনা, সত্যি মানে ভেজাল মুক্ত, মিথ্যে মানেই ভেজাল যুক্ত, চাঁদ সত্য তারা সত্য, সত্য গাছের ফল, সত্য বাড়ায় মনের বল, সত্য দূর করে দেয় ভয়, সত্য দিয়ে করব বিশ্বজয়। স্টুডিওর ঘড়ি বলছে এখনকার মতো
2: সময় শেষ হবে, কয়েকটা প্রাপ্তি স্বীকার করে নিই যে কটা সেকেন্ড আছে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনিও কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়েছেন,
1: অরুণ গুপ্তাও লিখে পাঠিয়েছেন কোন্নগর থেকে আমাদের ফেসবুক পেজে, আর রমা রায়
2: ঠিক, আর প্রদীপ বসাক তিনিও কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়েছেন হাট সিমলা সমুদ্রকর পূর্ব বর্ধমান থেকে। আর তার সাথে নাম বলে দিই আমাদের সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, তিনিও কিন্তু লিখে পাঠিয়েছিলেন তার মতামত, সময়ের অভাবে কিন্তু আমরা পুরোটা পড়তে পারলাম না। আর পশ্চিম বর্ধমান থেকে সুচেতা,
1: খুব সুন্দর আপনারা সকলে লিখেছেন, বিষয়টা ভীষণভাবে এস্টাবলিশড।
0: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं विशाल शर्मा। मुख्य समाचार, भारत ने होर्मुज जलडमरू मध्य में सुरक्षित और निर्बाध आवाजाही की आवश्यकता दोहराई। ईरान और अमेरिका से संघर्ष के स्थायी समाधान के लिए फिर से बातचीत शुरू करने का आग्रह किया। भारत ने कहा, पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में जारी विरोध प्रदर्शन पाकिस्तान के दशकों से किए जा रहे शोषण और मौलिक अधिकारों के हनन का नतीजा। भारत और ब्रिटेन के बीच व्यापक आर्थिक और व्यापार समझौता कल से लागू होगा। अधिकांश भारतीय निर्यातित वस्तुओं पर कोई शुल्क नहीं लगेगा। निर्वाचन आयोग ने हरियाणा और आंध्र प्रदेश में मतदाता सूची के विशेष गहन पुनरीक्षण कार्य की अवधि 10 दिन और बढ़ाई। फीफा फुटबॉल विश्व कप के पहले सेमीफाइनल में देर रात फ्रांस का मुकाबला स्पेन से होगा। और बर्मिंघम में खेले जा रहे पहले एक दिवसीय क्रिकेट मैच में इंग्लैंड ने भारत को 259 रन का लक्ष्य दिया। अब समाचार विस्तार से। भारत ने कहा है कि वो पश्चिम एशिया के घटनाक्रमों पर करीबी नजर रखे हुए है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने आज नई दिल्ली में होर्मुज जलडमरू मध्य से व्यापारिक जहाजों की सुरक्षित और निर्बाध आवाजाही की आवश्यकता दोहराई।
3: पश्चिम एशिया में जो भी गतिविधियां चल रही हैं उस पर हम लगातार नजर रखे हुए हैं। हमारा मानना है कि स्ट्रेट ऑफ हॉर्मुज के रास्ते सुरक्षित और आजाद नौ परिवहन और व्यापार के पक्ष, जिसका हम हमेशा से बात करते रहे हैं, इससे यह सुनिश्चित किया जा सकता है कि लोगों का आर्थिक सुरक्षा, उनके ऊर्जा का सुरक्षा पूरे दुनिया में, सिर्फ भारत में नहीं पूरे दुनिया में उस पर आधारित है। और ये नौ परिवहन अगर आजाद तरीके से चलेगा तो उनकी आर्थिक और ऊर्जा सुरक्षा को सुनिश्चित किया जा सकता है।
0: श्री जायसवाल ने कहा कि विदेश मंत्रालय ने ईरान के उप मिशन प्रमुख को तलब कर भारत की गहरी चिंता से अवगत कराया। उन्होंने कहा कि एक भारतीय नागरिक की जान जाने और कई भारतीयों के गंभीर रूप से घायल होने की कड़ी निंदा की गई। प्रवक्ता ने कहा कि भारत ने कड़ा विरोध दर्ज कराते हुए कहा कि व्यापारिक जहाजों पर हमलों को जल्द से जल्द रोका जाना चाहिए, साथ ही तनाव कम किया जाना चाहिए और दोनों पक्षों को बातचीत, संवाद और कूटनीति का मार्ग अपनाना चाहिए ताकि पश्चिम एशिया में शांति और स्थिरता सुनिश्चित की जा सके। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में विरोध प्रदर्शनों पर श्री जायसवाल ने कहा कि ये प्रदर्शन पाकिस्तान के दशकों से किए जा रहे शोषण और मौलिक अधिकारों के हनन का नतीजा है।
3: पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन, दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है और निहत्थे नागरिक के खिलाफ घातक बल का प्रयोग करना भी शामिल है।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ, আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ.
1: 100.1 FM Gold টিউন করেছেন আপনি, আর 100.1 FM Gold টিউন করেছেন মঙ্গলবার সময় 9:30 অলরেডি পেরিয়ে যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকের আরোগ্য সময়, আর আজকের আরোগ্যতে কী নিয়ে কথা হবে, মানে এই যে ধরুন সকালবেলা দেখলাম একদম চড়া রোদ, আর তারপরেই আমরা দেখলাম কি সন্ধ্যের দিকে মানে একটু বিকেলের দিকে যখনই দুপুর বাড়লো একদম ঝমঝমিয়ে বৃষ্টি
2: শুরু হয়,
1: এক এক জায়গায় এক একটা সময়
2: শোনভাবে বৃষ্টি, একদম সারা রাত বৃষ্টি, ভোরে বৃষ্টি,
1: ঠিক ঠিক ঝমঝমিয়ে বৃষ্টি। এবং এটা বলার উদ্দেশ্য এটাই যে এই যে একটা ওয়েদারের চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে গরম হঠাৎ করে ঠান্ডা, এই সব কিছু মিলিয়ে
2: হিউমিডিটি প্রচণ্ডভাবে,
1: আমাদের কিছু কিছু রোগ আছে যেটা কিন্তু এই মানে গরম ঠান্ডার সাথে সাথে চেঞ্জ হয়, আমরা মনে করি তাই, আসলে কি তাই নাকি অন্য কিছু, সেই সব কিছু নিয়ে কথা হবে। কিন্তু যারা পোস্টার দেখেছেন তারা অলরেডি জানেন যে আজকের কী নিয়ে কথা হচ্ছে, যারা জানেন না তাদেরকে বলে দিই আজকের বিষয়টা, বিষয়টা হচ্ছে জয়েন্ট পেন, কারণ চিকিৎসা এবং তার প্রতিরোধ বা প্রতিকার, যেটাই আপনি বলেন। আর জয়েন্টের পেন এখন ঘরে ঘরে, মানে আমি যদি 10টা বাড়িতে 10 জনকে দেখি তার মধ্যে মনে হয় 7-8 জনের হবেই জয়েন্ট,
2: এবং বয়সটাও সেখানে কোনো ফ্যাক্টর না,
1: ঠিক ঠিক
2: যে কোনো বয়সের মধ্যেই, কিন্তু একদম শিশুদের মধ্যে তো বেশ ভালো রকম দেখা যায় এই ওয়েদারে।
1: হ্যাঁ, সব কিছু জানবো, জানবো কার থেকে, কেননা আজকের মৌসুমী সুস্মিতা যেমন রয়েছি ঠিক তেমনই রয়েছেন আপনারা, আপনারা আসবেন কি কি মাধ্যমে সেটাও বলে দেবো, কিন্তু আসবেন যে কার কাছে প্রশ্ন করবেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর অর্ণব কর্মকার, প্রখ্যাত অর্থোপেডিক প্রফেসর এবং HOD অর্থোপেডিক আরামবাগ হুগলি মেডিকেল কলেজের, এবং তার থেকেই আজকে কিন্তু আমরা জানবো যে জয়েন্ট পেনের বিভিন্ন খুঁটিনাটি তথ্য,
2: মানে জয়েন্ট পেন তার কারণ, চিকিৎসা আর প্রতিরোধ, এই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। আর কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেটা জানিয়ে দিই, 2248-8085-এ আমাদের নিয়মিত যেমন ফোন করেন তেমন ফোন করতে পারেন। আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে 100.1 FM Gold কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি পেজে লাইভে কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903050992 তে। তাহলে সঙ্গে আছেন ডাক্তার অর্ণব কর্মকার।
1: একদমই তাই, স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। আর প্রথমেই যে প্রশ্নটা যাবো, এই যে বলছিলাম ওয়েদার চেঞ্জের কথা, এই ওয়েদার চেঞ্জের সাথে সাথে ঠান্ডা গরম, মানে বৃষ্টিতে ঠান্ডা হচ্ছে আবার সকালের দিকে দেখছি আমরা গরম,
3: একদম
1: এই যে এটা ওয়েদার চেঞ্জ, এতে প্রায় শোনা যায় যে হাড়ের ব্যথা নাকি বাড়ে, এটা কি সত্যি?
3: একদম, এটা সত্যি এবং এটার কিছুটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। যেমন আমাদের শরীরের যেরকম হাড় মানে জয়েন্ট মাসল বা আশেপাশে যে লিগামেন্ট এগুলো থাকে, এগুলো বাইরের যে টেম্পারেচার আমরা ফিল করছি সেই টেম্পারেচার বা তাপমাত্রার উপর তার কিছুটা সংকোচন প্রসারণ নির্ভর করে। যেমন খুব ঠান্ডাতে বা হঠাৎ যদি সাডেন টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে কিন্তু, যেমন আমাদের শরীরে অনেক মাসল হঠাৎ করে কিছুটা স্টিফ হয়ে যেতে পারে, টাইট হয়ে যেতে পারে, এবং এটাই কিছুটা ব্যাখ্যা যে আমাদের শীতকালে বা ঠান্ডা লাগলে, বা অনেকে বলেন যে আমি সারা রাত এসিতে শুয়েছিলাম আমার ব্যথাটা সকালে প্রচণ্ড বেড়ে গেছে, বা হঠাৎ করে বৃষ্টি হলো ওয়েদার ঠান্ডা হয়ে গেল আমার ব্যথাগুলো বেড়ে গেছে, এটা কিন্তু ঘটে। এবং একটা সিজন চেঞ্জের সময় বেশি হয়, মানে যখন আমরা শীত থেকে বর্ষা হচ্ছে বা গ্রীষ্ম থেকে শীতকাল পড়ছে, এই যে চেঞ্জটা হচ্ছে সেই সময় কিন্তু এটা বেশি দেখা যায়।
1: বেশ,
2: আর না এটার সঙ্গে কিন্তু আরেকটা ব্যথাও আমরা দেখি খুব বাড়ি, যেটা হচ্ছে আর্থ্রাইটিস। যাদের অলরেডি আর্থ্রাইটিসে ভুগছেন যারা, তাদের এই সময়ের কিরকম অবস্থা হয়, মানে
1: মানে এই সময়টা কি তাদেরও
2: খুবই বাড়বে,
3: তাদের তারাই বেশি এফেক্টেড হন? নতুন ব্যথা অ্যাপিয়ার যেমন করে, সেগুলো মেনলি মাসেলের ব্যথা হয়, মানে মাসেলে ক্র্যাম্প ধরে যাওয়া বা মাসেল চোট লাগার জন্য ব্যথা হতে পারে। কিন্তু যাদের অলরেডি আর্থ্রাইটিস আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো রকম আর্থ্রাইটিসে যারা অলরেডি ভুগছেন, তাদের কিন্তু সিভিয়ার ফ্লেয়ার আপ হয়, মানে প্রচণ্ডভাবে হোল বডিতে ব্যথা হয়, স্টিফ হয়ে যায় এবং জয়েন্টগুলো ফুলে যায়।
2: আচ্ছা, তার মানে তো এই সময়টা ভীষণ চিন্তায়।
3: একদম।
2: এই তাহলে এইরকম একটা ওয়েদার প্রতি বছরই বর্ষার সময়টাই বলবো আমাদের মতো এরকম একটা জায়গায়, এই সময় কি তাহলে তারা বিশেষভাবে অনেক আগে থেকেই তার জন্য সাবধান হবেন, ডাক্তারবাবুর কাছে যাবেন, নাকি বিশেষ কিছু ব্যবস্থা নেবেন?
3: যেটা আমরা বলে দিই যে সিজন চেঞ্জের সময় কিন্তু তাদের একটু প্রোটেক্টিভ হতে হবে। প্রোটেক্টিভ হতে হবে মানে তাদের জয়েন্টসগুলো তাদেরকে কভার করে রাখতে হবে, যাতে ঠান্ডাতে এক্সপোজ না হয়। তার জন্য বিভিন্ন রকম নি ক্যাপ বা জয়েন্ট ব্যান্ডেজ আমরা সেই সময় ইউজ করতে বলি। রেগুলার দুবার কি তিনবার একটু হট কম্প্রেশন করতে বলি জয়েন্টের আশেপাশে। অনেক সময় লাগানোর জন্য আমরা মেডিসিন দিই, জেল দিই বিভিন্ন রকমের। এবং অনেকে আছেন কি করেন যে একটু আর্থ্রাইটিস ওষুধ খেয়ে ভালো আছি, একটু কিছুদিন গ্যাপ দিই বা একটু ডোজটা কমিয়ে দিই। কিন্তু আমরা সবসময় বলি যে যখন জয়েন্ট চেঞ্জ মানে সিজন চেঞ্জ হচ্ছে এই ধরনের, এই সময় কিন্তু ওষুধগুলো ঠিকঠিকভাবে খেতে হবে, না হলে কিন্তু এই ফ্লেয়ার আপগুলোর মাত্রা বেশি হতে পারে।
2: আর ঈষদুষ্ণ জলে চানটাও কি জরুরি এই সময়?
3: খুব মানে রিলিফ দেবে সেটা, গরম জলে বা হালকা গরম জলে চান করা। বা যাদের ধরুন হাতে বা পায়ের জয়েন্টগুলো বেশি এফেক্টেড হয়েছে ছোট ছোট, তাদের আমরা বলি একটু গরম জল করে পা ডুবিয়ে রাখা, কন্ট্রাস্ট বাথ, মানে হালকা গরম জল এবং হালকা ঠান্ডা জল অল্টারনেটিভ যদি তারা শেক নেন তার মধ্যে ডুবিয়ে, তাহলে জয়েন্টের স্টিফনেস কিন্তু অনেকটা কমে যায়।
2: আর এসিতে থাকাটা?
3: এসিতে থাকলে ব্যথা কিন্তু বাড়বেই, এটা যে কোনো সিজনেই। কিন্তু এটা লং টার্ম এফেক্ট না, এটা টেম্পোরারি। সেটা হয়তো হাফ অ্যান আওয়ার একটু মুভমেন্ট করলেন, একটু এক্সারসাইজ করলেন, কেটে যাবে জিনিসটা। কিন্তু এসি থাকলে ব্যথা একটু বাড়বে।
1: কিন্তু এই গরমে এসি বা কুলার ছাড়া থাকাটাও তো বিপদের।
3: একদম। সেই জন্য আমরা যেটা বলি যে কভার করতে, মানে এসিতে যেমন অনেকেই কি ইউজ করেন, একটা কমফোর্টার ইউজ করেন যেটা কভার করে রাখে। বা আমরা অলওয়েজ বলি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এফেক্টেড জয়েন্টে একটু গরম শেক করে তারপর আপনি ঘুমোতে যান, তাহলে কিন্তু সকালে উঠে আর অতটা প্রবলেম হবে।
2: এটা কি ড্রাই শেক নেবে?
3: ড্রাই শেক, হট ব্যাগের শুকনো হট ব্যাগের শেক।
1: আর একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে জয়েন্টের পেন মানে কি আর্থ্রাইটিসের পেন?
3: না, একদমই না।
1: কিভাবে ডিফারেন্সিয়েট করব?
3: হ্যাঁ, একদম, এটা জানাটা খুব দরকার আমার মনে হয়। জয়েন্ট মানে আমাদের অস্থিসন্ধি, যেটা দিয়ে আমরা হাঁটছি চলছি মুভ করছি, প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে। জয়েন্টের পেন বিভিন্ন কারণে হতে পারে, এটা আমাদের চোট লাগলে হতে পারে, আমরা যদি এক্সেসিভ তার উপর লোড দিই, মানে কোনো দিন যদি খুব বেশি বার আমি হাঁটু মোড়ে নিচে ওঠা বসা করছি বা এক্সেসিভ সিঁড়ি ভাঙছি, তখনও হতে পারে। সেই পেনটা কিন্তু সাময়িক কিছুক্ষণ পর চলে যাবে, বা আমি একটু রেস্ট করলাম ঠিক হয়ে যাবে, বা আমি একটু মেডিসিন খেলাম ঠিক হয়ে যাবে। কিন্তু আর্থ্রাইটিসের পেন মানেই শুধু জয়েন্টের ব্যথা তা কিন্তু নয়। আর্থ্রাইটিস বুঝতে গেলে ব্যথা তার যেরকম একটা পার্ট, তেমনি আদার পার্ট হচ্ছে যে মুভমেন্ট করতে কষ্ট হওয়া, মানে আমি জয়েন্টটাকে ভালোভাবে পুরোটা নাড়াতে পারছি না, স্টিফ মনে হচ্ছে বা খুব কষ্ট হচ্ছে, প্রাথমিক একটু ইজি হলো তারপর খুব ব্যথা লাগলো, বা কখনো ফুলে গেছে জয়েন্টটা আমার গরম হয়ে গেছে, বা আমি কোনো সাউন্ড পাচ্ছি জয়েন্টের ভেতর থেকে কড়কড় আওয়াজ হচ্ছে। তো এইগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমস অফ আর্থ্রাইটিস।
2: যদি জয়েন্ট পেন হয় সেটা কত রকমের জয়েন্ট পেন নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে আসেন?
3: জয়েন্ট পেন আমাদের শরীরে যে কোনো জয়েন্ট এফেক্ট করতে পারে। কমনেস্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোমরে ব্যথা, সবারই সবাই পেয়েছেন। এখন কোমরে ব্যথাটা আমরা সবাই ভাবি স্পন্ডেলাইটিস, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। কোমরে ব্যথাটাও হচ্ছে, কোমরেও আমাদের সমস্ত যে হাড়গুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একটার সঙ্গে আরেকটা জয়েন্ট হয়ে আছে, সেই ছোটো ছোটো জয়েন্ট থেকেও কিন্তু জয়েন্ট পেন হতে পারে। তারপর কমনেস্ট যেরকম আমরা বলি হাঁটুর ব্যথা, সেটা ভীষণ কমন। তারপরে কমন হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট বা কাঁধের জয়েন্ট, এইগুলোই মোস্ট কমন। কিন্তু মানে সাইন্টিফিক্যালি বলতে গেলে জয়েন্ট পেন যে কোনো জয়েন্টে হতে
2: পারে। মানে ঘাড়েও যে যন্ত্রণাটা হয় আমাদের, যন্ত্রণা স্পন্ডাইলাইটিস বলছি, সেটাও কি এই ওয়েদারে বাড়ে বা সেটা জয়েন্ট পেনের মধ্যেই পড়বে?
3: একদম, মানে আমরা যদি ব্রড ওয়েতে বলি মাসকিউলোস্কেলিটাল যে কোনো ব্যথা, স্পন্ডাইলাইটিসের হতে পারে, আর্থ্রাইটিসের হতে পারে, বা যেখানে ক্ষয় হয়েছে হাড়ে, ডিজেনারেটিভ পেন।

0: বা অস্টিওপোরোসিস, সেগুলো কিন্তু এই সিজন চেঞ্জে বা সাডেন টেম্পারেচার চেঞ্জে কিন্তু সেটা বাড়বে।
1: স্লিপ ডিস্কও কি তার মধ্যে অন্তর্গত?
0: স্লিপ ডিস্ক মানে অ্যাকিউট নয়, ক্রনিক, ধরুন অনেক দিন থেকে ভুগছেন, সেখান থেকে একটু স্পন্ডেলাইটিস হয়ে গেছে, বহুদিনের পুরনো যাদের তাদের, বাট অ্যাকিউট স্লিপ ডিস্ক যাদের ফ্রেশ হয়েছে সেটা নয়, সেটা ইঞ্জুরি রিলেটেড।
1: আচ্ছা আচ্ছা, এই যে নর্মাল পেন এবং জয়েন্ট পেনের যে নর্মাল পেন এবং আর্থারাইটিসের পেনেরটা তো জানলাম। আচ্ছা আর্থারাইটিসের যে সমস্যা, এটা এখন না অনেকের আগে ধারণা ছিল যে একটু বয়সেই আর্থারাইটিসটা হচ্ছে, কিন্তু এই আর্থারাইটিসটা শুধু কি বয়সকালে? কারণ এখন তো অনেক ছোট বয়সেই বা কম বয়সে বলা যায় তরুণ তরুণীদের মধ্যে দেখা যায়, তো সেটা কেন হচ্ছে?
0: আর্থারাইটিস যে কোনো বয়সে আমাদের এফেক্ট করতে পারে, বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের ডিজিজ হয়, একদম অ্যাডোলেসেন্ট মানে জুভেনাইল বয়স থেকে 6-7 বছর বয়স থেকেও আর্থারাইটিস এফেক্ট করতে পারে। ছোটদের ক্ষেত্রে আমরা অনেকেরই শুনেছি যেরকম গাঁট গাঁট ফুলে যাওয়া, ব্যথা হওয়া, ইনফেকশন থেকেও আর্থারাইটিস হয়, যেটা রিউম্যাটিক ফিভার নামে প্রচলিত একটা ইনফেকশন থেকে জয়েন্টগুলোকে এফেক্ট করে, সেটা একদম বাচ্চাদের হয়। আর অটোমিন আর্থারাইটিস, যেটা রিউমাটয়েড আর্থারাইটিস আমরা সবাই শুনেছি সবাই জানি, এটাও কিন্তু বাচ্চাদের মানে জুভেনাইল 6-7 বছর থেকে এফেক্ট করতে পারে, এবং অনেক বাচ্চা আছে যাদের কিন্তু এটা কম বয়সে এফেক্ট করেছে, স্পেশালি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, মানে বাবা মায়ের রিউমাটয়েড আর্থারাইটিস আছে বা ফ্যামিলিতে অনেকের আছে, তাদের কিন্তু বাচ্চাদের বয়সের থেকেও হয়। আর অটোইমিউন আর্থারাইটিস যেটা আমি বললাম, রিউমাটয়েড আর্থারাইটিস বা ধরুন আদার রিঅ্যাকটিভ আর্থারাইটিস বা অ্যাঙ্কালোজিং স্পন্ডলাইটিস, এই ধরনের অটোইমিউন আর্থারাইটিস যেগুলো বিশেষত জেনেটিক হয়, কোনো রকম জিন ঘটিত প্রবলেমের জন্য হচ্ছে, ফ্যামিলিতে রান করে, সেগুলো কিন্তু ইয়ং বয়স থেকেই শুরু হয়, অ্যারাউন্ড 30-35 থেকে সূত্রপাতটা হয়। কারোর ক্ষেত্রে খুব স্লোলি বাড়ে, কারোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি জিনিসটা অ্যাগ্রাভেট হতে থাকে, বাই 40 তারা খুব ক্রিপল্ড হয়ে যান, অপারেশন সার্জারিও করতে হতে পারে। আর ব্রড টার্মে আমরা যেটা বলি যে বাত বা হাড় ক্ষয়, সেটা হচ্ছে ডিজেনারেটিভ আর্থারাইটিস, মানে বয়সের সঙ্গে যে ক্ষয়টা হচ্ছে সেটা মূলত 50s বা 60s এর পর থেকে আমাদেরকে এফেক্ট করে।
1: আচ্ছা, যে রিউমাটয়েড আর্থারাইটিস এরকম দেখা গেছে যে মায়ের ছিল, বাচ্চার হয়তো ক্লাস 3-তে পড়ে, তখন থেকেই তার ওই একই ব্যথা, এবং সে যা যা শিখছে নাচ ইত্যাদি তাকে পরিশ্রমের কাজ করতে বন্ধ করা করতে বলা হলো, তো এভাবে তো একটা বাচ্চার বড় হওয়া এগিয়ে চলা সম্ভব নয়।
0: না, অবশ্যই না।
1: কিভাবে সে সম্ভব করবে?
0: আগে আমরা এই সব ব্যাপারে খুব আমাদের হাত পা বাঁধা ছিল, কিন্তু এখন আমাদের কাছে প্রচুর ভালো মেডিসিন এসে গেছে, কারণ রিউমাটয়েড আর্থারাইটিস যদি প্রমাণিত হয় যে তার শরীরে বা তার ব্লাডে রিউমাটয়েড আর্থারাইটিস আছে, তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতেই হবে। কিন্তু আগে মেডিসিনগুলো এত এফেক্টিভ ছিল না, যত সায়েন্স এগোচ্ছে এত ভালো মেডিসিন, ইঞ্জেকশন, ট্রিটমেন্ট, থেরাপি, ইভেন আমরা জিন থেরাপির দিকে এগিয়ে চলেছি, যেখানে আমরা রিউমাটয়েড আর্থারাইটিসকে অনেকটাই নির্মূল করে ফেলতে পারবো। তো এখন ট্রিটমেন্ট করলে কিন্তু তারা অলমোস্ট নর্মাল লাইফ লিড করতে পারে, প্রোভাইডেড যে আমরা খুব আর্লি স্টেজে ধরি। প্রবলেমটা কখন হয়? যখন লেট হয়ে যাচ্ছে, যে অলরেডি জয়েন্ট কিছুটা খারাপ হয়ে গেছে, তারপর আমাদের তাদেরকে বাকি লাইফটা বাঁচানোর জন্য কিছু রেস্ট্রিকশনস দিতে হয়।
1: ধরুন বয়সটা যদি তখন 50 আপ হয়ে যায়, তখন সে কি করবে? আর কি কোনো উপায় নেই?
0: না, নিশ্চয়ই উপায় আছে। এখন যে বললাম যে মেডিসিন এবং এত ভালো এসেছে, এবং রিজেনারেটিভ ট্রিটমেন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, মানে আমরা প্রথমেই বলছি না যে রিপ্লেসমেন্ট, রাদার আমরা কী করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, নতুন করে সেল গ্রো করা, নতুন করে কার্টিলেজ গ্রো করা, যদি ডিফর্মড হয়ে গিয়ে থাকে, মানে অনেকের হাঁটু দেখবেন বেঁকে গেছে, জয়েন্টস বেঁকে গেছে, সেগুলোকে কারেক্ট করা, মানে চেষ্টা করা হচ্ছে ইয়ং মানুষদের জন্য, যাতে করে তার জয়েন্টটা বাঁচানো যায়, প্রিজার্ভ করা যায়।
1: বেশ, এইটা একটা প্রশ্ন ছিল, অনেকটা কভার হয়ে গেল, যে হাঁটুর সমস্যা বা হাঁটুর আর হাঁটতে পাচ্ছি না, মানে এরকম কথা মানেই কি ডাক্তারবাবুর কাছে গিয়ে নি রিপ্লেসমেন্ট? মানে এটাই কি এখনকার শোনা যায় প্রায়, যে আমি হাঁটুটা চেঞ্জ করে এলাম, এই তো আমার নি রিপ্লেসমেন্ট হয়ে গেল, আমি এখন দিব্যি হাঁটছি, মানে আমি বলতে চাইছি একদম শেষ কি এটাই ট্রিটমেন্ট?
0: না, এটা লাস্ট রিসর্ট, আমরাও চাই যে নি রিপ্লেসমেন্টটা হবে লাস্ট অপশন, বাট এইটাই একমাত্র অপশন নয়, এবং প্রত্যেকটা পেশেন্ট, প্রত্যেকটা মানুষ আলাদা, অনেকের অনেক রকম প্রবলেম হয়। আগে আমাদের কাছে এত উন্নত মানের চিকিৎসাগুলো অ্যাভেলেবেল ছিল না, এখন আমরা যেটা করতে পারি, অনেকেই আছে দেখবেন বয়স কম কিন্তু তাদের পাগুলো একটু বেন্ড হয়ে গেছে, বেশি হাঁটুটা বেঁকে গেছে, যার জন্য তারা ভালো করে হাঁটতে পারছেন না, তো সেই সব মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি না যে হাঁটু রিপ্লেসমেন্ট করতেই হবে, তাদের ক্ষেত্রে আমরা কিছু মিনিমাল সার্জারি করে পাগুলো

0: সোজা করে দিচ্ছি যাতে তার পায়ের ওয়েটটা ঠিকভাবে আবার পড়ে। তো অ্যাকচুয়ালি তার প্রবলেমটা কি সেটা অ্যাসেসমেন্ট করে তাকে আমরা ট্রিটমেন্টটা অফার করছি। সমস্ত হাঁটুর ব্যথা বা প্রবলেম মানেই নি রিপ্লেসমেন্ট তা কিন্তু নয়।
1: আর একটা প্রশ্ন, যে ধরুন নি রিপ্লেসমেন্ট হলো কারুর, তারপরে সেইটাতে কি আবার রিকারিংভাবে সমস্যা হতে পারে নাকি একদম সে সুস্থ হয়ে যাচ্ছে?
0: না, ইউজুয়ালি সমস্যা হয় না যদি না কোনো অ্যাক্সিডেন্ট বা ইঞ্জুরি হয়। মানে নি রিপ্লেসমেন্ট করার পর যে জয়েন্ট বা যেগুলো এখন উন্নত মানে বেরিয়েছে তাতে সে নর্মাল লাইফ লিড করতে পারে। 25-30 years এটা লংজিভিটি।
2: আচ্ছা,
0: হ্যাঁ, জিনিসটার ক্ষয় হয় না, কিন্তু প্রবলেম কি হয় যে কোনো চোট লাগলো, আঘাত লাগলো, অ্যাক্সিডেন্ট হলো, তো জয়েন্টটা যেটা হাড়ের সঙ্গে সেট করা আছে সেটা নড়ে গেল বা তার আশেপাশে হাড়টা ফ্র্যাকচার হয়ে গেল, তখন প্রবলেমটা দেখা যায়।
2: আচ্ছা, একটা রিপ্লেসমেন্টের পর কোনো কারণে কিছু হলে আবার কি রিপ্লেসমেন্ট করা সম্ভব?
0: করা যায়,
2: সেটা সাকসেসফুল হয় আমাদের?
0: হয়, কিন্তু সারতে অনেক দেরি হয়। প্রাইমারি রিপ্লেসমেন্টে যতটা তাড়াতাড়ি নর্মাল লাইফে ফেরা যায়, আবার সার্জারি করলে সেটা অনেক বড় সার্জারি হয়, ইনফেকশন হওয়ার একটু চান্স বেশি থাকে এবং পুনরায় আগের মতো ফিরে আসতে অনেকটা বেশি সময় লাগে।
1: সঙ্গী রয়েছেন, একটু শুনে নেব।
2: নমস্কার,
3: আমি বীরস্ট্রিট থেকে সমীরণ ব্যানার্জি বলছি। ডাক্তার নমস্কার। দিদি আপনাকে নমস্কার।
1: বলুন
2: বলুন।
3: বলছি যে মানে কনস্টিপেশনের সঙ্গে হাড়ের বা জয়েন্টের পেনের কোন সম্পর্ক আছে কি, রিলেশন আছে? এক আর দুই হচ্ছে, আজকে 2-3 বছর আগে সিঁড়ি থেকে জল একটা জলের বালতি নিয়ে তিনতলা থেকে দোতলা নামতে গিয়ে আমার মানে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছিলাম, ধাক্কা লেগে গেছ, পড়ে যায়নি, কিন্তু সেই কোনোই থেকে আর কবজির মধ্যে বাইসেপটাতে আমার ব্যথা করে, মানে যন্ত্রণা হয় মাঝে মাঝে। এটার কি কোনো সলিউশন আছে? আমি যোগাসন করি, যোগাভ্যাস করি রেগুলার।
1: শুনতে থাকুন, আপনি সঙ্গে থাকুন।
0: হ্যাঁ, কনস্টিপেশনের সঙ্গে সম্পর্ক দুটো ভাবে আছে। একটা হচ্ছে যে যাদের ব্যাক পেনে ভুগছেন, কোমরে ব্যথা আছে, ক্রনিক ডিস্কের প্রবলেম আছে, তাদের কিন্তু কনস্টিপেশন থাকলে তাদের কোমরে ব্যথাটা সারতে চায় না, বিকজ তাদের ফোর্স বেশি প্রয়োগ করতে হয়, তার জন্য কোমরেও চাপ তাদের বেশি পড়ে। এছাড়া কিছু স্পন্ডলাইটিস আছে, যদি কনস্টিপেশনটা আপনার ইরিটেবল বাউল সিন্ড্রোম ডিজিজের জন্য হয়, অনেক মানুষের হয় অল্টারনেটিভ কনস্টিপেশন, অল্টারনেটিভ ডায়রিয়া, ইরিটেবল বাউল সিন্ড্রোম বলে একটি রোগ আছে, এই রোগটির সঙ্গে কিন্তু ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা স্পন্ডলাইটিস কিন্তু অ্যাসোসিয়েটেড হয়। তাই এই দুটো সম্পর্ক কনস্টিপেশনের সঙ্গে আছে কোমরে ব্যথার। আর আপনি হাতের যে চোটটার কথা বললেন, সেই চোটটা মূলত মোস্ট লাইকলি আপনার মাসেল বা টেন্ডনের কোনো আঘাত হয়েছে আপনার কনুইয়ের আশেপাশে। ক্লিনিক্যালি এটা ভালো করে ডায়াগনোসিস করতে হবে যে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আপনার ব্যথাটা হয়েছে, তারপর কিন্তু এটা সম্পূর্ণ চিকিৎসা করা সম্ভব, প্রয়োজনে কিছু এক্সরে করার দরকার হতে পারে। অনেক সময় পয়েন্ট ব্যথার জন্য আমরা লোকাল ইঞ্জেকশন দিয়েও কিন্তু সেই ব্যথাগুলো সারিয়ে দিতে পারি।
2: আমাদের একজন নাজির হোসেন বিশ্বাস লিখছেন, এই 16 জুলাই মোটরবাইক থেকে পড়ে গিয়ে কলারবোন ভেঙে যায়, বয়স 50, অপারেশন করে পাত লাগানো হয়েছে, এই অবস্থায় হাত কি নড়াচাড়া করা যাবে, কতদিন রেস্ট প্রয়োজন বলবেন প্লিজ। সেই সঙ্গে 2 নম্বর প্রশ্ন করেছেন, মেঝেতে বসে থাকলে কোমরে ব্যথা করে, কি করব, বয়স আবার 58।
0: হ্যাঁ, তো প্রথম প্রশ্নের উত্তর দিই, কলারবোন যদি আমরা অপারেশন করে প্লেট লাগিয়ে সেটা ফিক্স করি, সেটা এই কারণেই অপারেশন করা হয় যাতে সেটা সঠিকভাবে জোড়ে এবং যাতে আমরা তাড়াতাড়ি আপনার জয়েন্টের মুভমেন্ট বা এক্সারসাইজ অ্যালাউ করতে পারি। এখন এইটা ডিপেন্ড করছে যে আপনার হাড়টা কতটা স্ট্রং ছিল এবং সেখানে প্লেট স্ক্রুটা কতটা ভালোভাবে লাগানো হয়েছে। বাট জেনারেলি আমরা যে অ্যাডভাইস দিই, আমরা 2 সপ্তাহ মানে সেলাই কাটা হয়ে গেলে তারপর থেকে শোল্ডার, এলবো এবং কিছু এক্সারসাইজ অ্যালাউ করি যাতে করে জয়েন্টে স্টিফনেস না হয়।
2: আচ্ছা, কতদিন রেস্ট প্রয়োজন বলছেন?
0: রেস্ট মানে আপনি নিজের হাতে খাওয়া বা হালকা কাজকর্ম আপনি 2 সপ্তাহ পর থেকে করতে পারেন, বাট কোনোরকম ভারী কিছু করা, বাইক চালানো, এগুলো কিন্তু 3 মাসের পর।
2: আর যে মেঝেতে বসলে
0: কোমরে ব্যথা হওয়ার এটার কারণ
2: এটা অনেকেরই হয়।
0: হ্যাঁ এক্স্যাক্টলি, এটার কারণ হচ্ছে যে মেঝেতে বসলে উঠলে তার মানে ডেফিনেটলি অলরেডি তার কোমরে স্পাইনে একটা সমস্যা আছে, সেটা স্পন্ডেলাইটিস হতে পারে, সেটা দুর্বল মাসেল হতে পারে, অনেকের উইক মাসেলসের জন্য এরকম সমস্যা হয়, অনেকে যারা ডায়াবেটিস বা থাইরয়েড

0: ভোগেন তাদের হাড় একটু নরম হয়, মাসেলের ক্ষমতা কমে যায়, তাদের ক্ষেত্রেও এটা হয়। বা অনেকে যারা অনেক ঝুঁকে ঝুঁকে কাজ করেন তাদের ক্ষেত্রে কোমরের কার্ভেচারটা ডিস্টার্ব হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু নিচে বসলে উঠলে ব্যথা হয়। মূলত কিছু রেগুলার কোমরের এক্সারসাইজ করা, প্রয়োজন হলে ক্যালসিয়াম ভিটামিন ডি কিছু মেডিসিন নেওয়া, খুব সমস্যা হলে একটা এক্স রে করে তারপর ঠিক করে দেখা উচিত।
1: এই ক্যালসিয়াম ভিটামিন ডি নিয়ে আসবো, একটা প্রশ্ন রয়েছে আমার মনে, সেটা আসবো, কিন্তু তার আগে
2: লিসেনার
1: রয়েছে, লিসেনার কে রয়েছেন আমাদের সাথে। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার,
1: কি বলুন?
3: হ্যাঁ ডাক্তারবাবুকে এবং ম্যাডামকেও নমস্কার।
1: নমস্কার।
3: বলছি ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন,
1: নামটা জানলাম না আপনার,
3: বলতে আমি আমার সমস্যাটার কথা বলছি। তা আমার বয়স হচ্ছে 53। হ্যাঁ, আমি মানে আমার 1918 বা 1919 সালে, আমার ঠিক মনে পড়ছে না, তখন থেকে মানে আমার হাঁটুতে অস্থিওআর্থ্রাইটিস ধরা পড়ে। তা মাঝখানে আমি ট্রিটমেন্টে ছিলাম, ওষুধ খেয়েছি, ভালোই ছিলাম, কিন্তু এখন কি হচ্ছে, এখন মানে কোমরে প্লাস ঘাড়ে এত ব্যথা, তার সঙ্গে আবার হাঁটুতে, মানে আমি এমনিতেই চোখে দেখতে পাই না।
0: আচ্ছা,
3: তার মধ্যে মানে আমাদের চলাফেরা যদি এরকম ভাবে করতে হয়, স্যার একদম চলাফেরা করতে পারছি না, যদি এর মানে আমি অনেক ওষুধ খেয়েছি, ডাক্তারবাবু যে ডাক্তারবাবুকে দেখিয়েছি, ডাক্তারবাবুকেও বলেছি সমস্যাটার কথা, আমি অনেক ওষুধ খেয়েছি বা এখনো খেয়ে যাচ্ছি, কিন্তু স্যার কিছুতেই কিছু কমছে না, মানে এর উপায়টা যদি একটু বলেন, কারণ চোখে না দেখতে পেলে আবার যদি হাঁটা চলা না করতে পারি তাহলে তো বুঝতে পারছেন কতটা সমস্যা হতে পারে।
0: হ্যাঁ, আপনি যেরকম বললেন আপনার হাঁটুতেও সমস্যা ছিল, এখন ঘাড়ে কোমরে হচ্ছে, এবং অনেক দিন বা অনেক বছর থেকেই আপনি সেটাতে ভুগছেন। তো আমরা যে আলোচনাতে যেটা বলে এসেছিলাম যে একটু কম বয়সে যদি এগুলো এফেক্ট করে তাহলে কিন্তু সেটা নর্মাল হাড়ের ক্ষয় সেটা হয় না, কিন্তু সেটা কোনো রকম স্পেসিফিক টাইপ অফ জয়েন্টের আর্থ্রাইটিস বা স্পন্ডলাইটিস। তো আপনি পুরুষদের ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, যেটাতে কিন্তু আমাদের শরীরে ঘাড় পিঠ মানে আমাদের পুরো শিরদাঁড়াটাই কিন্তু ফিউজ হয়ে যায়, একদম বাঁশের মতো ফিউজ হয়ে যায়, সেখান থেকে তারপর হাঁটু, হিপ জয়েন্ট, আদার বড় বড় জয়েন্টগুলোও কিন্তু এফেক্ট হতে শুরু করে। তাই আমি বলবো যে এটা নর্মাল স্পন্ডলাইটিস ভেবে শুধুমাত্র ব্যায়াম বা ক্যালসিয়াম ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলে হবে না, আপনার ঘাড় কোমর এর এক্সরে করা প্রয়োজন, স্পেসিফিক ব্লাড টেস্ট প্রয়োজন হলে MRI করে আপনাকে প্রথমে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে যে আপনার কি হয়েছে এক্স্যাক্টলি, তারপরে কিন্তু সমস্তটাই চিকিৎসা করা সম্ভব। তাই আমি বলবো যে প্রপার ডায়াগনোসিসের জন্য কাউকে স্পেশালিস্ট কাউকে দেখান এবং কোমর ঘাড়ের সমস্যা দূর করুন, হাঁটুর সমস্যা দূর করুন, কারণ আপনার এমন কিছু বয়স এখনো হয়নি যে আপনি এখন থেকে পুরোটাই ইমোবাইল হয়ে যাবেন।
1: আর এই যে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের কথা বলছিলাম, আমাদের একটা ধারণা রয়েছে যে হাড়ের সমস্যা হচ্ছে মানেই আমাকে একটা ক্যালসিয়াম খেয়ে নিতে হবে বা ভিটামিন ডি মনে হয় আমার ডেফিসিয়েন্সি হয়েছে। তাই অনেকেই দেখা যায় যে হাড়ে একটু ব্যথা, ঘাটে ব্যথা এইসব যদি হয়ে থাকে, ডাক্তারের কাছে যাই না যাই একটা ওষুধ দোকান থেকে গিয়ে আমরা ক্যালসিয়াম কিনে খেয়ে নিই।
0: হ্যাঁ,
1: এটা কতটা ঠিক, মানে হাড়ের ব্যথা মানেই কি ক্যালসিয়াম ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়?
0: না, একদমই তা নয়। আমরা এটাকে রিলেট করি কারণ আমরা এটা জানি, হাড় নিয়ে শুধু ক্যালসিয়াম অ্যান্ড D3 নিয়ে জানি। D3টা এখন সবার কম, তার কারণ হচ্ছে সানলাইট এক্সপোজার আমাদের কমে যাচ্ছে, প্লাস পলিউশনের জন্যে যে UV রেন্থ দরকার D3 তৈরি হওয়ার জন্যে তাদেরও সেটা আসছে না পৃথিবীতে। তাই এখন এরকম হচ্ছে যে আমাদের যারা মাঠে কাজ করছেন সারাদিন তাদেরও D3 কম হচ্ছে। D3টা প্রয়োজন আছে, কিন্তু কোন বয়সে কতটা প্রয়োজন বা কিভাবে প্রয়োজন সেটা সঠিকভাবে না নিলে কিন্তু হবে না। আর ওভার দ্য কাউন্টার মানে দোকান থেকে ক্যালসিয়াম কিনে কিনে খেয়ে সেটার কোনো কার্যকারিতা নেই। বেশিরভাগ সময় আমরা ভুল ডোজে বা ভুল সল্ট অফ ক্যালসিয়াম কিনে নিই, যেটা আমাদের শরীরে কিন্তু অ্যাবজর্ব হয়তো হলো না, আদেও কাজ করলো না। এবার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোই কিন্তু একদম হাতে হাত রেখে কাজ করে, তাই ভিটামিন ডি দিলাম না শুধু ক্যালসিয়াম খেলাম কাজ হবে না। আবার আমি কখনো সপ্তাহে সপ্তাহে কারোর থেকে শুনে ভিটামিন ডি খেয়ে যাচ্ছি কিন্তু আমার খাবারের মধ্যেও ক্যালসিয়াম নেই বা আমি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিচ্ছি না, সেটারও কোনো কাজ নেই। তাই হাড়ের ব্যথা মানেই যেরকম ক্যালসিয়াম বা ভিটামিন ডির প্রবলেম তা নয়, অনেক কারণে হাড়ের ব্যথা হতে পারে।
1: ওজন বৃদ্ধি হয়ে যাওয়াটা কি হাড়ের ব্যথার বা জয়েন্ট পেনের অন্যতম কারণ, বেশি ওজন হওয়া?
0: যাদের অলরেডি হাঁটুর সমস্যা আছে বা কোমরের সমস্যা আছে

0: তাদের ক্ষেত্রে ওজনটা আমরা সবসময় নিয়ন্ত্রণে রাখতে বলি, তাদের ক্ষেত্রে বাড়লে প্রবলেম হবে। কিন্তু একটা ইয়ং মানুষের একটু ওজন বাড়লো তার জন্যেই যে তার ব্যথা হবে তা না। বলা হয় যে মোর দ্যান 10% বডি ওয়েট যদি 6 মান্থসের মধ্যে বেড়ে যায়, তাহলে সেটা শরীরের জন্য অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়,
1: তাহলে ওজনটা কমাতে হবে, তখন কমাতে হবে, হাঁটতে বলা হয়। যার এত পায়ে ব্যথা, যার জয়েন্ট পেন, যে একটু সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারছে না বা হাঁটতে পারছে না,
2: আলাদা কি এক্সারসাইজ
1: করবে? সে কি করবে? সে বসে বসে এক্সারসাইজ করবে
0: না, তার আগে হাঁটুর ব্যথা ঠিক করতে হবে। অনেক মানুষ আছেন, স্পেশালি শুনলে অবাক হবেন, যে যারা কোনোদিন হয়তো খেলাধুলা করেনি, মাঠে যায়নি, চোট পায়নি, কিন্তু তাদেরও কিন্তু হাঁটুর ভেতরে স্পেসিফিক বাড়ির কাজ করতে গিয়েও লিগামেন্ট ছিঁড়ে যায়, এবং সেই লিগামেন্ট ছেঁড়াটা ইগনোর করতে করতে করতে করতে সেটা আর্থ্রাইটিসে পরিণত হয়, এবং সেই আর্থ্রাইটিস থেকেই পা বেঁকে যায়। কিন্তু সেটাই যদি আমরা আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি, আমরা সেই লিগামেন্টটা রিপেয়ার করতে পারি এবং তার হাঁটুটাকে আগের মতো ফিরিয়ে দিতে পারি।
1: আচ্ছা,
0: সুতরাং রোগ, সঠিক রোগ নির্ণয়টা খুব ইম্পর্টেন্ট।
1: আচ্ছা, এই যে খেলোয়াড়দের ক্ষেত্রে, বিশেষ করে ফুটবল প্লেয়ারদের ক্ষেত্রে, মানে হাঁটুর জয়েন্ট যেটা, সেটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানে একটা বয়সের পর তারা একদম পিওর আর্থ্রাইটিসের রোগী হয়ে পড়েন। এটা কেন? তারা তো সারা জীবন ভীষণ শৃঙ্খলা পরায়ণ থাকছেন, এবং দেখা যায় যে আফটার রিটায়ারমেন্টও তারা কিন্তু শরীরের যত্ন নেন, তাহলেও কেন এই বিষয়টা ঘটে?
0: তার কারণ হচ্ছে, এই যে বললাম, সায়েন্স এখন ইভলভ করছে। আগে আমাদের হাঁটুর লিগামেন্টের ট্রিটমেন্ট, যে সার্জারি হতো আমাদের হাঁটুতে, মূলত জাস্ট ব্রিফলি বলছি বোঝার জন্যে, দু রকমের লিগামেন্ট থাকে। একটা থাকে পিওর লিগামেন্ট, সেটা ইলাস্টিক, মানে রাবার ব্যান্ডের মতো টাইট এবং হাঁটুটাকে ধরে রাখে। আর একটা থাকে মেনিসকাস বলে একটা কার্টিলেজ থাকে, যেটা শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে, মানে আমাদের হাঁটুর দুটো হাড় যাতে ঘর্ষণ না হয় সেইটার জন্য কাজ করে। তো অতীতে এই মেনিসকাস যদি ছিঁড়ে যেত, এটার ট্রিটমেন্ট ছিল ওটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, ওটার কোনো রিপেয়ার বা রিকনস্ট্রাকশনের মতো অপশন কিন্তু ছিল না। তার জন্য কি হতো, এই মেনিসকাসটা বাদ চলে গেলে আস্তে আস্তে আস্তে আস্তে হাঁটুটা কিন্তু একটা সময়ের পর আর্থ্রাইটিসের দিকে চলে যেত।
1: আচ্ছা,
0: কিন্তু এখন আপনি যদি বলেন, আমরা বলতে পারি যে আমরা মেনিসকাস যত খারাপভাবেই ছিঁড়ে যাক না কেন, আমরা সেটাকে রিপেয়ার করতে পারি। ইভেন মেনিসকাস ট্রান্সপ্লান্টও হচ্ছে, মানে কারোর ধরুন এতটাই খারাপ হয়ে গেছে, আমরা অন্য মানুষের থেকে ম্যাচ করে অর্গান ট্রান্সপ্লান্টের মতো মেনিসকাস ট্রান্সপ্লান্ট করতে পারি। কার্টিলেজ নষ্ট হয়ে গেছে, আগে এটার কোনো ট্রিটমেন্ট ছিল না, এখন আমরা কার্টিলেজ তৈরি করতে পারি, ল্যাবে গ্রো করে ওখানে আমরা লেয়ারটা আবার বানাতে পারি। সুতরাং এখন আমরা নতুন করে হাঁটুটার বয়স ফিরিয়ে দিতে পারবো, আগে যেইগুলো ছিল না। আগে তারা শুধুমাত্র এক্সারসাইজ, মনের জোর, এটার উপর ডিপেন্ড করে কাটাতেন, যার জন্য শেষ বয়সে এসে তাদের হাঁটুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে।
1: এই ধরনের চিকিৎসা কত বয়স পর্যন্ত করা সম্ভব?
0: 55 to 60 years অবধি, যে সমস্ত মানুষরা অ্যাক্টিভ, যাদের মাসেল পাওয়ার খুব ভালো আছে, খুব খারাপ আদার কোনো কোমরবিডিটিস নেই, তাদের ক্ষেত্রেও আমরা জয়েন্ট প্রিজারভেশন সার্জারি করি। এটা ডিপেন্ড করছে শুধু বয়স না, তার শারীরিক কন্ডিশন, তার মানসিক, তার মাসেলের কতটা জোর আছে, তার ফিটনেস লেভেল কি, সমস্ত কিছুর উপর নির্ভর করছে।
2: আমাদের স্টুডিওর ঘড়ি বলছে যে এখন ঠিক 9:57 হয়ে 53 সেকেন্ড। সময়টা এই কারণেই জানান দিচ্ছি, কেননা আর কয়েক মিনিট পর, মানে 2 মিনিট হার্ডলি আমাদের কাছে আছে, তারপরে আমাদের প্রোগ্রামটা 10 মিনিটের জন্য ফ্রিকোয়েন্সিতে আপনারা শুনতে পাবেন না, সেটা ঠিক, কিন্তু আমাদের ফেসবুক লাইভ যেটা চলছে, মানে 100.1 FM Gold কলকাতার পেজ থেকে
1: এবং আকাশবাণী কলকাতা,
2: ঠিক তাই, সেই পেজ দুটো থেকে লাইভ কিন্তু চলবে, মানে যেমন চলছে সেরকম চলবে ঠিক 11টা পর্যন্ত। তাই যারা আমাদের 100.1 FM Gold-এর ফ্রিকোয়েন্সিতে শুনছেন, হ্যাঁ, তারা কিন্তু শুনতে পাবেন না কিছুক্ষণের জন্য, কিন্তু ফেসবুকে তার জন্য আসতে পারেন। ফেসবুক লাইভে আমরা থাকছি, মৌসুমি সুস্মিতা রয়েছি আপনাদের সাথে, আর আমাদের সাথে, মানে আপনাদের সাথে
1: আমাদের আজকের অতিথি আছেন ডক্টর অর্ণব কর্মকার, এবং সেই সঙ্গে আপনারা সমস্ত প্রশ্ন রাখুন আমাদের লাইভে কমেন্ট সেকশনে গিয়ে। অন এয়ার হব আমরা ঠিক রাত 11টা বেজে, এই দশটা বেজে দশ মিনিট,
2: ঠিক তাই। আর তার সাথে সাথে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন, 9903052992 এই নাম্বারটা তো খোলা রয়েছে। এই দশটা মিনিট কিন্তু আমরা ফোনটা নিচ্ছি না, দশটা মিনিট পরে আবারও আমরা মানে আমাদের যে সরাসরি কথা বলারটা রয়েছে মানে 2 to 4 8

0: 1.85, এটা ঠিক 10 মিনিট পর থেকে আর একবার আমরা নেব। আর ততক্ষণ আপনারা আমাদের সাথে আছেন ফেসবুক লাইভে, আর অবশ্যই ফেসবুক লাইভের সাথে সাথে যেটা আছেন সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে, এই দুটো মাধ্যমে কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত থাকছেন। যেমন এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন, যাদবেন্দ্র পণ্ডা তিনি যুক্ত হয়েছেন, মিন্টু কয়াল তিনি যুক্ত হয়েছেন, মানে এরকম বহু মানুষ কিন্তু আমাদের সাথে অলরেডি আছেন, যারা আমাদের সাথে ফেসবুক লাইভে আছেন, আমাদের সাথে থাকেন প্রত্যেকটা সময়। আর জয়েন্টের যে কোনো প্রেন, জয়েন্টের যে কোনো ব্যথা এবং তার প্রতিকার, এই নিয়ে আপনিও কিন্তু থাকছেন আমাদের সাথে
1: নিশ্চয়ই। স্টুডিওর ঘড়ি বলছে 9:59:48 আর কয়েক সেকেন্ডের ব্যাপার, তারপরেই কিন্তু আমরা অন এয়ার থেকে সোজা চলে যাচ্ছি শুধুমাত্র লাইভে ফেসবুক পেজে, আর আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে ডাক্তারবাবু উত্তর নিয়ে থাকবেন আপনাদের সঙ্গে।
0: ঠিক তাই। আর
2: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, আহত 10 জন। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচল বিশ্বের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য, বলল বিদেশ মন্ত্রক। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমনমূলক নীতির সমালোচনা। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় সময় রাত 12:30 ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও একই দিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্যযাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
3: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
2: ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আগে যে শুল্ক 70% পর্যন্ত ছিল তা শূন্য হবে। সামুদ্রিক পণ্যে 21% বেশি শুল্ক তুলে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং পণ্য ও অটো যন্ত্রাংশে প্রায় 18% শুল্ক বাতিল হবে। চামড়া ও জুতো শিল্পে 16% পর্যন্ত শুল্ক শূন্য হবে। বস্ত্র ও পোশাক খাতে প্রায় 12% শুল্ক তুলে নেওয়া হবে। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ কার্যকর হওয়া উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এমটি আল বাহিয়া ও এমটি মোম্বাসা নামের দুটি জাহাজের উপর হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সকালে নতুন দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে বিদেশ মন্ত্রকে তলব করে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। জাহাজ দুটিতে মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী

0: এমটিআল বাহিয়ার 12 জন ভারতীয় নাগরিকের মধ্যে 1 জন প্রাণ হারিয়েছেন, 1 জন আহত। এমটি মোম্বাসাতে থাকা 18 জন ভারতীয় নাগরিকের মধ্যে 9 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিদেশ মন্ত্রক মৃত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি শোক ব্যক্ত করেছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। এদিকে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী 2টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আজ ভারত ইরানের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ ও জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। আন্তর্জাতিক মহলে নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লি আশা প্রকাশ করে।
1: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया।
0: ভারত আগামীকাল থেকে হায়দ্রাবাদে ব্রিক্সের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠকের আয়োজন করছে। দুদিনের এই বৈঠকে ব্রিক্সভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং শীর্ষ সরকারি আধিকারিকরা অংশ নেবেন। ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থিত উন্নয়নের ভিত্তি নির্মাণকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 8.78 গিগাওয়াট স্থাপিত ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি সক্রিয়ভাবে কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। এছাড়া আরও 10টি নির্মীয়মান চুল্লির সম্মিলিত ক্ষমতা 8000 মেগাওয়াট। সরকার জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করতে এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভারত তার পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারিত করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
2: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे एमओयू साइन हुए राज्य सरकार के साथ।
0: কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনদান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন মিলেছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্র 1000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিব্যাঙ্গজনদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতার নন্দন চত্বরে আজ 9 দিনের দিব্যকলা মেলার সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনদের জন্য এই মেলা শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজনকে সমাজের মূলধারায় সামিল করা। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থবছরে এপর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই কর সংগ্রহের হার 16.11% বেশি। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথস্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত, এর আগে তা নির্ধারিত ছিল 14 জুলাই অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3রা অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারত

0: সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। ইউরোপিয়ান ওপেন জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব 13 বিভাগে ভারতের দিব্যাংশী জেন চ্যাম্পিয়ন হয়েছেন। জার্মানির হ্যামবার্গে একটি সোনা ও দুটি ব্রোঞ্জ সহ ভারতীয় প্রতিযোগিতায় মোট 3টি পদক পেয়েছে। প্রখ্যাত দাবাড়ু এবং দেশের বর্ষিয়ান গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলী ফিশার র্যান্ডম সুইস চ্যাম্পিয়নশিপ র্যাপিড প্রতিযোগিতায় রূপো জিতেছেন। সুইজারল্যান্ডের বিএলএ আয়োজিত এই প্রতিযোগিতায় 7 রাউন্ডের ম্যাচে 5.5 পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে। ঐতিহাসিক এই চুক্তির সুবাদে ভারতের 99% পণ্যই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজের উপর হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু। ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে তলব করে তীব্র প্রতিবাদ ভারতের। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: সেটাতে যদি কমে যায় তো ভালো, না হলে পরবর্তী ইনভেস্টিগেশন এবং চিকিৎসা করতে হবে।
2: ঠিক যেমনটা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে 10:10 ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে, মানে ফ্রিকোয়েন্সি তো কথা তো হচ্ছিলই ফেসবুক লাইভে, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমরা এই মুহূর্তে আবারও চলে এসেছি 100.1 FM গোল্ডের ফ্রিকোয়েন্সিতে।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। FM গোল্ড।
4: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ড এ।
3: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ড এ। আরোগ্য। আরোগ্য 100.1 FM গোল্ড এ।
2: যেমনটা আমরা বলেছিলাম, ফিরে এলাম তার কারণ চিকিৎসা এবং প্রতিরোধ এই বিষয়ে। আপনারা আমাদের টেলিফোন করছেন 2248 0 85। এই মুহূর্তে টেলিফোনে আমরা আবার কথা বলা শুরু করব। হোয়াটসঅ্যাপ করুন 9903050992 তে, আর আমাদের ফেসবুক দুটো পেজ 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি পেজেরই লাইভের কমেন্ট সেকশনে কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন রাখছেন। আর তার সাথে বলে দিই যে আমাদের ফেসবুক লাইভের যাদবেন্দ্র পণ্ডা একটা প্রশ্ন করেছিলেন। তিনি বলছেন যে আমি নিজে অস্টিও আর্থারাইটিসের পেশেন্ট, হাঁটুর ব্যথা ও জয়েন্টের ব্যথা আছে। অনেক কিছুই জানতে পারলাম আজকের আলোচনা থেকে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ব্যথার জন্য মিউকয়েডস এবং প্রতিদিন রাতে ব্যথার জন্য উনি প্যারাসিটামল 650 যদি খান তাহলে কি কিডনির সমস্যা হতে পারে?
1: হ্যাঁ অবশ্যই হতে পারে। প্যারাসিটামল 650 বলা হচ্ছে যে এখন কিন্তু ক্রনিক সেফ নয়, রোজ খাওয়া যাবে না।
2: আচ্ছা,
1: এটা প্রয়োজন মতো আমরা নিতে পারি, কারণ একটা সার্টেন এজের পরে শুধুমাত্র কিডনি না, আমাদের আদার অর্গানসও ভাবতে হবে, কারণ এই মেডিসিনটা আপনার লিভার কিন্তু হজম করছে। তাই এই ক্রনিক যদি প্যারাসিটামল লিভারে যেতে থাকে তাহলে কিন্তু এটা লিভারের জন্যও টক্সিক হতে পারে।
2: তপন দাস তিনি ফেসবুক পেজে লিখছেন, ডাক্তারবাবুকে নমস্কার, আমি 2009

0: তাহলে আমার হাতের উপরে আঘাত লাগে। তখন ডাক্তারবাবু দুদিন দুটো ইঞ্জেকশন দিয়েছিলেন আর ব্যথার ওষুধ দিয়েছিলেন, কিন্তু মাঝে মাঝে কাজের যখন চাপ পড়ে ব্যথাটা জেগে ওঠে, অনেক কষ্ট হয়। এই ব্যথাটার কারণটা কি রক্ত জমাট বেঁধে থাকার কারণে নাকি কাজের চাপে?
1: না, এতদিনের ইঞ্জেকশনের জন্য এখন ব্যথা কিন্তু হবে না মোস্ট লাইকলি। যেটা হতে পারে যে তখন যে আঘাত লেগেছিল আপনার, সেই আঘাতে যদি ভেতরে মাসেলের কোনো রকম ইঞ্জুরি হয়ে থাকে, যেটা অনেকেরই হয়, আমরা ইগনোর করি বা আমরা বুঝি না, কারণ আমরা সব শোল্ডারের ব্যথাকেই ফ্রোজেন শোল্ডার বলে চালিয়ে দিই। শোল্ডারের মধ্যে রোটেটর কাফ বলে একটা মাসেল আছে, যেই মাসেলটাও কিন্তু ধাক্কা বা আঘাতের জন্যে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেখান থেকে বিভিন্ন সমস্যা, বার্সাইটিস বা টেন্ডিনাইটিস হতে পারে। যেই ব্যথাগুলো কিন্তু পুরোটাই নির্ভর করছে কতটা কাজ করছেন। যদি হাত রেস্টে রাখেন ব্যথা কম থাকবে, হাতে বেশি লোড পড়লে ব্যথা বেশি হবে।
0: আমাদের সঙ্গে রয়েছেন লিসেনার, নমস্কার, কে বলছেন, ফোনে কে আছেন সরাসরি?
2: ঢাকা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি,
0: বলুন।
2: নমস্কার ডাক্তারবাবু।
1: নমস্কার।
2: বলা হয় যে অমাবস্যা পূর্ণিমায় নাকি জয়েন্টের ব্যথা বাড়ে, এটা কতখানি বৈজ্ঞানিক ভাবে এটা কতটা সত্য? আর দ্বিতীয় হচ্ছে যে এই জয়েন্টের যে পেন, এটার জন্য কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, নাকি অনেকে বলছে সানবাথ নিলে নাকি ভালো হতো? সানবাথটাই বা কতখানি বৈজ্ঞানিক, এটা একটু যদি আলোচনা করেন ভালো হয়। নমস্কার,
0: শুনতে থাকুন আপনি।
1: আচ্ছা, আমরা যেটা অলরেডি আলোচনা করেছি তাও সংক্ষেপে বলে দিই আপনার জন্য, যে এই জয়েন্টের পেইনটা যাদের আর্থরাইটিস আছে, অটো ইমিউন আর্থরাইটিস মানে রিউমাটয়েড আর্থরাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, তাদের ক্ষেত্রে একটা সাইক্লিক্যাল হরমোনাল চেঞ্জ এবং ইমিউনিটি সিস্টেমের চেঞ্জের জন্য জয়েন্টের স্টিফনেসটা কম বেশি হয়, এবং অনেক মানুষের ক্ষেত্রে সেটা এই অমাবস্যা পূর্ণিমা মানে 15-20 ডেজের একটা ইন্টারভেল ম্যাচ করে যায়, তাদের ক্ষেত্রে এই ফিলিংটা বেশি হয় যে এই সময় কখনো বাড়ছে কখনো কমছে। এই ছাড়া এটার আর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। দ্বিতীয়ত, জয়েন্ট পেইনের সমাধান মানেই যে ব্যথার ওষুধ তা কিন্তু নয়। আমি প্রথম থেকেই বারবার যে জিনিসটাতে আমরা গুরুত্ব দিতে চাইছি, যে পেইনের উৎসটা কি, সেটা কেন হচ্ছে, সেটা কি কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার জন্য হচ্ছে বা কোনো ভেতরে জিনিস ছিঁড়ে গেছে বা আপনার হাঁটুর অ্যালাইনমেন্টটা খারাপ হয়ে গেছে মানে বেঁকে গেছে, উৎসটা যদি আমরা ধরতে পারি, রোগটা যদি প্রপারলি ডায়াগনোস করতে পারি, তাহলে কিন্তু তার বিভিন্ন রকম চিকিৎসা এখন আছে। সেটা এক্সারসাইজ ফিজিওথেরাপি থেকে শুরু করে কিছু মেডিসিন থেকে শুরু করে লাইফস্টাইল মডিফিকেশন থেকে শুরু করে লোকাল ইঞ্জেকশন হতে পারে, ভিতরে কিছু রিজেনারেটিভ থেরাপি হতে পারে, বিভিন্ন রকম চিকিৎসা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। আর সানবাথ নিয়ে যেটা আপনি বললেন, এটা বলা হয় সানবাথ মানে সূর্যের আলো থেকে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়,
0: যেটা একটু আগেই
1: কথা বলছিলাম। এই ভিটামিন ডি নিলে প্লাস আমরা যেটা জানি যে আমাদের গরম শেক দিলে আমাদের জয়েন্টের ব্যথা কমে, মাসেলের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ে, মাসেলগুলো একটু ফ্লেক্সিবল হয়, বডির একটু স্ট্রেংথ ভালো মনে হয়, তাই অনেক মানুষ রেগুলার সানবাথ নেন, তারা একটুখানি ব্যথা থেকে মুক্তি পান এবং শরীরে একটু ভিটামিন ডি তৈরি হয়।
0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার দিদি, দিদি দুই দুই দিদিকে নমস্কার আর ডাক্তারবাবুকে নমস্কার।
1: নমস্কার
3: ডাক্তারবাবু, আমি না হাঁটু ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ, হাঁটুতে আমার জয়েন্টে মাঝখানে জয়েন্টে ব্যথা, বেলবা থেকে লক্ষ্মীমণিদা বলছি ডাক্তারবাবু।
0: হ্যাঁ বলুন।
3: হাঁটুর মাঝখানে ব্যথা হয় মাঝে, এত ব্যথা, এত যন্ত্রণা, মনে হয় কি যেন ওই জায়গাটা যেন বেশ মানে খুব যন্ত্রণা করছে। একটা আমার হচ্ছে বা হাঁটুটা ডান, হাঁটুটা ঠিক আছে। তারপরে আমার ডাক্তার দেখালাম, ডাক্তারে ক্যালসিয়াম এক মাস খেলাম, খাওয়ার পরে তার ডাক্তার বললো যে আর খেতে হবে না, কিন্তু তবুও তো ব্যথাটা তবু কমছে না, কিন্তু বললো যে সিঁড়ি বাড়িতে না করলো, কিন্তু সিঁড়ি না বাড়লে তো আমার তো ওঠা নামাই তো অসুবিধা, কারণ আমার তো বাড়িতে আমার দোতলা না, এই জন্য সিঁড়ি বাড়িতে হয় ডাক্তারবাবু, এখন কি করবো আর সেইটাই বললে একটু ভালো হয় ডাক্তারবাবু।
0: বেশ, শুনতে থাকুন আপনি।
1: হ্যাঁ, যেটা মনে হলো বা যেটা সমস্যা আপনি বলছেন, এটাই এখন বয়স্ক মানুষদের কমন সমস্যা সবার বাড়িতে। এটা ডিনোট করছে যে আপনার একটা অস্টিও আর্থারাইটিস হয়েছে এবং সেই অস্টিও আর্থারাইটিসটা একটু সিভিয়ার গ্রেডের দিকেই আছে। যখন সিভিয়ার গ্রেডে অস্টিও আর্থারাইটিসটা চলে যাচ্ছে একটা সার্টেন এজের পর, তখন হাঁটুর ভেতরে গ্যাপটা কমে যায়, জয়েন্টের যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডটা শুকিয়ে যায়, তখন হাড়ে হাড়ে ঘষা খায়। এবং এই সময় আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি অ্যাভয়েড করতে বলি যদি আপনাকে ওই হাঁটুটা আরও বেশি দিন চালাতে হয়।

0: যার মধ্যে অন্যতম হচ্ছে যে মাটিতে বসা, মেঝেতে বসা এবং সিঁড়ি ওঠানামা। এই দুটো অ্যাক্টিভিটিতে আমাদের অনেক বেশি লোড পড়ে হাঁটুর ওপর নর্মাল হাঁটা চলার তুলনায়। সেই জন্যই হয়তো ডাক্তারবাবু আপনাকে সেটা অ্যাভয়েড করতে বলেছেন। যতটা সম্ভব অ্যাভয়েড করুন। আপনি একটা নি ক্যাপ বা হাঁটুর মোজা ইউজ করতে পারেন যতক্ষণ আপনি দাঁড়িয়ে কাজ করছেন বা আপনাকে সিঁড়ি উঠতে নামতে হচ্ছে, কিন্তু শুধুমাত্র ক্যালসিয়ামে এটার সমাধান কিন্তু হবে না। প্রপার এক্সরে করে দেখতে হবে যে আপনার হাঁটুর অ্যালাইনমেন্টটা কী আছে, কতটা হাড়ের ক্ষয় হয়েছে, এর সাথে ক্যালসিয়াম, আদার মেডিসিন, রেগুলার এক্সারসাইজ এগুলো করতে হবে। এবং যদি আর্থারাইটিসটা খুব সিভিয়ার গ্রেডের হয় তাহলে কিন্তু আমাদের এর পরবর্তী বা অ্যাডভান্স ট্রিটমেন্টগুলোর কথাও ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আপনাকে রিলিফ দেওয়া সম্ভব হবে।
1: হ্যাঁ, একদমই তাই। এরকম আরও অনেক প্রশ্ন রয়েছে, শুধু আমাদের যে প্রশ্ন রয়েছে এমনটা নয়, রয়েছে আপনাদেরও প্রশ্ন। আমি জানি আমাদের ফেসবুক লাইভে অনেক প্রশ্ন আসছে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসছে, আমাদের লাইভ ফোনে প্রশ্ন আসছে, সেই প্রশ্নে যাবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর।
2: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বাচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বাচায়ে।
3: চল হ্যায় তো হাম হ্যায়, আইয়ে ঘরো অফিসো মে রেন ওয়াটার হার্ভেস্টিং তকনিক আপনায়, রিচার্জ পিট অর শাফ্ট বনবায়ে, অনুপযোগী বোরবেলো কো ঠিক করে, জলাশয়ো সে গাদ নিকালে, অধিক সে অধিক পেড় লগায়ে, ইস বারিশ আইয়ে জুড়ে ক্যাচ দ্য রেন অভিযান সে।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।
5: দেশ

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
2: 101 FM গোল্ডে আপনি আছেন আরোগ্য অনুষ্ঠানে, আর মৌসুমি সুস্মিতা যেমন রয়েছে আপনাদের জন্য, ঠিক তেমনই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমরা তো প্রশ্নটা বাড়িয়ে দিচ্ছি, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত অর্থোপেডিক ডক্টর অর্ণব কর্মকার। এবং তার থেকে কিন্তু আমরা জেনে নিচ্ছি যে এই যে জয়েন্টের পেন, আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, রুমাটয়েড আর্থারাইটিস, মানে আরও যা যা হয় আর কি, হ্যাঁ মানে হাড় হিম করে দেওয়ার বিভিন্ন তথ্য নিয়ে উনি কিন্তু আমাদের সাথে আছেন।
3: মানে যেটা টের পাওয়ায় আমাদের,
2: ঠিক তাই। আমাদের ফেসবুক লাইভের যে স্ট্রিমিং চলছে সেখানে একটা প্রশ্ন আছে, বলছে কবিতা নিয়োগী, তিনি বলছেন আমার হ্যামাস্ট্রিং পেন হয় আর সোয়েলিং হয়ে যায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে, আমার আর্থারাইটিস আছে, কি করা উচিত?
4: হ্যাঁ একদম, এটাই হচ্ছে যে আর্থারাইটিসের এগুলো হচ্ছে কিছু কিছু কমপ্লিকেশনস। কমপ্লিকেশনস মানে যখন একটা জয়েন্টে আর্থারাইটিস হয় তার আশেপাশে যে মাসেল বা টেন্ডেনগুলো এসে লাগছে বা অ্যাটাচমেন্ট হচ্ছে, সেই টেন্ডেনগুলোকে হাড়ের বিভিন্ন খোঁচা তৈরি হয়, অস্টিওফাইটস বলি আমরা, এইগুলো কি করে তাদেরকে ইরিটেট করতে থাকে। তো আপনার ক্ষেত্রে যেরকম হাঁটুর পিছন দিকে আমাদের হ্যামস্ট্রিং মাসেলটা এসে লাগছে, যার জন্যে কি হয় পার্টিকুলার কোনো পজিশনে ওই হ্যামস্ট্রিং মাসেলটার উপর ইরিটেশন হয় বা সেটার উপর ঘষা লাগে, যার জন্য ব্যথা হয়। তো আপনার ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, মূলত এগুলো কিন্তু এক্সারসাইজের দ্বারাই নির্মূল করা সম্ভব হয়। স্পেসিফিক্যালি হ্যামস্ট্রিং স্ট্রেচিং এক্সারসাইজ হয় কিছু, আপনি যদি কোনো ভালো ফিজিওর হেল্প নিয়ে হ্যামস্ট্রিং স্ট্রেচিং এক্সারসাইজ করেন নিয়মিত, এবং কিছু কিছু অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন যেমন মাটিতে ওঠা বসা একটু কম করা বা স্কোয়াটিং ধরনের কোনো রকম ব্যায়াম না করা, এগুলো যদি একটু ফলো
2: করতে হচ্ছে।
4: হ্যাঁ হাঁটু মুড়তে হচ্ছে শুধু না, বাট বডির ওয়েট দিয়ে হাঁটু মুড়তে হচ্ছে। আমি খাটের ওপর বসে হাঁটু মুড়লাম তাতে প্রবলেম নেই, কিন্তু আমি যদি নিচে বসলাম ওঠার সময় আমার বডি ওয়েটের 4 টাইমস বেশি লোড পড়ছে, সেটাকে অ্যাভয়েড করতে বলছি।
2: আমাদের এই যে বসা নিয়েই একটা প্রশ্ন ছিল আমাদের হোয়াটসঅ্যাপে,

0: বলছে আমার বয়স 65 বছর, সুগার প্রেশার সব স্বাভাবিক, মাটিতে বসলে আর উঠতে পারি না, কিছু ধরে ভর দিয়ে উঠতে হয়, প্রতিকার কি? রবীন্দ্র কর্মকার বারাসাত।
1: একদম একদম ক্লাসিক্যাল, আপনার সুগার নেই প্রেশার নেই, কিন্তু বয়সের জন্যে আপনার মাসেল কিছুটা দুর্বল হয়েছে, যে কোয়াড্রিসেপস মাসেল আমাদেরকে টেনে তুলছে সেই মাসেলটা দুর্বল হয়েছে। সেকেন্ড, আমাদের হাঁটুর ভিতরে কার্টিলেজের কিছুটা ক্ষয় হয়েছে, সেক্ষেত্রে আমরা

0: আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে লিসনার। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ বলছি। ডাক্তারবাবুকে আমার নমস্কার।
2: নমস্কার,
0: বলুন।
1: 2004 সালে আমার একটি অ্যাক্সিডেন্ট হয় সেপ্টেম্বর মাসে। তো সেই অ্যাক্সিডেন্টের পর আমার ডান পায়ের বোথ বন ফ্র্যাকচার হয়ে যায়। তারপর আমি ফরেন প্লেট লাগিয়ে সেটা অপারেট করি এবং 6 মান্থ পর আমি ওখান থেকে ক্লিয়ারেন্স পাই। তার আবার 3-4 বছর পরে আমি ওটাকে ডিসপ্লেস করে নিই, কিন্তু তারপরে ঠিকই ছিলাম। এই বছর খানেক হলো আমার, মানে আমি হাঁটতে গেলে আমার ডান পায়ে প্রচণ্ড পেন হয়। এবার যে জয়েন্ট, হাঁটুর যে জয়েন্টগুলো রয়েছে সেখানেও পেন হয়। তো এইখান থেকে কিভাবে রিলিফ পাওয়া যায়?
2: রাইট, তো যেটা আপনি বললেন, যেটা আমরা বুঝলাম, যে আপনার ফ্র্যাকচার যেটা হয়েছিল সেটা কিন্তু ট্রিটমেন্ট হয়ে গেছে এবং তার যে ইমপ্ল্যান্ট বা যা কিছু সেই পার্টটা ওভার, কিন্তু এখন আপনার জয়েন্টের ব্যথা শুরু হয়েছে। মানে অনেক সময় দেখা যায় যে একটা যে জায়গায় হাড় আমাদের ভাঙে তার আশেপাশে জয়েন্টেও কিন্তু অনেক সময় লিগামেন্টের কিছু ইঞ্জুরি হয়, যেটা সেই সময় খুব একটা আমরা নজর দিই না বা মিস হয়ে যায় অনেক সময়, কারণ সবাই তখন ফ্র্যাকচারটা নিয়ে বেশি মাথা ব্যথা করে। কিন্তু যদি মাঝখানে আপনি ভালো ছিলেন পরে ব্যথা হচ্ছে, তাহলে আমরা এটাই বুঝতে হবে যে আপনার হাঁটুতে কিন্তু একটু একটু করে হলেও অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয় আপনার শুরু হচ্ছে। সেক্ষেত্রে এখন আপনার উচিত একটা এক্সরে করা, একজনকে দেখানো এবং সেই অনুযায়ী যে কী ধরনের সমস্যা হচ্ছে ভেতরে সেইভাবে কিন্তু চিকিৎসাটা করা।
0: আমাদের পরবর্তী লিসনার
3: কে আছে, মানে আমাদের প্রশ্নের ঝুলিও কিন্তু প্রচুর, কিন্তু আমরা যেতে পারছি না। কে আছেন আমাদের সাথে? নমস্কার।
4: হ্যালো, হ্যালো,
3: হ্যাঁ শুনছি, বলুন।
4: আপনাকেও নমস্কার, ডাক্তারবাবু
2: নমস্কার।
4: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপুর থেকে বাবলু মোদি বলছি।
3: বলুন।
4: আমার বয়স 63+। আচ্ছা, আমি তো দীর্ঘদিন হাঁটু কোমর এসব ব্যথা নিয়ে আছি। যাক, মোটামুটি আমি নানা রকম প্রাথমিক চিকিৎসা এদিক সেদিক করে আমি ঠিকই আর চলাফেরা করছি। কিন্তু আমার প্রশ্নটা যেখানে হচ্ছে, আমার যে কোমরে ব্যথাটাইটাই সব থেকে ম্যাক্সিমাম সময় আমার বেশি ভোগান্তি দেয়। তা আমি আবার কিডনির সমস্যা থেকে কোমরের ব্যথা হচ্ছে, না আমার কোনো কোমরের কোনো হাড় থেকে ব্যথা হচ্ছে, আমি এটা বুঝবো কি করে? এটা তো এটা একটা প্রশ্ন আপনার কাছে রইল।
3: হ্যাঁ, শুনতে থাকুন।
2: হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলেছেন। কিডনি সমস্যা থেকে কোমরের ব্যথা ঠিক হয় না, কিন্তু আমরা যেটা বলি পিঠের পেছন দিকে দুটো সাইডে কিডনির থেকে ব্যথা হতে পারে। হাড়ের জনিত যদি ব্যথাগুলো, সেই ব্যথাগুলো বয়সকালে যেটা হচ্ছে স্পন্ডলাইটিস বা হাড়ের ক্ষয়, সেটা মূলত মেকানিক্যাল ব্যাক পেন। মানে আপনি হাঁটছেন বা অনেকক্ষণ বসে আছেন বা ঝুঁকে কোনো কাজ করতে যাচ্ছেন বা নিচে বসতে উঠতে যাচ্ছেন, তখন আপনার কোমরে ব্যথা হবে। স্পেসিফিক্যালি কোমরের নিচের দিকটায় ব্যথা হবে এবং সেই ব্যথাটা স্টিফ হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, টাইট হয়ে যাওয়ার মতো ব্যথা হবে। অনেক সময় সেই ব্যথাটা আমাদের থাই দিয়ে আমার হাঁটুর পেছন অবধি আসতে পারে। আবার রেস্ট করলে সেই ব্যথাটা আরাম হয়ে যাবে, কমে যাবে। এটাই হচ্ছে কোমরে ব্যথা যদি স্পন্ডলাইটিস থেকে হয়। কিডনির যে ব্যথা বা স্টোন হলে বা ইউরিনারি ইনফেকশন হলে সেই ব্যথাটা আমাদের পিঠের পেছন দিকে একটা সাইড থেকে শুরু করে আমাদের কুচকির দিক অবধি রেডিয়েট করে এবং সেই ব্যথাটা কিন্তু এরকম কোনো অ্যাক্টিভিটি, মানে আমাদের কোনো কাজের সঙ্গে কিন্তু ঠিক থাকে না। সেটা যখন হয় তখন কন্টিনিউয়াস অনেকক্ষণ ধরে ব্যথাটা হয় এবং ফিলিংসটা হয় কিছুটা, মানে ভেতর থেকে চেপে ধরছে, স্প্যাজমের মতো কামড়ে ধরছে বা ধকধক করে ব্যথা হচ্ছে, এই ধরনের একটা ব্যথা হয় যেটা কিডনি বা স্টোন হলে হয়। আর এই দুটো ব্যথার অনুভূতি কিন্তু আলাদা এবং ব্যথার টাইমিংও কিন্তু আলাদা।
0: ডাক্তারবাবু, সায়াটিকা পেন বিষয়টা কি এরকম কোনো জয়েন্ট পেন থেকেই আসে?
2: সায়াটিকা মানে হচ্ছে যে আমাদের শরীরের একটা অন্যতম ইম্পর্টেন্ট নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভ, যেটা আমাদের কোমরের L4-L5 মাঝখান থেকে বেরিয়ে আমাদের পায়ে একদম গোড়ালি অবধি এসে আমাদের পাটাকে সাপ্লাই দিচ্ছে। স্পন্ডেলাইটিসে আমাদের ইউজুয়ালি কোমরের L4-L5টা এফেক্ট করে, এই জাংশনাল এরিয়াটা। তো যে কোনো কারণে যদি সায়াটিক নার্ভটা অ্যাট সোর্স যেখান থেকে বেরোচ্ছে সেখানে যদি ব্লক হয়ে যায় বা চাপ পড়ে, সেটা ধরুন ডিস্ক সরে গিয়ে চেপে যেতে পারে বা বয়সের সাথে সাথে হাড় ক্ষয়ে গেল, হাড়গুলো একটু চেপে গেল বা আগে পিছে হয়ে গেল হাড়গুলো, লিস্থেসিস আমরা বলি ইঞ্জুরি থেকে, তখন কি হয়, হাঁটতে গেলে পুরো

0: পাটাই একটা পেন হয় ভীষণ, একটা ঝিনঝিন, একটা অবশ হয়ে যাওয়া, আমার মনে হয় যেন পাটা ভারী, পাটা আমি টেনে এগোতে পারছি না, এবং কিছুক্ষণ হাঁটার পর এতটাই তীব্র যন্ত্রণা হয় যে বসে পড়তে হয় বা রেস্ট করতে হয়। সায়াটিকা মূলত এই রকম ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে।
1: আচ্ছা, আপনাদের একটা হোয়াটসঅ্যাপ এসেছে, সম্ভবত আপনার পেশেন্ট, তিনি বলছেন কৃষ্ণা চৌধুরী মালদা থেকে, তিনি বলছেন যে আপনাকে দেখাই হাঁটুর ব্যথার জন্য, এখন ওষুধ খেয়ে বেশ ভালো আছি কিন্তু ডান পায়ের তলায় ব্যথা করে, এর জন্য কি করলে ভালো হয়, আমার ডায়াবেটিস আছে।
0: হ্যাঁ, তো এটা তো খুব কমন সমস্যা, গোড়ালি ব্যথা বা পায়ের পাতার নিচে যে ব্যথা, এবং ডায়াবেটিক যাদের তাদের এগুলো আরও বেশি হয়, কারণ তাদের ক্ষেত্রে টিস্যু স্টিফ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তো এক্ষেত্রে আমরা যেগুলো উপদেশ দিই সেগুলো হচ্ছে যে সফট জুতো ইউজ করা, নরম সোলের জুতো ব্যবহার করা, খালি পায়ে না হাঁটা, দিনে দুবার কি তিনবার কন্ট্রাস্ট বাথ, মানে ওই গরম জল ঠান্ডা জল দুটো জায়গায় নিয়ে পায়ের পাতাটা ডুবিয়ে রাখা, 4 মিনিট গরম 1 মিনিট ঠান্ডা, আবার 4 মিনিট গরম 1 মিনিট ঠান্ডা, এবং যখনই রেস্ট করার পর হাঁটা চলা শুরু হচ্ছে তখনই এই ব্যথাটা তীব্র হয়, তারপর একটু হাঁটা চলা করতে করতে ইজি হয়ে যায়, তো তখনই কিছু ব্যায়াম করে নেওয়া, মানে পায়ের আঙুলের ওপর উঠে দাঁড়ানো, এই রকম টিপটো এক্সারসাইজ আমরা বলি, আঙুলের ওপর উঠে দাঁড়ালেন, 10 কাউন্ট করলেন, আবার গোড়ালিটা নামালেন, এইভাবে 5-6 বার করে নিয়ে তারপর হাঁটা চলা শুরু করলাম, বা সারাদিন যে দাঁড়িয়ে কাজ করছি তখনও যদি এটা করে নিই বারবার, তাহলে কিন্তু এগুলোর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
1: একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, তারপরে আমরা ফোনে যাব। বলছে, মেসেজ করেছেন আমাদের কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা থেকে, তিনি বলছেন আমার বয়স 53, চাকরি করতে হয় যে সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য 12 ঘন্টার ডিউটি, কয়েক মাস ধরে 2 পায়ের হাঁটু দিয়ে পায়ের তলা পর্যন্ত খুব ব্যথা, ডাক্তার ক্যালসিয়াম কখনো কখনো অন্য বেশ কিছু ধরনের ওষুধও দিয়েছেন, আর কোনটাতে কি কাজ হয়নি, কোনোটাতেই কাজ হয়নি, শিরা ফুলে উঠেছে, কি করতে হবে, পরামর্শ চাই।
0: একদম, এটাতে ক্যালসিয়ামের কোনো রোল নেই, মূলত উনি যেটা বলতে চাইছেন হতে পারে যে আপনার ভেরিকোজ ভেন্স তৈরি হচ্ছে, যারা দাঁড়িয়ে কাজ করেন বহুক্ষণ লম্বা তাদের কিন্তু এরকম শিরা ফুলে ওঠে পায়ের, এবং ভেরিকোজ ভেন্স বলে একটা রোগ হয় যেটা হচ্ছে, তাতে করে হাঁটুর থেকে আমাদের পায়ের নিচে যে কাপ মাসেল, এই মাসেলটাই প্রচণ্ড ব্যথা হয়ে যায়, ভারী হয়ে যায়। তাই আমি বলবো আপনি কোনো সার্জেনকে কনসাল্ট করুন নিয়ার বাই, এবং এটা ডিটেক্ট করে এটার চিকিৎসা শুরু করুন।
2: সঙ্গে রয়েছেন আমাদের লিসেনার, নমস্কার, কে আছেন?
3: নমস্কার দিদি ভাই, নমস্কার ডাক্তার,
0: নমস্কার
1: নমস্কার।
3: আমি শাহরফুল থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন।
3: আমার আমার মেয়ের 38 বছর বয়স, ও কম্পিউটারে কাজ করে, প্রথমে বলি তা ওর হাঁটুটা প্রচন্ড হাঁটু থেকে একটু জানের ওপরে ফের নিচেটা ফুলে গিয়েছিল, তা আমরা এই ওয়ার্স হসপিটালে হাড়ের ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, তো উনি কোনো ওষুধ দেন নেই বলেছেন, এটা টেনশনে হয়েছে, তারপর হোমিওপ্যাথিতে গেছে উনিও তাই বলেছেন, তারপর কিছুদিন পরে ও ওই সাঁতারে যায় দিয়ে একটু ভালো হয়ে গেছে, কিন্তু এখন আবার মাঝে মাঝে ওই যন্ত্রণাটা হচ্ছে, ওটা কি জানি না, তবে ওর মায়েরও হাঁটুর যন্ত্রণা আছে, ওর দাদুরও ছিল, মানে মায়ের বাবার।
0: হাঁটু কিন্তু এরকম টেনশনের জন্য ফুলে যেতে পারে না, হাঁটু যদি সত্যিকারের ফুলে গিয়ে থাকে এবং সেখানে যদি তার জন্য ব্যথা হয় তাহলে এটার উপযুক্ত ইনভেস্টিগেশন করতেই হবে, এবং যেটা আপনি ইন্ডিকেট করলেন যে ওনার মায়েরও আছে এবং মায়ের বাবারও আছে, তার মানে কিন্তু ফ্যামিলিতে একটা আর্থরাইটিসের টেন্ডেন্সি আছে, এবং কিছু কিছু আর্থরাইটিস কিন্তু এইভাবেই শুরু হয়, একটা জয়েন্টকে রেকারেন্টলি এফেক্ট করে, তারপরে আস্তে আস্তে শরীরের বাকি জয়েন্টগুলোকে এফেক্ট করে। তাই আমি বলবো উপযুক্ত ইমেজিং, মানে অ্যাটলিস্ট একটা এক্সরে করানো, এবং বেসিক ব্লাড রিপোর্টস যেখানে আর্থরাইটিসের প্যারামিটার্সগুলো চেক করা, ক্যালসিয়াম ভিটামিন ডি চেক করা যে কোনো কিছু ডেফিসিয়েন্সি হচ্ছে কি না সেগুলো দেখার দরকার, এবং দেখে আমার মনে হয় উপযুক্ত চিকিৎসা করা উচিত।
2: আচ্ছা, আপনি বলছিলেন ডাক্তারবাবু যে লাইফস্টাইল মডিফিকেশন বয়সের সঙ্গে সঙ্গে করাটা জরুরি,
0: একদম
2: এই বিষয়টাকে ভালো রাখার
0: জন্য। একদম, যেরকম আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে যে সবাই আমাদের জিজ্ঞাসা করেন যে মাটিতে আমি বসবো কি বসবো না, বসা ভালো কি ভালো নয়। এখন আমরা বলছি যে মানুষটা মাটিতে বসতে পারছেন ইজিলি, উঠতেও পারছেন ইজিলি, তাদের ক্ষেত্রে আমরা বলি ওকে আপনি বসুন, কিন্তু এই যেমন অনেকে বললেন যে আমি বসতে পারছি কিন্তু উঠতে পারছি না, ওঠার সময় আমার একটু হাতে চাপ দিয়ে উঠতে হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে এগুলো চলবে না। যাদের ক্ষেত্রে আর্থারাইটিস অলরেডি এস্টাবলিশড, হাঁটুর সমস্যা বা আর্থারাইটিস আছে, তাদের ক্ষেত্রে মাটিতে বসা অ্যাভয়েড করতে হবে, সিঁড়ি ওঠা নামাটা রেস্ট্রিক্টেড করতে হবে, কম করতে হবে, স্লোপে হাঁটা মানে ঢালু জায়গায় হাঁটা সেটাকেও খুব কেয়ারফুল হতে হবে। এটা কোমরের যাদের সমস্যা আছে তাদেরকে আমরা বলি সোজা হয়ে ঝুঁকে কিছু জিনিস না তুলতে, তাদের ক্ষেত্রে আমরা বলি যদি আপনাকে নিচুর থেকে কিছু নিতে হয় আপনি হাঁটুটা বেন্ড করে কোমরটা সোজা করে একটু বসুন, দিয়ে জিনিসটা দুটো হাতে নিয়ে উঠুন যাতে করে কোমরের ওপর ডাইরেক্ট প্রেসারটা না পড়ে।
2: আমাদের সঙ্গে আবার রয়েছেন,
1: নমস্কার।
2: নমস্কার,
3: হ্যালো, নমস্কার দুই দিদি ভাইকে, নমস্কার।
1: নমস্কার
3: ডাক্তার বাবুকে,
0: নমস্কার। নমস্কার,
3: আমার একটু আমার একটা চন্দননগর থেকে শেখ মেহবুব বলছি, আমার না থাইরয়েড হাইপোথাইরয়েড আছে বুঝলেন তো ডাক্তার বাবু, তা আমি আর 10 বছর ধরে ওষুধ খাচ্ছি, আমি কিন্তু কোনো কাজ করে মানে শান্তি পাই না, মানে আমি কোনো কাজ করে আমার কোনো স্বস্তি নেই, আমি মানে দিন আস্তে আস্তে যেন যেন সব দুর্বল হয়ে পড়ছে, একটু কিছু উপায় যদি, আমি ওষুধ নিয়মিত খেয়ে যাই, কোলেস্ট্রল আমার কোলেস্ট্রল আছে, এই কোলেস্ট্রল ওষুধ খাই এইটাই যা।
0: একদম, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন, কারণ থাইরয়েডের একটা সমস্যা যেটা হচ্ছে, থাইরয়েডের ওষুধ খেলেও আমাদের রক্তে থাইরয়েডের মাত্রাটা ঠিক থাকলেও এই হাইপোথাইরয়েড রোগটার কিন্তু আমাদের শরীরে হাড় এবং মাসেলসের ওপর একটা ভীষণ এফেক্ট আছে। এফেক্টটা হচ্ছে যে অস্টিওপোরোসিস, আমাদের শরীরের হাড়গুলো কিন্তু ফোপরা করে দেয় এই হাইপোথাইরয়েড রোগটি, এবং মাসেলসের মধ্যে ফ্যাটের মাত্রা বাড়িয়ে দেয়, মাসেলস ফাইবারের মাত্রা কমিয়ে দেয়। তার মানে আপনি ভেতর থেকে কিন্তু উইক যে ফিল করছেন বা আপনার যে ভালো ফিলিংসটা থাকছে না, এর কারণ হচ্ছে যে আপনার হাড় কিন্তু ভেতরে ভেতরে ফোপরা হতে শুরু করেছে এবং মাসেলের যে ক্ষমতা আপনার আগে ছিল সেই ক্ষমতা কিন্তু এখন আর নেই। তাই সেক্ষেত্রে আমি বলবো শুধু যারা বহুদিন হাইপোথাইরয়েড ভুগছেন তাদের কিন্তু বোন ডেন্সিটি টেস্ট করা উচিত, হাড়ের ঘনত্ব কীরকম আছে, কোনো একটা এক্সারসাইজের মধ্যে আপনাকে থাকতে হবে, সেটা যোগা হতে পারে, সুইমিং হতে পারে, বা আপনি রেগুলার কোনো ফিজিওর কাছে গিয়ে যদি কিছু ব্যায়াম করেন তাহলে আপনার মাসেলের স্ট্রেংথটা বজায় থাকবে এবং হাড়ের ঘনত্ব টেস্ট করে ক্যালসিয়াম বা ভিটামিন ডি পর্যাপ্ত সাপ্লিমেন্টেশন কিন্তু আপনাকে নিতে হবে।
2: আমাদের ফেসবুক পেজে আমাদের কিন্তু বন্ধুদের প্রশ্ন রয়েছে, শৈবাল মাইতি লিখছেন, বয়স 52, এমআরআই রিপোর্টে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ট্রিটমেন্ট প্লিজ।
0: একদম, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের আদার নেম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ওকে, সো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার হলে প্রাথমিক পর্যায়ে যদি ডিটেক্টেড হয় ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড এক্সারসাইজ। ফিজিওথেরাপিতে যদি ব্যথা না কমে তাহলে কিন্তু আমাদের নেক্সট অপশন হয় আমাদের শোল্ডারে ইঞ্জেকশন দেওয়া, আমাদেরকে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে হয় শোল্ডারের মধ্যে, প্রোভাইডেড যে ওনার সুগার নেই বা সুগার থাকলেও সেটা যেন কন্ট্রোলে থাকে। স্টেরয়েড ইঞ্জেকশন আমরা 2 কি 3 শোল্ডারের বিভিন্ন সাইড থেকে দিই, তারপরে যেটা হয় যে পেইনটা চলে যায়, ব্যথাটা রিলিফ হয়ে যায়, ব্যথাটা কমে গেলে তারপরে ফিজিও অ্যান্ড এক্সারসাইজ করে করে কিন্তু জিনিসটা নর্মাল পর্যায়ে ফিরে আসে।
2: আরেকটা প্রশ্ন রয়েছে, ওই আইসি অ্যান্ড হট থেরাপি মানে কি ধরনের যন্ত্রণার ক্ষেত্রে
0: কখন কোনটা করব, একদম কনফিউশন আছে এবং আমরা প্রত্যেকবারই বলার চেষ্টা করি। একদম সিম্পল হচ্ছে যে আমাদের যখন কোনো অ্যাকিউট ইঞ্জুরি হচ্ছে, চোট আঘাত পড়ে গেছি বা আমার জয়েন্টে ধাক্কা লেগে গেছে, টুইস্ট হয়ে গেছে, ফুলে গেছে, কোনো অ্যাকিউট ইঞ্জুরিতে সোয়েলিংয়ে আমরা সবসময় ঠান্ডা শেক দেব, আমরা গরম শেক দেব না। কারণ হচ্ছে যে গরম করলে আমাদের সেই সোয়েলিংটা বাড়িয়ে দেবে, হয়তো আমরা টেম্পোরারি রিলিফ ফিল করব কিন্তু সেটা আখেরে ভেতরে ক্ষতি করবে। ঠান্ডা শেক দেব, আইস কম্প্রেশন করব অ্যাকিউট চোটাঘাতে। কিন্তু যেটা আমার ক্রনিক পেইন মানে আমার বহুদিনের ব্যথা, মানে আমি হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস আছে, অনেক দিন থেকেই ব্যথা হচ্ছে, আমার কোমরে ব্যথা আছে আমি জানি, আমার ফ্রোজেন শোল্ডারে ব্যথা আমি জানি, ক্রনিক পেনে আমরা গরম শেক অ্যাপ্লাই করব, বিকজ সেটা ভাস্কুলারিটি মানে রক্ত চলাচলটা বাড়িয়ে দেবে, হিলিং পোটেনশিয়ালটাকে বাড়িয়ে দেবে, মাসেলটাকে লুজ হতে হেল্প করবে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স।
1: আজ আমাদের হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন রয়েছে, বলছে আমার বয়স 77, আমার মেরুদণ্ডটা বেঁকে গেছে, উঁচু হয়ে গেছে, ডক্টর দেখিয়েছি, উনি বলেছেন অপারেশন ছাড়া কিছু করার নেই, কিন্তু এই বয়সে সেটা সম্ভব নয়। উনি কয়েক মাস একটা ইঞ্জেকশন নিতে বলেছিলেন নাভির কাছে, এতে একটু ভালো ছিলাম, এটা বছর

0: অনেক আগেকার কথা বলছি, এখন আবার মাঝে মাঝে ব্যথা হচ্ছে এবং বাঁ হাতের কাঁধের কাছে ব্যথা হচ্ছে। এবার কি করব, ডাক্তার দেখাবো নাকি কোনো ব্যায়াম করব? সুগার নেই, প্রেশার নেই, ওষুধ খাই রমাসিন বজবজ থেকে।
1: যেটা ওনার হয়েছে সেটা হচ্ছে যে অস্টিওপোরোসিস, মানে হাড় দুর্বল হয়ে গিয়ে আমাদের পিঠের দিকের যে হাড়গুলো থাকে সেই হাড়গুলো চেপটে যায়, চেপটে গিয়ে শিরদাঁড়াটা একটা বাঁক নিয়ে নেয়, কুঁজো হয়ে যায়, যেটা আমরা বলি মানুষকে। যে ইঞ্জেকশনের কথা উনি বলেছেন ওটা টেরিপ্যারাটাইড ইঞ্জেকশন, যেটা নিলে হাড়ের জোর বাড়ে, হাড়টা স্ট্রং হয়। এখন এই ইঞ্জেকশনটা কিন্তু দু মাস বা তিন মাস নিয়ে বন্ধ করে দিলে আবার কিন্তু আগের মতো হাড়ের ক্ষয় এসে যাবে। এটা আইডিয়ালি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবং স্পেসিফিক্যালি বোন ডেন্সিটি পরীক্ষা করে, যেটা আমি বললাম, এটা দু বছর অবধি নেওয়া যেতে পারে, ডিপেন্ড করছে যে ওনার হাড়ের কী কন্ডিশন আছে। এবং এটা নেয়ার পর এটাকে অফ করে দিলে আবার অস্টিওপোরোসিস হবে। তারপরে আমরা যেটা দিই সেটা গার্ড করার জন্যে বছরে একবার বা ছ মাস ছাড়া একবার একটা অন্য ইঞ্জেকশন বা মেডিসিন দিই, যাতে করে হাড়ের স্ট্রেন্থ ঠিক থাকে। এছাড়া কিছু বেল্ট আমরা বলি যেটা শিরদাঁড়াটাকে সোজা রাখবে, যাতে করে ফার্দার আর উনি না ঝুঁকে যান। কারণ এই যদি শেপটা এরকম কুঁজো হয়ে যায় তার অনেক এফেক্ট হয়, শোল্ডারে ব্যথা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে গিয়ে কষ্ট হতে পারে। তাই প্রপার অস্টিওপোরোসিসের চিকিৎসাটা ওনার করতে হবে। আর সার্জারিটা এই বয়সে ডেফিনেটলি খুব ভালো অপশন নয়।
0: আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আপনি ফিজিওথেরাপির কথা বলছিলেন, তো জয়েন্ট পেন মানে কি ওষুধ দিয়ে সেটা ঠিক হবে নাকি এই যে ফিজিওথেরাপি আছে এরও বেশ কিছু ভূমিকা রয়েছে?
1: ডেফিনেটলি ভূমিকা আছে, খুব ভালো রকমের ভূমিকা আছে। মেডিসিন জয়েন্ট পেন বা আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ, যার মেডিসিন আছে, ক্যালসিয়াম ভিটামিন ডি আছে, আর্থ্রাইটিসের মেডিসিন আছে, এছাড়া ফিজিওথেরাপি অ্যান্ড এক্সারসাইজ, এটা ভীষণ দরকার। কারণ তাহলে কিন্তু জয়েন্টের মোবিলিটিটা ঠিক থাকবে এবং যে মাসেলের যে জোর, কারণ মাসেলটাই কিন্তু জয়েন্টটাকে চালাচ্ছে, তাই মাসেলটা দুর্বল হয়ে গেলে বা ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে কিন্তু জয়েন্টটা ভালো থাকবে না। তাই ফিজিওথেরাপিটা কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড চলে জয়েন্টের ট্রিটমেন্ট।
2: আমাদের সঙ্গে রয়েছেন লিসেনার,
0: কে আছেন আমাদের সাথে? নমস্কার।
3: হ্যালো, নমস্কার সবাইকে।
0: নমস্কার,
3: বলুন। আমি বলছি, আমার অনেকগুলো প্রশ্ন আছে। আমি 56 এইজ, তো আমার কোনোদিন মানে শিরদাঁড়াতে আর কোমরে পেইন ছিল না, রাইট? তো 18th April এবছরে হঠাৎ পা স্লিপ করে একদম পিছন হয়ে পড়ে গেছি এবং শিরদাঁড়া কোমরে লেগেছে। তো এক্সরে করে দেখেছে, বলছে যে ডিজেনারেটিভ অস্টিওপোরোসিস, আর দেন ব্যথা কমছে না, ব্যথার ওষুধ ওষুধ অনেক কিছু খেয়েছি, দেন আমাকে MRI করতে বলেছে। MRI করেছি, তো MRI এ দেখা গেছে L3, 4, 5, 6 এরকম করে অনেকগুলো পশ্চার নিয়ে কি সব লেখা আছে, ওগুলো প্লেট চেঞ্জেস, এটা শিরদাঁড়াতেও আছে L, আর হ্যাঁ L অনেক 5, 6 করে এরকম রকম করে আছে। তো আমি এটা 18th April হয়েছে এই বছরে, তো 3 মাস হলো খেয়েছি ওর ওষুধ খাচ্ছি, গাবাপিন, MNT, আরো নার্ভের ওষুধ দিয়েছে, বাট আমার পেইনটা কি হচ্ছে, প্রচন্ড জ্বালা করে ব্যথা করে সেটা ওপর দিয়ে মানে শিরদাঁড়া বেয়ে বেয়ে পেইনটা উঠে যাচ্ছে আর চারধারে পিঠের চারধারে ছড়িয়ে যাচ্ছে, আর কোমরেও পুরো পুরো কোমর পাছার নিচ তলায় ওরকম হয়ে যাচ্ছে। একটু ঝুঁকতে পালন করেছে, আমাকে LFDS বলেছে, ওটা 6 hours কি 8 hours পড়তে বলেছে, আমি মোটামুটি ওরকমই 6 hours এরকম করে দিনে পড়ি। তো একটুখানি কয়েক সেকেন্ড ঝুঁকলি আমি তাও ভাতু বেন্ড করে এরকম নিচ্ছি, ধরুন একটা নিচে বোতল আছে, বোতলটা তুলতে যাচ্ছি, আর ওই রকম জ্বলন হয়ে পেইন হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমি কি করবো ডাক্তারবাবু প্লিজ বলে দিন, আমি ওষুধে সারবে কি এটা?
1: এখন একটা ইঞ্জুরি হলেই মানে আমরা সবসময় ভাবি যে সেটা বোধহয় শুধু আমাদের হাড়েই চোট হয়, অ্যাকচুয়ালি তা হয় না। এটা সর্বপ্রথম আমাদের মাসেলসের ওপর প্রেশারটা আসে এবং তারপর হাড়ে যায় এবং হাড়ের আশেপাশে যে লিগামেন্টস আছে, নার্ভস আছে। এখন স্পাইন বা শিরদাঁড়া ইঞ্জুরিটা এই জন্য আমরা সবসময় ভয় পাই যে তার ভেতরে কিন্তু আমাদের স্পাইনাল কর্ডটা আছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং দুটো সাইডে প্যারাস্পাইনাল মাসেলস আছে, যেটা একদম ঘাড় থেকে শুরু হয়ে আমাদের কোমরের নিচ অবধি আসছে। আপনার মোস্ট প্রবাবলি যেটা হয়েছে, যদিও আপনি রিপোর্টটা বললেন কিন্তু সেখানে ডিস্কগুলো কী অবস্থায় আছে সেটাই ইম্পর্টেন্ট। এই ধরনের কোনো ইঞ্জুরিতে কিন্তু যেটা হয় যে ডিস্কগুলো একটু করে সরে যায়, সরে গিয়ে নার্ভের ওপর হালকা প্রেশার সৃষ্টি করে এবং মাসেলগুলো পুরোটা আপনার কিন্তু খুব স্প্রেন হয়ে গেছে, যার জন্যে আপনার মাসেল কিন্তু স্টিফ হয়ে যাচ্ছে। আপনার ক্ষেত্রে কম্বাইন্ড অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করতে হবে, আপনার ক্ষেত্রে ফিজিওথেরাপি করতে হবে, একটু একটু করে এক্সারসাইজও শুরু করতে হবে, মানে আপনার স্পাইনের মোবিলিটিটাও হালকা হালকা করে আনতে হবে, তার সঙ্গে আপনাকে সাপোর্টিভ থেরাপিও দিতে হবে। এই যে বেলটা বললেন 6-8 ঘন্টা বেলটা পড়ছেন, এটা কিন্তু ঠিক নয়। বেলটা আমরা তখন পড়তে বলি যখন আপনি দাঁড়িয়ে কাজ করছেন, কোথাও ট্রাভেল করছেন সেই সময়। কিন্তু অনেক মানুষ কি করেন যে রেস্টের সময় বেল্ট পরে থাকেন, তা কিন্তু নয়। রেস্টের সময় একদম বেল্ট পরবেন না, দাঁড়িয়ে কাজ করলে বেল্ট পরুন বা আপনি ট্রাভেল করছেন তো বেল্ট পরুন, এইগুলো করুন। আর রেগুলার একটু এক্সারসাইজ শুরু করুন ফিজিওথেরাপির গাইডেন্সে থেকে। মেডিসিন তো আপনি যে পার্টগুলো নিচ্ছেন, কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনার ক্ষেত্রে বেশি এফেক্টিভ হবে প্রপার ফিজিওথেরাপি এবং গ্র্যাজুয়ালি এক্সারসাইজ করে আপনার কোমরের মোবিলিটিটাকে আবার আগের মতো নিয়ে আসতে হবে।
0: আমাদের হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা বেশ অনেকটা বলছে, আচ্ছা, ডায়মন্ড হারবার থেকে শঙ্কর শান, তিনি বলছেন যে 2025 সালে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার বাইক ধাক্কা দিয়েছিল জানুয়ারি মাসে, আর এমআরআই করেছেন, সেখানে দেখা গেছে এসটিআর পার্শিয়ালি, যদিও পজিটিভ লেচম্যান, উনি বলছেন বোনে টিন্ডিং অ্যান্ড গ্যাংলিয়নিং সিস্ট, আগে আমার স্পাইন এসআই জয়েন্টে পেনের কারণে এমআরআই করে জানা যায় যে L4-L5 ডিস্ক বালচ লাম্বার স্পন্ডেলাইসিস, যদিও বেশ কিছু ডাক্তার দেখিয়েছি খুব বেশি গুরুত্ব তখন ওনারা দেননি, কোনো ওটি হয়নি, আমার ওয়েট 48 ছিল কয়েক বছর, এখন 45, হাইপার ল্যাক্সিটি এটাও আছে, বর্তমানে আমার দাঁড়িয়ে থাকতেও কোমরে পেন হয়, হাঁটতে গেলে সমস্যা হয়, এমআরআই এগুলো চেক, আচ্ছা এমআরআই বা বিএমডি চেক ছাড়া কোনো কি উপায় আছে, খুব সমস্যায় আছি, কোনো আইপিডি নিতেই পারছি না, লাম্বার এরিয়ায় অস্বস্তি হচ্ছে, যদি জানান কি করা যায়, নিউরোলজিস্টকেও দেখিয়েছি কিছু হয়নি।
1: রাইট, হাইপার ল্যাক্সিটি যেটা উনি বলেছেন এটা এক ধরনের ভেরিয়েশন মানুষের, যেখানে আমাদের শরীরের লিগামেন্ট এবং মাসেলসগুলো খুব রিল্যাক্স হয়, লুজ হয় বেসিক্যালি, তো এই ধরনের মানুষের কিন্তু জয়েন্ট পেন হয়, কোমরে ব্যথা হয়, বিকজ তাদের স্টেবিলিটি কম হয়। এবং আপনার বডি ওয়েটটা আপনি যেটা বললেন এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আপনার কিন্তু মাসেলের পরিমাণ শরীরে খুব কম আছে এবং আরও আগের থেকে ওয়েট কমছে, সুতরাং আপনাকে মাসেল বিল্ডিংয়ের দিকে জোর দিতে হবে। এবং যাদের হাইপার ল্যাক্সিটি সিন্ড্রোম থাকে তাদের ক্ষেত্রে আমরা সুইমিং বা এই ধরনের কোনো ভালো এক্সারসাইজের সাজেশন দিই, যাতে করে কোমর হাঁটু সমস্ত জয়েন্টসের এক্সারসাইজ হয় একসাথে, তার সঙ্গে প্রপার নিউট্রিশন, প্রোটিন রিচ ডায়েট, এগুলো ভাবতে হবে। আর হাঁটুর কথা যেটা আপনি বললেন, আপনার যদি ACL টিয়ার কমপ্লিট হয়ে থাকে এবং সেখানে যদি আপনার ল্যাচমেন বা এই ধরনের টেস্ট পজিটিভ থাকে, সেটা কিন্তু আপনার সার্জারি ছাড়া ঠিক হবে না। তাই সার্জারি না করলে এই হাঁটুটা কিন্তু আপনার সবসময় নড়বড়ে ফিল হবে এবং এই নড়বড়ে হাঁটু নিয়ে হাঁটাচলা করলে কোমরের ওপরও কিন্তু আপনার অসম চাপ পড়বে, কোমরের ব্যথাটাও কিন্তু তখন আপনার সারতে চাইবে না।
4: ডাক্তারবাবু, এক্ষেত্রে একটা প্রশ্ন করি, এই সমস্ত বিষয়টাতে খাদ্যাভ্যাস কতটা জরুরি?
1: অবশ্যই,
4: এবং সেটা ঠিক কি ধরনের হওয়া উচিত?
1: খুব ইম্পর্টেন্ট, ইয়ং জেনারেশনের বা ইয়ং বয়সের ক্ষেত্রে আমরা সুষম আহার বলি, যেখানে প্রোটিনের পরিমাণটা একটু বেশি হওয়া উচিত, যেহেতু তারার লোড বেশি পড়ছে তাদের ফাস্ট লাইফস্টাইল। ক্যালসিয়াম রিচ ডায়েট তো অবশ্যই, যারা দুধ খেতে পারেন না তাদের ক্ষেত্রে টক দইটা যেরকম খাবারের মধ্যে রেগুলার থাকা উচিত, তেল ঝাল মশলা অ্যাভয়েড করা, ইজিলি ডাইজেস্টিভ, যে কোনো সিজনাল ফ্রুট একটা খাওয়া, দুটো ভেজিটেবলস, এছাড়া ফিশ বা চিকেন চলতে পারে, ছোট মাছ আমরা বলি বাট সবসময় হয়তো অ্যাভেলেবেল হয় না। আর গ্রোয়িং এজে বাচ্চা বা এদের ক্ষেত্রে রেগুলার একটা কিন্তু ডিম খাওয়া, এটা খুব দরকার। এটা মোটামুটি একটা মানে ডায়েট আমাদের হাড়ের জন্য ভালো হবে,
4: ছোট থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রে এটা মেইনটেইন করা।
0: হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন রয়েছে, হোয়াটসঅ্যাপে সৌভিক দাস হাওড়া থেকে তিনি প্রশ্ন করছেন, বলছেন আমার ডান পায়ের কাফ মাসেলে যন্ত্রণা হয়, এটা সায়াটিকা থেকে হচ্ছে নাকি ভেরিকোজ ভেন হচ্ছে, ঠিক কিভাবে বুঝবো? আমার ডান পায়ের সবুজ শিরা খুব বেশি দেখা যায়, বয়স 25, আর ইউরিক অ্যাসিডে পায়ের ব্যথা কমাতে ঠান্ডা শেক দেওয়া কি উচিত নাকি গরম শেক?
1: রাইট, যদি আপনি দাঁড়িয়ে খুব বেশি কাজ করেন অনেকক্ষণ এবং সেক্ষেত্রে যদি আপনার শিরা ফুলে গিয়ে থাকে

0: তাহলে কিন্তু আপনার ভেরিকোজ ভেন্স হওয়ার চান্স বেশি। সায়াটিকার পেইন কিন্তু অ্যাট রেস্ট হবে না, আপনি হাঁটলে চললে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তখনই হবে, এবং সেটা স্পেসিফিক্যালি যে কাপ মাসেলে হবে তা নয়, সেটা কোমরের থেকে শুরু হয়ে আস্তে আস্তে আস্তে আস্তে আপনার পায়ের গোড়ালি অবধি, মানে পেছন দিয়ে গোড়ালি অবধি যেতে পারে, এবং রেস্ট নিলে কিন্তু সেটা আবার আস্তে আস্তে কমে যাবে, এবং সেটার সঙ্গে ঝিনঝিন অবস বা ভারী ভাব এগুলো থাকবে। কিন্তু ভেরিকোজ ভেইনস কিন্তু দাঁড়ালে, অনেকক্ষণ হাঁটলে, কাজ করলে ব্যথা হবে, ফুলে যাবে, আপনি ভেন্সগুলো দেখতে পারবেন যে নীল নীল হয়ে ভেন্সগুলো ফুলে গেছে। আর ইউরিক অ্যাসিডের ব্যথা, ক্রনিক ব্যথা যদি হয়, যাদের অনেকেরই আছে, তাদের ক্ষেত্রে আমরা হালকা গরম জলের শেক বা গরম শেক নিতে বলি। কিন্তু ইউরিক অ্যাসিডে অনেক সময় গাউটের অ্যাটাক হয়, মানে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা বেড়ে গেছে, লাল হয়ে গেছে, তীব্র যন্ত্রণা, জ্বর আসছে, এইরকম গাউটের অ্যাটাক হয়, সেই সময়ে কিন্তু আইস কম্প্রেশন বেশি ভালো কাজ দেবে।
1: আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন প্রচুর আসছে, আমাদের ফেসবুক লাইভেও অনেক প্রশ্ন আসছে, আমি জানি না কতটা সবার প্রশ্ন নিতে পারবো। আমাদের অলরেডি প্রায় 2000 মানুষ আছেন আমাদের সাথে ফেসবুক লাইভে 2K। আর এটাও বলে দিই যে আপনারা যারা ভাবছেন যে এখনও প্রশ্ন করবেন না, সময় কিন্তু আর খুব বেশি নেই, সেই জন্য বলে দিই যে হ্যাঁ, আমাদের FB মানে আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতাতে সরাসরি আপনারা অনুষ্ঠানটা দেখতে পাবেন, আর 100.1 FM Gold তো শুনতে পাচ্ছেনই, 9903052992 এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করছেন, আর 2248 8085 এখানে কিন্তু আপনারা সরাসরি ফোন করছেন। এই মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপের আমাদের মেসেজ রয়েছে, মেসেজ বলছেন কৌশিক চৌধুরী, বয়স 31, মালদা থেকে বলছি, বলছেন ডাক্তারবাবুকে আমার প্রশ্ন হচ্ছে যে একদিন হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর আমার পিঠের বাঁ দিক থেকে কোমর পর্যন্ত হঠাৎ করে ব্যথা আরম্ভ হয়, এবং সাইডে ঘুরলে বা সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা বেশি করে, পেন কিলার খেয়ে ব্যথাটা কমে কিন্তু কোমরের ব্যথা অনেক দিন থেকে যায়, বিশেষ করে যখন মাটিতে বসে কোনো কাজ করি তখন উঠতে যাওয়ার সময় কোমরে খুব ব্যথা অনুভব হয়, কয়েকদিন পেন কিলার খেয়ে কোমরের ব্যথাটা কমে গেল, কোমরের এই ব্যথাটা আবার দেখা যায়, কী কারণে এই ব্যথাটা হচ্ছে যদি একটু বলেন।
0: একদম, এটা একদম ক্লাসিক্যাল যে আপনার একটা মাসেলের স্টিফনেস, মাসেলে খিঁচ লেগেছিলো এবং আপনার এই যে নিচে বসে উঠতে গেলে ব্যথা হচ্ছে, এটা বোঝাচ্ছে যে আপনার কোমরের কিন্তু হাড়ের মধ্যে ক্ষয় শুরু হয়েছে বা স্পন্ডেলাইটিস চেঞ্জেস শুরু হয়েছে। যখন এই ধরনের চেঞ্জেস শুরু হয় তখন কী হয়, মাসেলগুলো সবসময় ইজিলি রিল্যাক্স হতে পারে না, এবং মাসেলের মধ্যে একটা জড়তা বা স্টিফনেসও কিন্তু এর সঙ্গে আসে। তাই ব্যথার ওষুধটা খেয়ে নিলে আপনার মাসেলের স্টিফনেসটা কমে যাচ্ছে বা ব্যথাটা কমছে, কিন্তু ভেতরের সমস্যাটা যাচ্ছে না। তাই আপনার ক্ষেত্রে আমি সাজেস্ট করব, যদি আপনি নিচে বসে ঝুঁকে কাজ করে এটা যদি অ্যাভয়েড করেন, এবং কোমরের জন্য স্পেসিফিক এক্সারসাইজ যেগুলো হয় স্পন্ডেলাইটিসের এক্সারসাইজ, সেইগুলো যদি রেগুলার করেন, এবং এর সঙ্গে আপনার কিন্তু একটা বেল্ট ইউজ করতে পারেন কোমরে, যদি আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করেন বা জার্নি করেন এই ধরনের কোনো এফেক্ট হয়, তাহলে আপনি বেল্টটা পরুন। আর কিছু মেডিকেশন একটা এজের পর কিন্তু সাপ্লিমেন্ট লাইক ক্যালসিয়াম, তার সঙ্গে ভিটামিন ডি এবং মাল্টিভিটামিনের যে সাপ্লিমেন্টগুলো, সেগুলো যদি নেন তাহলে আপনার মাসেলটা অনেক হেলদি থাকবে, স্ট্রং থাকবে, এবং শিরদাঁড়াটাও অনেক শক্তপোক্ত হবে।
2: একটা প্রশ্ন এই প্রসঙ্গে জানতে চাইবো, যারা বসে কাজ করেন অনেকক্ষণ,
1: কারণ আজকাল বেশিরভাগই তাই,
2: কম্পিউটারের ক্ষেত্রে বিশেষ করে ঘন্টার পর ঘন্টা বাড়িতেও পড়াচ্ছেন বা ল্যাপটপে কাজ করছেন, তারা কিভাবে যত্ন নেবেন?
0: একদম, খুব ইম্পর্টেন্ট এবং খুব বড় সমস্যা এখনকার দিনে। প্রথম পয়েন্ট হচ্ছে তাদের জন্য হচ্ছে যে পশ্চার মেনটেন করা, যে তারা যে কম্পিউটার বা ল্যাপটপে বসে কাজ করছেন, যে তার বসার একটা আইডিয়াল হাইট আছে, চেয়ারটা যেরকম হতে হবে যাতে আমাদের হিপ এবং নি দুটো জয়েন্ট 90-90 ডিগ্রি মুভমেন্টে থাকে, এবং আমাদের পায়ের পাতাগুলো আমাদের ফ্লোরে থাকে, পিঠ অবধি সাপোর্ট একটা থাকতে হবে আমাদের চেয়ারটাতে। সেকেন্ড, যে মনিটর বা কম্পিউটারের যে স্ক্রিনটা সেটা যেন আই লেভেলে হয়, মানে চোখের লেভেলে হয়, এবং কিবোর্ড মাউস বা যা যা আমার হাতের জন্য দরকার সেটা যেন আমার উইদিন রিচ হয়, মানে সেটার জন্য আমি অনেকটা ঝুঁকে এগিয়ে হাতগুলো বাড়িয়ে কাজ করলাম, তাহলে কিন্তু আমাদের পিঠের ওপর এবং কাঁধের ওপর এক্সেসিভ চাপ পড়বে। আইডিয়ালি 1 ঘন্টা বসে কাজ করার পর একবার উঠতে হবে, উঠে একটু ঘাড় মাথা পিঠ স্ট্রেচিং করতে হবে, একটু ব্রিস্ক ওয়াক 2-3 মিনিটের মতো করতে হবে, 2-3 বার ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, করে তারপর আমাদেরকে আবার ব্যাক টু ওয়ার্ক হতে হবে।
1: একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, সেই হোয়াটসঅ্যাপ মেসেজটাতে বলছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে, তিনি বলছেন অস্টিও আর্থারাইটিস হলে কি সবসময় ওষুধ খেয়ে থাকতে হয়? আমার ডান হাঁটুতে ব্যথা, গত 1.5 বছর ধরে আমি ডাক্তারবাবুর পরামর্শে ওষুধ খাচ্ছি, এখন আমার ব্যথা অনেক কমেছে, এই রোগ কি সম্পূর্ণ সারে? আর আমার

0: বয়স এখন 59, আমার ফ্রোজেন শোল্ডার আছে, মাঝে মাঝে ঘাড় থেকে হাতের কুনি পর্যন্ত খুব ব্যথা হয়, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
1: একদম, অস্টিওআর্থ্রাইটিস যেটা আমরা প্রথমেই বলেছি, এটা এজ রিলেটেড সমস্যা, তাই আমাদের বয়স যতদিন বাড়বে এই রোগটা আমাদের সঙ্গে থাকবে, বিকজ এটা একটা প্রসেস, ডিজেনারেটিভ প্রসেস। ওষুধ বলতে দেখুন, বেশিরভাগ মেডিসিন কিন্তু পেইন কিলার নয়, বেশিরভাগ মেডিসিন যেগুলো প্রেসক্রাইব করা হয় অস্টিওআর্থ্রাইটিসে সেগুলো সাপ্লিমেন্টারি মেডিসিন, মানে সেটা ক্যালসিয়াম মূলত, তার সঙ্গে কোলাজেন বা কিছু মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট, যেটা জয়েন্টের কার্টিলেজটাকে হেলদি রাখতে হেল্প করে বা আপনার মাসেলটাকে যাতে স্ট্রং থাকে তাই হেল্প করে। তাই যাদের অলরেডি অস্টিওআর্থ্রাইটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন বা সাপ্লিমেন্টারি মেডিসিনগুলো কন্টিনিউ খেলেই কিন্তু তারা ভালো থাকবেন, তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ, এই দুটোও খুব জরুরি।
0: এবং একেবারে শুরুতেই ডাক্তারবাবুর কাছে যাওয়াটাও বোধ হয় খুব জরুরি।
1: একদম, যত আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করতে পারবো আমরা জয়েন্টের ক্ষয়টাকে আটকাতে পারবো।
0: এই যে ক্ষয়, এটা আটকানোর জন্য কি কিছু শুধু খাদ্যাভ্যাস নয় তো, আরো নানান রকম কিছু নেওয়ার প্রয়োজন হয়?
1: একদম,
0: সেটা কি সব বয়সেই নেওয়াটা?
1: একদম একদম, যদি আমরা ডিটেক্ট করি, অ্যাসিওর হই যে জয়েন্টের ক্ষয় শুরু হয়েছে বা কিছুটা হচ্ছে, বা ধরুন তার লাইফস্টাইলে এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেখানে তাদের ক্ষয় হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা একদম আর্লি স্টেজ থেকে শুরু করে দিই। যেরকম অনেক মানুষ আছেন যারা ট্রেকিং করেন খুব,
0: হ্যাঁ হ্যাঁ,
1: বা যারা খুব কম্পিটিটিভ স্পোর্টসে আছেন, রেগুলার ইঞ্জুরি হয় রিকভারি, তারা কিন্তু খুব একটা আর্লি এজ থেকেই তারা কিন্তু কোলাজেনের সাপ্লিমেন্ট শুরু করে দিয়েছেন বা নিচ্ছেন, এবং তাতে করে কিন্তু তাদের জয়েন্টে কার্টিলেজ অনেক ভালো আছে। তাই ডিপেন্ড করছে ওনার কি রকম লোড পড়ছে শরীরের উপর।
0: নারী পুরুষের ক্ষেত্রে ভেদাভেদ কি?
1: নারী পুরুষের মধ্যে মূলত ভেদাভেদ হচ্ছে যে নারীদের শরীরে অস্টিওপোরোসিস 10 বছর আগে থেকে শুরু হবে পুরুষের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে, যদিও এখন আর সেটা খুব একটা ভ্যালিড নয়, যে তারা মোর ইঞ্জুরি প্রোন, তাদের ক্ষেত্রে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাই আমাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজ থেকেই তার কিন্তু প্রিভেন্টিভ ট্রিটমেন্ট অফ অস্টিওপোরোসিস কিন্তু শুরু করতে।
0: সেটা কিভাবে? ওষুধের মাধ্যমে?
1: সেটা মেডিসিন, প্রপার ডায়েট এবং সাপ্লিমেন্টস, এবং তাকে রেগুলার এক্সারসাইজের মধ্যে রাখা,
0: আচ্ছা,
1: এটা খুব জরুরি।
0: আর এই যে হাঁটুতে বেল্ট পরা বা হাঁটু নি ক্যাপ যেটা একটু আগে কথা হচ্ছিল, তো এই নি ক্যাপের পরার কি সঠিক কোনো পদ্ধতি আছে? মানে আমি বলতে চাইছি কতক্ষণ পরবেন বা কি ধরনের পরবেন, এটার কি কোনো স্পেসিফিকেশন আছে?
1: স্পেসিফিকেশন হচ্ছে ধরনটা ডিপেন্ড করে, যেটা মূলত আমরা দেখে থাকি মোজার মতো টেনে পরা হয়, কিন্তু এটা পরা এবং খোলা দুটোই খুব ডিফিকাল্ট, এটা আমরা কোনো বয়স্ক মানুষদের রেকমেন্ড করি না, তাদের ক্ষেত্রে আমরা বেল্টের মতো যেটা হয় ভেলক্রো দেয়া সেটা রেকমেন্ড করি। কখন পরবেন, আবার বলছি, যে কোনো বেল্ট বা সাপোর্টিভ জিনিস, সেটা কোমরের হোক হাঁটুর হোক, যতক্ষণ আমার মুভমেন্ট হচ্ছে, যতক্ষণ আমার সার্কুলেশন চলছে, মাসেল মুভমেন্ট হচ্ছে, মানে আমি কাজ করছি, আমি হাঁটছি, আমাকে সিঁড়ি উঠতে হচ্ছে, আমি বাইরে একটু ট্রাভেল করছি, তখন রেস্টের সময় নয়। রেস্টের সময় কিন্তু এগুলো খুলে রাখতে হবে। অনেকেই আছেন বলেন যে হাঁটুর নিক্যাপ পরে ব্যথা বেড়ে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে, কেন? তারা নিক্যাপ পরে বসে আছেন 3 ঘন্টা, তাদের পায়ে সার্কুলেশনই হচ্ছে না, ব্লাডটাই যাচ্ছে না। তাই নিক্যাপ রেস্টে নয়, মুভমেন্টের সময় পড়তে হবে, এবং খুব টাইট যেন না হয়, ইট শুড বি কমফোর্টেবল।
0: সময় একদম নেই, তাই কয়েক সেকেন্ডে যদি একটা টেক হোম মেসেজ আমাদেরকে দেন, যাদের হাড়ের ব্যথা আছে বা যাদের নেই পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আপনি কি সাজেশন দেবেন জয়েন্ট
2: পেইন প্রতিরোধে?
1: একদম, জয়েন্ট পেইন ফার্স্ট হচ্ছে যে আর্লি ডিটেকশন, প্রথম মানে ব্যথাটা হচ্ছে, শুরু হচ্ছে, একটু আধটু আমি ট্রিটমেন্ট করলাম বা ওষুধ খেলাম, কমলো না, প্লিজ ডোন্ট ইগনোর, এটা ইগনোর করবেন না। এখন চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত, আমরা কিন্তু প্রিজার্ভ করতে পারবো, আমরা বাঁচাতে পারবো জয়েন্টটাকে, এক নাম্বার। এবং জয়েন্টটা ভালো থাকলে আপনি মোবাইল থাকবেন, সচল থাকবেন সারা জীবন। 2 নম্বর, ডায়েটের যেরকম একটা খুব ইম্পর্ট্যান্ট রোল আছে বলেছি, খাবার অভ্যাসটা প্রথম থেকেই ঠিক রাখতে হবে। রেগুলার এক্সারসাইজ, মানে ব্রিস্ক এক্সারসাইজ কিন্তু হাড়ের স্ট্রেংথ ভালো রাখবে, এবং লাইফস্টাইল মডিফিকেশনটাও মেনে চলতে হবে, ভুলভাল এক্সারসাইজ বা ব্যথার মধ্যে এক্সারসাইজ করবেন না, আর্লি ডিটেকশন। আর হাঁটু ব্যথা মানেই বা হাঁটু ব্যথার চিকিৎসা মানেই নি রিপ্লেসমেন্ট নয় কিন্তু, আর জয়েন্ট পেনের ওষুধ মানেই ব্যথার ওষুধ কিন্তু নয়, এর অনেক উপকার আছে, প্রতিকার আছে এবং এটাকে একদম বাঁচানো সম্ভব।
0: একদম আর সময় নেই, তাই আজকের মতো আরোগ্য থেকে টাটা বাই বাই বলতে হবে না, তবে আমরা আছি আবার ঠিক 10টা মিনিট পর মৌসুমী সুস্মিতা ফিরবে dunia.com এ। হ্যাঁ ঠিক তাই, 10টা মিনিট পর আমরা ফিরছি। এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর অর্ণব কর্মকার, প্রখ্যাত অর্থোপেডিক ডক্টর। ভালো থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
2: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं रत्ना पांडे। भारत ने कहा है कि वो पश्चिम एशिया के घटनाक्रमों पर करीबी नजर रखे हुए है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने आज नई दिल्ली में होर्मुज जल डमरू मध्य से व्यापारिक जहाजों की सुरक्षित और निर्बाध आवाजाही की आवश्यकता दोहराई।
3: पश्चिम एशिया में जो भी गतिविधियां चल रही हैं उस पर हम लगातार नजर रखे हुए हैं। हमारा मानना है कि स्ट्रेट ऑफ हॉर्मुज के रास्ते सुरक्षित और आजाद नौ परिवहन और व्यापार के पक्ष, जिसका हम हमेशा से बात करते रहे हैं, इससे यह सुनिश्चित किया जा सकता है कि लोगों का आर्थिक सुरक्षा, उनके ऊर्जा का सुरक्षा पूरे दुनिया में, सिर्फ भारत में नहीं पूरे दुनिया में उस पर आधारित है। और ये नौ परिवहन अगर आजाद तरीके से चलेगा तो उनकी आर्थिक और ऊर्जा सुरक्षा को सुनिश्चित किया जा सकता है।
2: श्री जायसवाल ने कहा कि विदेश मंत्रालय ने ईरान के उप मिशन प्रमुख को तलब कर भारत की गहरी चिंता से अवगत कराया। उन्होंने कहा कि एक भारतीय नागरिक की जान जाने और कई भारतीय के गंभीर रूप से घायल होने की कड़ी निंदा की गई। प्रवक्ता ने कड़ा विरोध दर्ज कराते हुए कहा कि हमलों को जल्द से जल्द रोका जाना चाहिए, साथ ही तनाव कम किया जाना चाहिए और दोनों पक्षों को बातचीत, संवाद और कूटनीति का मार्ग अपनाना चाहिए ताकि पश्चिम एशिया में शांति और स्थिरता सुनिश्चित की जा सके। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में विरोध प्रदर्शनों पर श्री जायसवाल ने कहा कि ये प्रदर्शन पाकिस्तान के दशकों से किए जा रहे शोषण और मौलिक अधिकारों के हनन का नतीजा है।
3: पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन, दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है और निहत्थे नागरिक के खिलाफ घातक बल का प्रयोग करना भी शामिल है, जिसके परिमाण कई दुखद मौतें हुई हैं।
2: संयुक्त राष्ट्र समुद्री कानून सम्मेलन UNCLO पर श्री जायसवाल ने कहा कि दक्षिण चीन सागर मुद्दे पर भारत का रुख सभी को पता है। उन्होंने कहा कि समुद्री विवादों का समाधान शांतिपूर्ण ढंग से और UNCLO के अनुसार किया जाना चाहिए। भारत और ब्रिटेन के बीच व्यापक आर्थिक तथा व्यापार समझौता कल से लागू हो जाएगा। इस ऐतिहासिक समझौते के अंतर्गत भारत से निर्यातित 99% वस्तुओं पर ब्रिटेन के बाजार में कोई शुल्क नहीं लगेगा। ये समझौता भारत और ब्रिटेन की रणनीतिक साझेदारी को मजबूत करने और अपने लोगों के लिए समृद्धि लाने की साझा प्रतिबद्धता को दर्शाता है। निर्वाचन आयोग ने हरियाणा और आंध्र प्रदेश में मतदाता सूची के विशेष गहन पुनरीक्षण SIR को 10 दिनों के लिए और बढ़ा दिया है। आयोग के संशोधित कार्यक्रम के अनुसार बूथ स्तरीय अधिकारी घर घर जाकर मतदाता सूची का निरीक्षण 24 जुलाई तक करेंगे। ये पहले 14 जुलाई तक निर्धारित था। कौशल विकास और उद्यमिता मंत्री जयंत चौधरी ने आज नोएडा स्थित राष्ट्रीय उद्यमिता एवं लघु व्यवसाय विकास संस्थान के प्रथम एलुमिनाई मीट 2026 को संबोधित किया, जिसमें उन्होंने सफल उद्यमियों से नए उद्यमियों का मार्गदर्शन करने का आह्वान किया। इस अवसर पर उन्होंने दो प्रकाशनों का लोकार्पण भी किया। कार्यक्रम में 19 राज्यों से लगभग 200 उद्यमियों, उद्योग जगत के प्रतिनिधियों और नीति निर्माताओं ने भाग लिया। प्रवर्तन निदेशालय ED ने महादेव ऑनलाइन बेटिंग ऐप से जुड़े धन शोधन मामले में एक निजी सॉफ्टवेयर और फिनटेक कंपनी के चेयरमैन को गिरफ्तार किया है। ईडी ने हाल ही में चेयरमैन, उनके परिवार के सदस्यों और उनसे जुड़ी कंपनियों की 940 करोड़ रुपए से अधिक की संपत्ति भी जब्त की थी। इंग्लैंड ने भारत को बर्मिंघम में पहले एक दिवसीय क्रिकेट मैच में 259 रन का लक्ष्य दिया है। जवाब में भारत ने ताजा समाचार मिलने तक 42 ओवर में 4 विकेट पर 241

100.1 FM গোল্ডে এখন স্টুডিওর ঘড়ি বলছে সময় রাত 11:10:54 আর সময়টা দুনিয়া ডট কম এর। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি মৌসুমী আর সুস্মিতা, আর আজকের দুনিয়া ডট কম এ রয়েছে, আপনারা অলরেডি আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতায় দেখেই পেলেছেন, পৃথিবী বিখ্যাত কয়েকটি মহাকাশ বন্দরের কথা। আমাদের সত্যি বলতে কি কোথাও যেন দেশের গর্ব হয়ে ওঠে এই মহাকাশ বন্দরগুলো, এবং তার আধুনিকতা, তার আপগ্রেডেশন এবং তার আপডেটেশনের ওপর নির্ভর করে একেবারে সফল কিছু উৎক্ষেপণ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও অনেক বেশি বৈজ্ঞানিকভাবে এগিয়ে চলার পথেও বলবো সে সমস্ত কথাই। তবে তার আগে শুনে নি না একটা গান।

0: ফিরব বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: শুনছেন dunia.com 100.1 FM গোল্ডে। dunia.com

0: আকাশের তারার মতো জল জলে অসংখ্য স্বপ্ন আর মহাকাশে রহস্য উন্মোচনের প্রবেশ দ্বারই হল কেনেডি স্পেস সেন্টার। আমেরিকার ফ্লোরিডার মেরিট আইল্যান্ড অবস্থিত নাসার এই ঐতিহাসিক স্পেস সেন্টারটা মানব জাতির মহাকাশ জয়ের সবচেয়ে বড় সাক্ষী। কেনেডি স্পেস সেন্টার সম্পর্কে নানান রকম তথ্য আছে। এই যে কেনেডি স্পেস সেন্টার, এটা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তো প্রধান উৎক্ষেপণ কেন্দ্র। 1962 সাল থেকে নাসা তাদের সমস্ত মানববাহী যে মহাকাশ অভিযান সেটা এখান থেকেই পরিচালনা করে আসছে। আমেরিকার 35তম রাষ্ট্রপতি জন এফ কেনেডির সম্মানে নামকরণ করা হয়েছে, যিনি আমেরিকার চন্দ্রাভিযানের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন। এই স্পেস সেন্টারটা কেবল একটা বিজ্ঞান কেন্দ্র নয়, এটা মানুষের অসম্ভবকে সম্ভব করার ইতিহাসের জীবন্ত দলিল। এর মূল আকর্ষণগুলোর মধ্যেই রয়েছে অ্যাপোলো 11 মিশন আর চন্দ্রাভিযান। 1969 সালের ঐতিহাসিক অ্যাপোলো 11 মিশন এখান থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল, যার মাধ্যমে নীল আর্মস্ট্রং এবং অলড্রিন চাঁদের বুকে প্রথম পা রাখেন। স্যাটার্ন ভি রকেট, মানুষের তৈরি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী আর বিশালাকার রকেটটা এখানেই প্রদর্শনীর জন্য রাখা আছে। স্পেস শাটল আটলান্টিস আছে 33 বার, যেটা মহাকাশে সফলভাবে ঘুরে এসেছে। রকেট গার্ডেন, খোলা আকাশের নিচে নাসার আদি যুগের বিখ্যাত সব রকেটের রেপ্লিকা আর আসল সংস্করণ নিয়ে তৈরি এই বাগান দর্শনার্থীদের কিন্তু অন্যতম প্রধান আকর্ষণ। আর এর যেটা একটা মজার তথ্য, যে কেনেডি স্পেস সেন্টারটা একটা বিশাল বন্য প্রাণী অভয়ারণ্যের ভেতরে, তাই এখানে রকেট উৎক্ষেপণের আধুনিক প্রযুক্তির পাশাপাশি ঈগল, কুমির, নানা প্রজাতির বন্য পাখি একসঙ্গে দেখতে পাওয়া যায়। মানে প্রকৃতি আর প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধন।
1: ঠিক তাই। আর দুনিয়া .com-এ মৌসুমী সুস্মিতার সাথে আপনি আছেন। পৃথিবীর বিখ্যাত কয়েকটি মহাকাশ বন্দরের কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দুনিয়া .com-এ মহাকাশ নিয়ে কৌতূহল নেই এমন মানুষ হয়তো সত্যি খুব কম, তাই সেই কৌতূহল এবং সেই মহাকাশ যান ঠিক কোথা থেকে যায় সেইগুলো নিয়েই আজকের যেটুকুনি সময় রয়েছি, মানে ঠিক 12টা পর্যন্ত কথা হচ্ছে আপনাদের সাথে মহাকাশ বন্দর নিয়ে। রয়েছি মৌসুমী সুস্মিতা আপনাদের সাথে।

দূরে আকাশ শামিয়ানা, আর এই দূরের আকাশ নিয়ে আমাদের এত কৌতূহল, আমরা এত কিছু এটাকে নিয়ে আমাদের মনে মনে কল্পনা করি, সেটা বলাই বাহুল্য। এবারে এমন একটা জায়গার নাম বলবো যেটা কিনা মহাকাশযানের ইতিহাসে লেখা আছে অবিস্মরণীয় এক অধ্যায় হিসাবে। সেই স্থানটার নাম

ওইকুনুর কসমোড্রোম, মধ্য এশিয়ায় এই যে এই মহাকাশ যে বন্দরটা সেটা কিন্তু অবস্থিত। আর বৈকুনুর কসমোড্রোম বিশ্বের প্রাচীনতম এবং দীর্ঘদিনের বৃহত্তম কার্যকর মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে, তখন অঞ্চলটা ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। মূলত সামরিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য তৈরি হলেও খুব অল্প সময়ের মধ্যেই এটি হয়ে ওঠে মহাকাশ গবেষণার অন্যতম প্রাণ কেন্দ্র বা প্রধান কেন্দ্র। আর ইতিহাসের পাতা যদি উল্টাই তাহলে দেখা যাবে যে 1957 সালের অক্টোবর মাসে এখান থেকেই করা হয়েছিল উৎক্ষেপণ স্পুটনিক 1, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ। আর এই ঘটনাটা শুরু করে মহাকাশ যুগের একটা নতুন অধ্যায়ও কিন্তু চালু হয়েছিল, সেটা জানি আর আলাদা করে বলতে লাগবে না। গৌরবের অন্যতম শিখরে পৌঁছে দিয়েছিলেন এই মহাকাশ কেন্দ্রটি। এরপরে 1961 সালের 12ই এপ্রিল বৈকুনুর কসমোড্রোম থেকে যাত্রা করে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন। তিনি পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করে এবং মানব ইতিহাসে নতুন দিগন্তেরও একটা সূচনা করে। সেই ঐতিহাসিক উৎক্ষেপণ আজও কিন্তু বৈকুনুর গৌরবের একটা অন্যতম শিখর বলা যায়। আর শুধু তাই নয়, বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেসকোভা, প্রথম স্পেস ওয়াক সম্পন্নকারী অ্যালেক্সেই লিওনভ তাঁদের অভিযানের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই মহাকাশ বন্দরের নাম, অর্থাৎ বৈকুনুর নাম। বর্তমানে অবশ্য বৈকুনু কসমোড্রোম যেখানে অবস্থিত সেটা বেশ দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে রাশিয়া পরিচালনা করছে, আর এখান থেকে নিয়মিত কিন্তু রকেট উৎক্ষেপণ করা হয় এবং বহু বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারী এবং প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর প্রধান কেন্দ্র হিসাবে এর ভূমিকা কিন্তু অসামান্য। আর এই বিশাল মহাকাশ কেন্দ্রের আয়তন কিন্তু 6,700 বর্গ কিলোমিটার। এখানে রয়েছে একাধিক উৎক্ষেপণ প্যাড, রকেট সংযোজন কেন্দ্র, পরীক্ষাগার, নিয়ন্ত্রণ কক্ষ এবং মহাকাশচারীদের প্রশিক্ষণের নানা অবকাঠামো। আজ বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক মহাকাশ কেন্দ্র গড়ে উঠলেও বৈকুনুর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু আজও অমলিন। মানবজাতির মহাকাশ অভিযানের যে স্বপ্ন এতদিন বাস্তবে রূপ নিয়েছিল তার অন্যতম সূচনা হয়েছিল এই কসমোড্রোম থেকেই। কথা বলছি আজকে আপনাদের সাথে বিশ্বের বিভিন্ন মহাকাশ বন্দরের, রয়েছি মৌসুমী সুস্মিতা আপনার সাথে।

আকাশ প্রদীপ জ্বালানোর রীতি তো আমাদের আছে, কিন্তু এই স্পেস সেন্টারগুলোর কথা যেগুলো বলছি, মহাকাশ বন্দর, সেখানে ওই আকাশ প্রদীপের টানেই কি মানুষ ছুটে চলেছে আরও নতুন নতুন পথে, নতুন নতুন দিশায়? এই প্রসঙ্গে এবারে আসব গিয়ানা স্পেস সেন্টারের কথায়, যেটা ইউরোপের রকেট উৎক্ষেপণ কেন্দ্র মধ্যে একেবারে অন্যতম সেরা আর কি, ইউরোপের প্রধান। এটা দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত ফ্রেঞ্চ গিয়ানা নামের ফরাসি অঞ্চলের কুরু শহরের কাছে অবস্থিত। 1968 সাল থেকে এই মহাকাশ কেন্দ্রটা সক্রিয় রয়েছে। এটা এই জায়গাটাকে বেছে নেওয়ার মূল কারণ, ভৌগোলিক যে কারণ, তা একটা, এক তো হচ্ছে নিরক্ষরেখার কাছে, এটা নিরক্ষরেখা থেকে মাত্র 5 ডিগ্রি উত্তরে। নিরক্ষরেখার কাছাকাছি হওয়ার কারণে পৃথিবী নিজের অক্ষের ওপর যে গতিতে ঘোরে, রকেট উৎক্ষেপণের সময় সেই গতিকে কাজে লাগানো যায়। একে স্লিং শট এফেক্ট বলা হয়, যার ফলে রকেট মহাকাশে পাঠাতে অনেক কম জ্বালানির প্রয়োজন হয়। আর একটা কারণ হচ্ছে নিরাপদ উৎক্ষেপণ অঞ্চল, মানে এর পূর্ব এবং উত্তর দিকে বিস্তীর্ণ খোলা আটলান্টিক মহাসাগর রয়েছে, ফলে রকেট উৎক্ষেপণের পর কোনো জরুরি পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে রকেটের ধ্বংসাবশেষ ভেঙে পড়লে জনবসতির কোনো ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে না। এটা পরিচালনা করেন ফরাসি জাতীয় মহাকাশ সংস্থা ইউরোপীয় স্পেস এজেন্সি এবং আরিয়ান স্পেস। এদের এই এখান থেকে মূলত ইউরোপে যে বিখ্যাত রকেটগুলো উৎক্ষেপণ করা হয়েছে এতদিনে, তার মধ্যে প্রথমেই বলতে হয় আরিয়ানের নাম, বিশেষ করে আরিয়ান 5 এবং বর্তমানে অত্যাধুনিক আরিয়ান 6 রকেট, ভেগাসি, ছোট মাঝারি ওজনের স্যাটেলাইট মহাকাশে পাঠানোর জন্য এর ব্যবহার। আর আগে রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে এখান থেকে সয়ুজ রকেটও উৎক্ষেপণ করা হতো। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর বিখ্যাত মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 2021 সালের 25শে ডিসেম্বর এই গিয়ানা স্পেস সেন্টার থেকেই আরিয়ান 5 রকেটের মাধ্যমে কিন্তু মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। এই সবই আমাদের গর্ব। আমরা কথা বলছি আজকে পৃথিবীর সেরা মহাকাশ বন্দরগুলো নিয়ে। স্টুডিওতে আছি মৌসুমিয়া সুস্মিতা, দুনিয়া .com এ 100.1 FM গোল্ডে।

0: মহাকাশ বন্দর নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আর এইবারে ভারতের পালা, মানে ভারতের মহাকাশ গবেষণার এমন এক কেন্দ্রের কথা এইবারে বলবো যেখান থেকে শুরু হয়েছে বহু ঐতিহাসিক অভিযানের উড়ান। সেটা হলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার শ্রীহরিকোটার দ্বীপে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই মহাকাশ কেন্দ্র, আর চেন্নাই থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে অবস্থিত শ্রীহরিকোটার পৃথিবীর নিরক্ষরেখার তুলনামূলক কাছাকাছি হওয়ায় এখান থেকে রকেট উৎক্ষেপণ করলে জ্বালানি কম খরচ হয় এবং উৎক্ষেপণ আরও কার্যকর হয়। এই কেন্দ্রটি প্রথমে শ্রীহরিকোটার রেঞ্জ নামেও পরিচিত ছিল। 2002 সালে ভারতের প্রথম আর কি মহাকাশ বিজ্ঞানী ও ইসরোর প্রাক্তন চেয়ারম্যান সতীশ ধাওয়ানের স্মৃতির উদ্দেশ্যে এর নামকরণটা করা হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। আর এই স্পেস সেন্টারে রয়েছে কিন্তু আধুনিক রকেটের সংযোজন, পরীক্ষা এবং উৎক্ষেপণের সমস্ত পরিকাঠামো, আর এখানে কঠিন জ্বালানির রকেট বুস্টার তৈরি হয়। রকেটের বিভিন্ন ধাপ একত্রিত করা হয় এবং অত্যাধুনিক মিশন কন্ট্রোল সেন্টার থেকে প্রতিটি উৎক্ষেপণ পর্যবেক্ষণ করা হয়। বর্তমানে এই স্পেস সেন্টারে দুটি প্রধান লঞ্চ প্যাড রয়েছে। এখান থেকেই PSLV, GSLV এবং LVM3 মতো শক্তিশালী উৎক্ষেপণ যান মহাকাশে পাড়ি দেয়। এছাড়াও সাউন্ডিং রকেট উৎক্ষেপণের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এখানে। ভবিষ্যতে আরও উন্নত রকেটের উৎক্ষেপণের জন্য তৃতীয় লঞ্চ প্যাড তৈরির কাজও কিন্তু এখান থেকে অনুমোদিত হয়েছে। শুধু সরকারি মিশনই নয়, বর্তমানে ভারতের বেসরকারি মহাকাশ সংস্থাগুলোরও কিন্তু এই কেন্দ্রে ব্যবহার করে উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে এরা। আর এর ফলে ভারতের মহাকাশ শিল্প আরও দ্রুত কিন্তু এগিয়ে চলেছে। আর এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কেবল একটা উৎক্ষেপণ কেন্দ্র এমনটা তো নয়, এটা ভারতের বিজ্ঞান প্রযুক্তির একটা আত্মনির্ভর প্রতীক। এখান থেকেই প্রতিবার রকেট আকাশে উড়ে যাওয়ার সঙ্গেই বিশ্বের কাছে আবারও প্রমাণিত হয় মহাকাশ গবেষণায় ভারত আজ শক্তিশালী এবং বিশ্বস্ত একটা নাম। ভারতের বহু গর্বের মহাকাশ অভিযান শুরু হয়েছিল এই কেন্দ্র থেকেই, যেমন চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3, মঙ্গলযান, আদিত্য L1, অসংখ্য এরকম যে উৎক্ষেপণগুলো হয়েছিল সেটা কিন্তু এখান থেকেই।
1: এর সঙ্গেই বলে নেব, কারণ Duniya.com-এর সময় প্রায় শেষের মুখে, আরও একটি স্পেস সেন্টারের কথা না বললে অপূর্ণ থেকে যাবে পুরো বিষয়টা। সেটা হচ্ছে জিউক1 উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র, মানে বা জিউক1 স্যাটেলাইট লঞ্চ সেন্টার, যেটা চীনের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এবং প্রধান মহাকাশ বন্দর। এটা ম্যান্ডারিন ভাষায় জিউক1 ওয়েশিং ফাসে জংশিন বলা হয় আর কি। 1958 সালে চীনের প্রথম কেন্দ্র এটা, এবং এটা মূলত উত্তর পশ্চিম চীনের ইনার মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত। সেই শহরটা, জিউক1 শহরটা থেকে এটা প্রায় 150 কিলোমিটার দূরে। এখানে প্রথম কৃত্রিম উপগ্রহ 1970 সালের 24 এপ্রিল চীনের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ দং ফাং হং 1 এই কেন্দ্র থেকে পাঠানো হয়। আর চীনের সমস্ত মানববাহী মহাকাশ মিশন বা ক্রুড স্পেস মিশন, যেমন বিখ্যাত শেনচৌ মিশন, এখান থেকেই হয়েছিল। এটা মূলত পৃথিবীর নিচু মাঝারি কক্ষপথে কৃত্রিম

উপগ্রহ পাঠানোর জন্য ব্যবহার হয়। বৈজ্ঞানিক উপগ্রহের পাশাপাশি চীনের সামরিক আর দূরসংবেদনশীল স্যাটেলাইটগুলো এখান থেকে মহাকাশে পাড়ি জামায়। এছাড়াও এটা চীনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ছিল আজকের একেবারে মূল মহাকাশ বন্দরগুলোর কথা। আপাতত একটা গান শুনতে শুনতে আজকের মতো শুধু দুনিয়া .com থেকে না, আজকে জলসাঘর থেকে বিদায় নেব মৌসুমি আর সুস্মিতা। ভালো থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড কলকাতার। শুভরাত্রি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান, শিল্পী মান্না দে।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আধুনিক গান শুনছেন মান্নাদের পর এবারে পরপর কয়েকটি গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে, শিল্পী অখিল বন্ধু ঘোষ।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান। অখিল বন্ধু ঘোষের পরে এবারে কিশোর কুমার।

পাশে থাকো, যদি তুমি পাশে থাকো। আধুনিক গান কিশোর কুমারের কণ্ঠে।

আধুনিক গানের অনুষ্ঠানে প্রথমে মান্না দে, তারপরে অখিল বন্ধু ঘোষ এবং সবশেষে কিশোর কুমারের কণ্ঠে আধুনিক বাংলা গান শুনলেন।

আধুনিক গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:53। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন কুহক ছায়াছবির গান, পরপর 6টি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম কুহক।

ভাবিস কে বল লোভ সে তো সাপের ছোবল, যদি মন ভাবিস কে বল লোভ সে তো সাপের ছোবল, তবে এই ভোগের বিলাস পেয়েও পাওয়া দায়, পেয়েছি।

কুহক ছায়াছবির গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে বাঘিনী ছায়াছবির গান, প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম বাঘিনী।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে বাঘিনী ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গান শুনছেন। বাঘিনী ছায়াছবির পরে এবারে ইন্দ্রাণী ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম ইন্দ্রাণী।
1: ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ।

0: Ves tú, ves tú.
1: ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছেন। এবারে গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে ইন্দ্রাণী ছায়াছবির গান।
2: মেয়ের ছোট ক্ষতি নেই আকাশ।

নানা রঙের গানের অনুষ্ঠানে আজ শুনলেন লোকগীতি, প্রথমে নির্মলেন্দু চৌধুরী এবং পরে অমর পালের কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4টে বেজে 1 মিনিট হয়ে 10 সেকেন্ড, আর ভোর 4টে মানে সময় এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন গুণকেলির আগে খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত।

107 FM Rainbow Project Torongi এই মুহূর্তে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন গুণ কেলি রাগে খেয়াল, শিল্পী ছিলেন উজ্জ্বল দত্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন গুজ্জুরি টোরির আগে সেতার, শিল্পী অয়ন সেনগুপ্ত।

0: সুপ্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে গুণখেলির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন উজ্জ্বল দত্ত। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ গুজরি টরির আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন অয়ন সেনগুপ্ত। প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 5:45, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

এই বর্ষায় বাদল বাউল অবশ্যই তার একতারা বাজিয়ে গান করে চলে, কিন্তু একেবারে এই ভোরের সময় যখন রবীন্দ্রসঙ্গীত গান শুনতে শুনতে যখন আমরা আমাদের জীবনের পথে এগিয়ে চলি, তখন সত্যিই মনে হয় যে এই বাদল বাউল শুধুমাত্র তার একতারা বাজিয়ে যতই গান করুক না কেন, আমাদের এই রবীন্দ্রসঙ্গীতেই গান বর্ষার এগুলো শুনতে শুনতেই কখন যেন আমাদের জীবনে বর্ষা নেমে আসে সেটা আমরা বোধহয় বুঝতে পারি না। তাই সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের আনন্দধ্বনি, যেখানে রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্র গান রবীন্দ্র কথা সেসব নিয়েই আগামী এক ঘন্টা তোমাদের সঙ্গে থাকব একদম আমার হৃদয়, সম্পূর্ণভাবে হৃদয় নিয়ে তোমাদের সঙ্গে।

ওই যে ঝড়ের মেঘে ঝড় বয়ে আসে, আমাদের জীবনেও ঝড় আসে একেবারে এইরকম প্রভাত বেলার ঝড়। সে ঝড়ে কখনো কখনো আমরা বেসামাল হয়ে যাই, আবার কখনো কখনো সেই ঝড় সামলে উঠি। কিন্তু এই যে প্রকৃতির সঙ্গে একটা অদ্ভুত প্রেম, সেই প্রেম আমরা হয়তো আমাদের জীবনের ঝড়ের সময় বুঝতে পারি না, কিন্তু এই প্রকৃতির সঙ্গে প্রেমের সম্বন্ধকে গুরুদেব রবীন্দ্রনাথ কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন, সৃষ্টি করেছেন প্রেম এবং প্রকৃতির গান, আবার প্রার্থনার সঙ্গে প্রেমের সম্পর্ক রেখেছেন, আহ্বান করেছেন পূজা, প্রকৃতি, বিচিত্র, বিশ্ব, স্রষ্টা, কোনো কিছুকেই বাদ দেননি। এক এক রূপে তিনি এক এক জনকে আহ্বান করেছেন। আবার এই যে শ্রাবণ সন্ধ্যায় তিনি এক প্রবন্ধে বলেছেন, আজ কেবলই মনে হচ্ছে এই যে বর্ষা, এ তো এক সন্ধ্যার বর্ষা নয়, এ যেন আমার সমস্ত জীবনের এক অবিরল শ্রাবণ ধারা। যত দূর চেয়ে দেখি আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নিবিড় অন্ধকার, তারই দিক দিগন্তরকে ঘিরে অশ্রান্ত শ্রাবণের বর্ষণে প্রহরের পর প্রহর কেটে যাচ্ছে। আমার সমস্ত আকাশ ঝাঁঝা করে বলছে, কই সে গোঙায়বি হরি দিনে দিন রাতিয়া। কিন্তু তবু এই যে আমাদের দুঃখ, বেদনা, বিরহ, এটা তো একেবারে শূন্য নয়। এই যে অন্ধকারের, এই যে শ্রাবণের বুকের মধ্যে একটা নিবিড় রস, একটা গোপন প্রেম লুকিয়ে আছে, একটা অদ্ভুত নিবিড় রস, সেটা অত্যন্ত গোপনে ভরা রয়েছে, অনেকটা ওই জল ভরা সন্দেশের মতো। বাইরেটা বেশ শক্ত, অথচ সেই মিষ্টিতে কামড় দিলেই ভেতর থেকে একটা অদ্ভুত রস যেরকম বেরিয়ে আসে, ঠিক সেই রকমই এই যে বর্ষা, এই বর্ষার মধ্যে যে প্রেমটা রয়েছে, সেই বর্ষার মধ্যেই যে একটা গভীর, একটা নিবিড় রস লুকিয়ে আছে, সেটার কজন বুঝতে পারেন? সেটা তিনি বুঝতে পেরেছিলেন, আর সেই কারণেই এমন এক বিকশিত বনের সজল গন্ধ যেটা তিনি পেয়েছিলেন, আর সেখানেই বোধহয় ওই যে পূব সাগরের পার হতে কত কিছু ভেসে আসে, সেগুলো বোধহয় তিনিই বলতে পেরেছিলেন। তিনিই বলতে পেরেছিলেন বরিশধারা মাঝে শান্তির বাড়ি। এই যে বৃষ্টিকে তিনি বরিশধারা মাঝে শান্তির বাড়ি হিসেবে কল্পনা করেছেন, আসলে ওই যে তপ্ত দাবদাহ গরম সময় যেটা তিনি পেরিয়ে এসেছেন, তারপরে যখন এই বৃষ্টিটা আসে তখন সত্যিই যেন সেটা মনে হয় এই বরিশধারা মাঝে শান্তির বাড়ি। সত্যিই আমাদের মন প্রাণ জুড়িয়ে দেয় যখন প্রচণ্ড গরমের পর যখন আমরা সেই শীতল অনুভূতিটা আমাদের দেহে মনে প্রাণে পাই, তখন সত্যি সেটা আমাদের কাছে বরিশধারা মাঝে কীরকম শান্তির বাড়ি বলেই মনে হয়। আর এই যে ছোট ছোট উপলব্ধিগুলো তিনি করেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, সেগুলোকেই তিনি উপলব্ধি করেছেন গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, নাটকের মাধ্যমে, বিভিন্নভাবে তিনি আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন, আর আমরাও নেওয়ার চেষ্টা করেছি সেগুলো একদম আমাদের মতন করে।

হ্যাঁ, সত্যি তিনি কিছু বলবো বলে এসেছিলেন, কিন্তু অনেক অনেক কিছু বলে গেছেন। অনেক কিছু বলার পরে যখন তিনি বলেন, গীতবিতানের সেই যে দ্বিতীয় সংস্করণ, তিনি বলেছেন, গীতবিতান যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন সংকলনকর্তারা সত্তরতার তাড়নায় গানের মধ্যে বিষয়ানুক্রমিক শৃঙ্খলা বিধান করতে পারেননি। তাতে কেবল যে ব্যবহারের পক্ষে বিঘ্নিত হয়েছিল তা নয়, সাহিত্যের দিক থেকেও রসবোধেরও অনেক ক্ষতি হয়েছিল। আর সেই জন্যই বোধহয় সেই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করেই গানগুলো সাজানোর চেষ্টা হয়েছে। সুতরাং সুরের সহযোগিতা না পেলেও হয়তো গীতিকাব্যরূপেই গানগুলোর অনুসরণ করতে পারবেন। আসলে তিনি যে সৃষ্টি করেছিলেন সেই বহু রচনাকেই সাধারণ নিছক কবিতা বলে অনেক বইতে বহুবার লেখা হয়েছে। আসলে তার যে লেখা, তার যে সাজানো, তার যে কথা, সেগুলো আমরা শুধু শুনতেই পাই, কিন্তু কোনটা কোন বোধের মধ্যে রাখবেন সেটা তিনিই ঠিক করেছিলেন। কিন্তু তার চিন্তা একদমই অন্যরকম। আসলে বলার জন্য এসেছিলেন অনেকটাই, বলে গেছেন অনেক, কিন্তু সেগুলোকে আবার সাজানোর ব্যাপার সেটাও তিনি করে গেছেন। সেই কারণেই বোধহয় তার লেখা এত জনপ্রিয়।